বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ রবিবার, 14/14/1433 বঙ্গাব্দ, 12ই মুহররম, 1448 হিজরি, 28শে জুন, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। শ্রোতা বন্ধুরা, শুরুতেই সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: ময়মনসিং, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এন্ড সিলহেট। রিভার পোর্টস ইন দিজ এরিয়াজ আর টু হোয়েস্ট কশনারি সিগনাল নম্বর ওয়ান। To end the news, the main points again. Jatiyo Shongshod unanimously adopts motion of thanks on Prime Minister Tariq Rahman's successful visit to Malaysia and China. Prime Minister attributes all achievements to countrymen. Tariq Rahman's visit further strengthened Dhaka's relations with Kuala Lumpur and Beijing, comments Foreign Minister. Countrywide National Vitamin A Plus campaign takes place today. 6 children die of measles symptoms in country in a single day. US launches second night of strikes on Iran after ship hit by drone. In FIFA World Cup, defending champion Argentina facing Jordan while Algeria facing Austria. And in Harare Test, Bangladesh take on host Zimbabwe in their lone match today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Peter Khulna khobor porchi Shahida Akhtar. বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। এই কর্মসূচি সকাল 8টায় শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন অফিস সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। খুলনা মহানগর এবং জেলার 9 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী 3,23,857 জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 11 মাস বয়সী 14,600 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 1,05,820 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেলার 9 উপজেলা ও 2টি পৌরসভার 6 মাস থেকে 11 মাস বয়সী 24,789 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 1,78,648 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলায় 2,53,723, বাগেরহাটে 1,86,194, যশোরে 3,54,264, ঝিনাইদহে 2,58,000, মাগুরায় 1,29,682, কুষ্টিয়ায় 2,33,275, চুয়াডাঙ্গায় 1,45,845, মেহেরপুরে 75,615 এবং নড়াইলে 99,726 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাগেরহাট জেলার 9 উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে 418 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গতকাল 27,28,000 টাকার শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন,
3: জেলা পরিষদ বাগেরহাটের শিক্ষা মান উন্নয়নের জন্য বা কৃতি শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আজকের যে আয়োজন করেছে এটি অত্যন্ত সময় উপযোগী, কারণ আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে, পারিবারিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে।
2: প্রতিমন্ত্রী মেধাবীদের ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
3: বিশেষ করে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ছো, তোমাদের পড়ার পিছনে যে খরচ, এটা বড় টাকা এদেশের সাধারণ মানুষই দিচ্ছে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে।
2: জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার হাসিফ উদ্দিন রাখি, পিসি কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলী, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মুজফফর রহমান আলম অনুষ্ঠানে উপস্থিত।

0: জেলায় এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল অর্জনকারী 363 জন মেধাবী শিক্ষার্থীকে 6,000 টাকা করে এবং সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের 55 জন শিক্ষার্থীকে 10,000 টাকা করে মোট 27,28,000 টাকা প্রদান করা হয়। শেখ শাহনশাহ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: এদিকে যশোরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল 68 জন শিক্ষার্থীর মাঝে প্রায় 2,48,000 টাকার বৃত্তি প্রদান করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, যশোর মূলত একটি সাহিত্য সংস্কৃতি মনা শহর। এই সমাজকে আমাদের ইতিবাচক ধারায় পাল্টাতে হবে। তরুণদের এমন সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে যাতে তারা বিপদগামী না হয়। তিনি বলেন, উঠতি বয়সী ছেলে মেয়েদের হাতে ভালো কিছু তুলে দিতে না পারলে তারা ভুল পথে পা বাড়াবে, খারাপ কাজে লিপ্ত হবে। অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমরা একা একা কখনো কিছু পরিবর্তন করতে পারবো না। সামাজিক বন্ধনের মাধ্যমেই কেবল সমাজ পরিবর্তন করা সম্ভব। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। ট্রাস্টের সদস্য সচিবের সভাপতিত্বে ট্রাস্টের চেয়ারম্যান ও সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। স্লোগানকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে কবি নজরুল স্মরণোৎসব 1433 অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এতে প্রধান অতিথি এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকন বিশেষ অতিথি ছিলেন। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিতে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও নজরুল গবেষক এবং যশোর ইনস্টিটিউটের সহসভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর এর আয়োজন করে। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম দিক ও দর্শন শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিতে বাংলা একাডেমির গ্রন্থাগারিক ও উত্তরাধিকার এর সহকারী সম্পাদক আসাদ আহমেদ সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। খেলার খবর। ফুটবল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরেবাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বাবুপুর ফুটবল একাদশ টাইব্রেকারে 3-1 গোলে চিতলা জাগরণী ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসরিন আক্তার নিনা। গানটির কথা লিখেছেন সাইদুর রহমান সাইদ।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, সেই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গান শুনবেন HM বাহালুল করিমের কণ্ঠে। গানের কথায় মোহাম্মদ রেজাউল করিম, সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালী অনুষ্ঠানে এই গানটি শুনলেন মেহেরুননেসা কণ্ঠে। গানের কথায় ছিলেন সৈয়দ আব্দুল মতিন, সুর করেছিলেন শাহ আলম বাদল। এখন শুনবেন বাসুদেব সেন গুপ্তের কণ্ঠে গান, গানের কথায় পরমেশ্বর চক্রবর্তী, সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি। শুনছেন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীব বৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে
1: আজ নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে, এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজ আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি

0: সরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা ফলদ ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই এই কর্মসূচি বাস্তবায়ন দেশ বেতারে সময় দেওয়ার জন্য।
2: বর্ণালী অনুষ্ঠানে এবার এই গান শুনবেন জয় ভুবনেশ্বর কণ্ঠে। গানের কথায় অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

বর্ণালী অনুষ্ঠানে আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে গান শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে। গানের কথায় সৈয়দ সিরাজুল ইসলাম, সুর করেছেন অপূর্ব রায়।

এতক্ষণ আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মেজর ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সম্পূর্ণরূপে দেশ ও দেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে। ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়ার আগে স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কোন প্রচেষ্টা গ্রহণ করেনি। পরে প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, দ্বিপক্ষীয় স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। জাতীয় সংসদের বৈঠক আজ সকাল 10:30টায় আবার বসবে। সারা দেশে আজ একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000-এরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরি ঘাটের মতো জনাকীর্ণ স্থানে 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা দ্বিতীয় রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জবাবে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির উপর চূড়ান্ত হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্জানের এবং মিসৌরিতে আলজেরিয়া অস্ট্রিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা 2-0 গোলে জর্ডানের বিপক্ষে এগিয়ে রয়েছে। আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচটি 1-1 গোলে এগিয়ে চলছে। এর আগে সকালে কলম্বিয়া পর্তুগালের ম্যাচ গোলশূন্য ড্র হয় এবং

0: ও 3-1 গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। ক্রিকেট হারারেতে আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। না, হাজার বছর ধরে হাঁটতে হবে না, হাজার মিনিটও আপনাকে অপেক্ষা করতে হবে না, কারণ আপনি যে গানগুলো পছন্দ করেছিলেন সেই গানগুলো নিয়েই আমরা হাজির হয়েছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালীর ভুবনে। আর রূপালী নিয়ে আপনার সাথে রয়েছে আমি কিশোর,
1: আমি চন্দ্রা,
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন ফেক আমির হোসেন, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। কথা গান আড্ডায় কাটাবো অনেকটা সময়, তবে এই মুহূর্তে কয়েকটি মাধ্যমের কথা জানিয়ে দিতে চাই। যারা আমাদেরকে লিখতে চান চিঠি লিখবেন এই ঠিকানায়।
1: প্রযোজক রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: আর ঠিক তাই, আপনি এই ঠিকানায় লিখবেন চিঠি, কিন্তু যদি বলতে চান এই মুহূর্তে কথা, অর্থাৎ এই অনুষ্ঠান চলাকালীন কথা বলতে চাইলে ফোন করতে হবে এই নম্বরে
1: 01974121970। এই নম্বরে আপনাদের সাথে আজও কিন্তু কথা হবে।
0: একদম তাই। তবে তোমার হাতে যে চিঠিটি রয়েছে সেখান থেকে পড়ে নিতে চাই, চলো কি রয়েছে।
1: চিঠিতে লিখেছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুগাছি মাঝপাড়া পুটিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন। তার সাথে আরো রয়েছেন পরাগ, মন, রজনী, জবা, কাকলি, রেনু, লাভলি, প্রকাশ, ঝন্টু, মানিক, ওসমান, মায়া, ইব্রাহিম, রেজাউল, আলিম, রুবেল, মিলন, সুনীল, স্বদেশ ও কথা, অনেক বন্ধুর মিলন। একদম,
0: অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য।
1: গান শুনতে চেয়েছেন ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর। গানটিকে শোনানো যাবে?
0: কেন নয় বন্ধু, অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনারা যারা চিঠি লিখতে চান ঝটপট লিখে ফেলুন, আমাদের যে ঠিকানা বলা হলো সেই ঠিকানায় আমরা থাকব আপনার চিঠি নিয়ে। তবে এই মুহূর্তে গান আপনাদেরই পছন্দ করা ভালোবাসার যুদ্ধবাণী চিত্র থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: আপনি রয়েছেন রূপালী রায়চনে, শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। এবারে গান শোনাবো আপনাদেরকে আবু বক্কর মণ্ডল, শালিখা মাগুরার বন্ধু এবং লিপি। আপনি খুলনা থেকে অনুরোধ করেছিলেন গান শুনতে চেয়ে, যে গানটি আপনি পছন্দ করেছেন গানটি নেওয়া হয়েছে মোল্লাবাড়ির বৌবানি চিত্র থেকে। আর শোনাবো
1: ইন্দ্রকিশোর ও কনক চাপার কণ্ঠে, চলুন শুনে আসি। আশা করছি আপনারা সাথে রয়েছেন আপনাদের পছন্দের গান শোনার জন্য।
2: অন্তর দিলাম বিছাইয়া

0: রুপালী আয়োজনে অবশ্যই আপনার সাথে কথা বলবো, তবে আরেকটি গান শুনে এসে। আর এবারে গান নেওয়া হয়েছে শান্ত কেন মাস্তান বাণীচিত্র থেকে, আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে শুনবেন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন
1: এ কে ফজলুল হক, ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

0: আমরা কথা দিয়েছিলাম যে এই গানটির ওপারে ফিরে আসবো আপনার সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য। আর যে নম্বরটি আপনাকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আরেকবার বলে দিই, 0197412170 নম্বরে। এর অপর প্রান্তে কে রয়েছেন আপনার সাথে?
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমার আপু কিশোর দাদা দুজনই ভালো আছে ভাইয়া?
0: হম হম, আমরা সবাই ভালো আছি ভাই, আপনি ভালো আছেন?
1: আমি মোহাম্মদ লুৎফাজর দাদা বড়খোলা পাংশা থেকে বলছি। আর্জেন্টিনা দেখেন গল দেবে, দোয়া করবেন বিশ্বকাপ আপনি কি ভাই ভাইয়া গান শোনাবেন?
2: হম বলুন।
1: রবির নাম ঘাটের মাঝি,
2: ঘাটের মাঝি।
1: হ্যাঁ শিল্পী সাবিনা আসছি, মন দিলাম প্যান দিলাম আর কি আছে বাকি।
2: আচ্ছা ঠিক আছে। ঘাটের মাঝি ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন, চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনার পছন্দের গানটি শোনানোর। হ্যালো, শুভ সকাল
3: দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার।
2: হ্যাঁ বলুন পলাশ দাদা। জি বলুন। হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সকলে ভালো আছি।
1: আমাকে গান শোনাবেন হচ্ছে আশা ভালোবাসা ছবি থেকে।
2: হুম
4: অনু
2: বলুন। স্বামী স্ত্রী ছায়াছবির গান শুনতে চেয়েছিল অনু, আমাদের নিয়মিত শ্রোতা। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য।
0: হ্যালো
5: দাদা নমস্কার।
0: নমস্কার
5: দাদা, আমি নিখিল বিশ্বাস, উত্তর বীরবাংলা রঙ্গাটা খুলনা।
0: নিখিল দা?
5: হ্যাঁ নিখিল।
0: আচ্ছা ঠিক আছে বলুন
5: দাদা। আমার গান শোনাবেন, ছবির নাম সাবি কেন আসামি।
0: আচ্ছা।
5: শিল্পী অতিথি নারায়ণ, কবিতা মূর্তি। গানের কথা মানুষ তো খেলনা নয়।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার পছন্দ করা গান আমরা শুনিয়ে দেব। বিলপাবলা খুলনা থেকে নিখিল, আপনি আমাদেরকে ফোন করেছিলেন।
2: হ্যালো
6: নমস্কার দিদি।
2: নমস্কার,
6: কিশোর বাবা কেমন আছেন?
0: ভালো আছি দাদা, কেমন আছেন আপনি?
6: খুব ভালো আছি। প্রকাশ বিশ্বাস।
2: হ্যাঁ আচ্ছা, চেনা চেনা লাগে তবু আছে না, বেশ জনপ্রিয় একটি গান শুনতে চেয়েছেন। চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? শামিম রেজা, ভেড়ামারা কুষ্টিয়া। জি বলুন।
6: আমাকে গান শোনাবেন?
2: হ্যাঁ
6: আশিক প্রিয়া সাহসী থেকে গানের কথা তুমি যদি ডাকো আমায়। আর গানটা শোনান না কেন?
2: আচ্ছা ঠিক আছে, তুমি যদি ডাকো আমায়।
0: ঠিক আছে শামিম ভাই, আপনি অনুরোধ করেছেন, অবশ্যই আগামী আয়োজনে শোনানোর চেষ্টা থাকবে, সাথে থাকবেন। 0197412170 নম্বরে আমরা কথা বলছি আপনার সাথে, আর আপনি চাইলে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে যেতে পারছেন। কে যুক্ত হচ্ছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
7: কথা বলছি সুমন হোসেন, বাগমারাগঞ্জ বগুড়া থেকে।
0: আচ্ছা বলুন।
7: জি ভাই, আপু কেমন আছেন? সবাই
0: সবাই ভালো, আপনি কেমন আছেন?
7: আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে গান শুনেবেন আমার জান আমার প্রাণ ছবি থেকে, এন্ডোকেশনের কণ্ঠে আমি চলে আগে আগে সবাই আমার পিছনে, এই গানটি শুনেবেন।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ইসমাইল, আপনি শিবগঞ্জ বগুড়ার বন্ধু, আমাদের সাথে থাকবেন।
2: হ্যালো কে রয়েছেন পরবর্তীতে? হ্যালো,
0: দুঃখিত বলতে হচ্ছে, চেষ্টা করুন আরেকবার, হাতে সময় গেছে।
2: হ্যালো
8: হ্যালো
2: হ্যালো,
8: আমি
2: বালিয়া তালা থেকে। আচ্ছা রাজবাড়ি জেলা, ঠিক আছে।
0: মনে প্রাণে আছো তুমি, ঠিক আছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য মনিরুল ভাই, সাথে থাকবে।
2: হ্যালো,
8: ওয়ালাইকুম
2: আসসালাম। হ্যাঁ, আমরা সকলে ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কার সাথে কথা বলছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। কার সাথে কথা বলছি? আপনার নাম ঠিকানাটা একটু জানাবেন। আচ্ছা,
0: আজকে কোন গানের অনুরোধ?
2: কি বুঝতে পারছি না বন্ধু, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দেন। হ্যাঁ, এবার বলুন। ছবির নামটি বুঝতে পারিনি।
0: ভিলেন,
8: ভিলেন
0: বাণী চিত্র।
2: ঠিক আছে,
0: ঠিক আছে, আমরা অবশ্যই আপনার পছন্দ করা গান শোনাবো আবু বকর ভাই। আর একটা বিষয়, আপনি অপেক্ষা করুন, আজকেই হয়তো আপনার পছন্দ করা গান শোনানো সম্ভব হতে পারে, সাথে থাকবেন। আর একটি ফোন নিয়ে আমরা গানে ফিরবো। কে রয়েছেন?
9: ওয়ালাইকুম
0: আসসালাম। ভালো আছি সবাই, আপনি কেমন আছেন?
9: আপনার সাথে কথা বললে আমার এত ভালো লাগে। কথা বলছি বালিয়া
0: তালা থেকে। আচ্ছা আচ্ছা বলুন।
9: পাগল মন, ছবির নাম পাগল মন, দিলরুবা আসমিন শিল্পী।
0: হুম,
9: এ বলে পাগল ওই গানটা শোনা যায় না, সালাউদ্দিন লালনকে শুভেচ্ছা দিন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ রেজাউল ভাই আপনার এই ফোন কলটির মধ্য দিয়ে। এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আবারও বন্ধুরা যারা ফোনে সংযোগ পাননি তাদের সাথে কথা হয়ে যাবে। তবে এই মুহূর্তে আপনাদের পছন্দ করা যে গানের তালিকা ছিল সেখান থেকে গান শোনাচ্ছি।
2: এবারে শোনাবো ফুল নেব না অশ্রু নেব ছায়াছবি থেকে গান, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে তুহিন গোলাপনগর কুষ্টিয়ার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন, চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালীর আয়োজনে শুনছেন আপনাদের পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবি গান। এবারের গানটি শুনবেন লালদরিয়া বাণীচিত্র থেকে। লালদরিয়া বাণীচিত্রের গানে কণ্ঠ দিয়েছেন মনির খান এবং কনক চাপার। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন শেখ রেজাউল, আপনি গোলখালী কয়রার বন্ধু, সাথে রয়েছে নিশ্চয়ই।

0: আপনারা রূপালী রায়জনী শুনছেন ছায়াছবির গান, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারে কোন গান শোনাবে?
1: এবারে শোনাবো ভিলেন বাণীচিত্র থেকে গান, মনির খান ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে বুলবুল কাঁচিপাড়া ভেড়া মারার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন।
0: আর আজকে ফোনের মাধ্যমে অনুরোধকারী শ্রোতা হলেন আপনি আবু বক্কর, আপনি শালিখা মাগুরার বন্ধু নিশ্চয়ই সাথে রয়েছেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালীর আয়োজনে ছায়াছবির গান শুনছেন, আর এবারে আপনাদেরকে গান শোনাবো গোলাপি এখন ট্রেনে মানচিত্র থেকে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা ছিলেন লুৎফর জোয়ারদার, আপনি বড়খোলা পাংশা রাজবাড়ির বন্ধু।
1: গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও তার সঙ্গীরা।
0: শুনুন গোলাপি এখন ট্রেনে মানচিত্র থেকে গান।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এপালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এপালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ুই ও চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে আবার শুরু হয়েছে। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে যোগ দিয়েছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বিশেষ করে দেশে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কৃষি উন্নয়নে কৃষকদের আর্থিক সহ বিভিন্ন সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে বৈঠক চলছিল। এর আগে গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সারাদেশে আজ একযোগে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ১২টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। আজ সকালে রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, দেশে ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে এবং এই টিকার মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে। সারা দেশে প্রায় ১,২০,০০০ স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে চূড়ান্ত হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলার মধ্য দিয়ে ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভেনিজুয়েলার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৫১,০০০ বেশি মানুষ। জীবিতদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। ভেনিজুয়েলার কর্মকর্তারা জানান, ১৬,০০০এর বেশি বিদেশি উদ্ধারকর্মী এসেছেন এবং আরও কয়েকটি দল ভেনিজুয়েলার পথে রয়েছে। বুধবার দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় লা গুয়েরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে জর্ডানকে পরাজিত করেছে। মিসৌরিতে আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এর আগে সকালে কলম্বিয়া পর্তুগালের ম্যাচ গোল শূন্য ড্র হয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। ক্রিকেট, হারারেতে আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026।
2: রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। নাটক অন্তর্দাহ শুনবেন বিকেল 3:05। রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ শুনতে পাবেন বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। জানিয়ে দিচ্ছি সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15। আধুনিক গান শুনবেন শেখ আব্দুসালামের কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আশরাফুল নাহার দিনুর কণ্ঠে দুপুর 12:20। বাউল গান শুনবেন সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন খাদিজা খাতুন বিথির কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনা আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। এ কর্মসূচি সকাল 8টায় শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও সিভিল সার্ভিস অফিস সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। খুলনা মহানগর জেলার 9 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী 3,23,857 জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলায় 2,53,723, বাগেরহাটে 1,86,194, যশোরে 3,54,264, ঝিনাইদহে 2,58,000, মাগুরায় 1,29,682, কুষ্টিয়ায় 2,33,275, চুয়াডাঙ্গে 1,35,845, মেহেরপুরে 75,615 এবং নড়াইয়ে 99,726 জন শিশুকে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ বন জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফজলুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞাও অর্জন করতে হবে, মেধাবী প্রজন্মে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। তিনি গতকাল বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বৃত্তি অর্জন কেবল একটি

0: অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে, তাই তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষা অব্যাহত রাখা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরো বলেন, জনগণের করের অর্থে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছে, ফলে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে সমাজ, দেশ ও মানব কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। তিনি সকল কৃতি শিক্ষার্থীকে সমাজ ও সভ্যতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিতে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনুপ দাস, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাকি, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াজ সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাগড়ার সদস্য জেলার 9টি উপজেলা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ 408 জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে 2025-26 অর্থ বছরের আওতায় 27,28,000 টাকা শিক্ষাবিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ব্যবস্থা জোরদার কল্পে খুলনার খালিশপুর থানাধীন সবুরের মোড়ে গতকাল এলাকাবাসীর সাথে পুলিশের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদকের কুফল, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয়, মহল্লা পুলিশিং কমিটির কার্যক্রম, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ ট্রিটিং রোধ এবং যুবসমাজকে মাদক অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সবাই নিজ নিজ অবস্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়। খালিশপুর থানার এসআই ও এএসআই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির বিশেষ বরাদ্দের আওতায় যশোরের অবয়ক উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র, অসহায় এবং দুস্থ মানুষের মাঝে গতকাল বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে সব সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু সভাপতিত্ব, উপজেলা জামাত ইসলামের আমির, উপজেলা প্রকৌশলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় 20টি সেলাই মেশিন, 10টি হুইল চেয়ার, 12টি স্টিলের আলমারি, 82টি সিলিং ফ্যান, 45 ব্যান্ডেল ঢেউটিন, 2,350 কেজি রড, 2,000 বর্গফুট টাইলস এবং 34টি হুইল চেয়ার বিতরণ করা হয়। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে পৌরসভা এটিএম মাঠে গতকাল এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধনী খেলায় কালিদাসপুর ইউনিয়ন একাদশ 8-0 গোলে জেহালা ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট বাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্ধ সময়কে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু।

সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশের গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শুনবেন আশরাফুন নাহার দিনুর কণ্ঠে।

0: আশরাফুন্নাহার দিনুর কণ্ঠে পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী শেখ আব্দুস সালাম। প্রথম গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু।

শেখ আব্দুল সালামের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। গান দুটির কথামালা সাজিয়েছিলেন নজরুল ইসলাম বাবু ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী খাদিজা খাতুন বিথি। গানের কথামালা সাজিয়েছেন জসীমউদ্দিন।

0: খাদিজা খাতুন বিথির কণ্ঠে পরপর দুখানি পল্লীকীর্তি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াময়ে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, শিল্পী খালিদ হোসেন, কথায় গোলাম মোস্তফা।

খালিদ হোসেনের কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চড়ে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল-হাদিস অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা কিছুক্ষণের মধ্যে বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: শ্রোতা বন্ধুরা, রৌদ্রোজ্জ্বল এই দিনে আবারও আপনাদের জানাচ্ছি স্বাগত। দিনের ব্যস্ততা আর কর্মচঞ্চলতার মাঝেও কিছু সময় থাকে যা আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাই, আর সেই সময়টুকুকেই আরও সুরিলা করে তুলতেই নিয়ে এসেছি আপনাদের প্রিয় আয়োজন। শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজকের এই আসর সজ্জিত হয়েছে আপনাদের অনুরোধের গানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রিয় সুর সব একে একে ধ্বনিত হবে আমাদের এই আয়োজনে। কোনো গান জাগিয়ে তুলবে হৃদয়ের নির্মল আনন্দ, কোনো সুর ছড়িয়ে দেবে ভাবনার কমল আবেশে, আবার কোনো সঙ্গীত হয়ে উঠবে দিনের এই সময়ে অনুপম সঙ্গী। গান আর সুরের এই পথ চলায় আপনাদের সান্নিধ্যেই আমাদের প্রেরণা। তাই থাকুন আমাদের সাথে। সাথে আছি আমি আনিকা উলফা দেশা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা রুবেল খালিশপুর খুলনা থেকে, ছায়াছবি নরপিশাচ, শিল্পী কনক চাঁপা ও খালিদ হাসান মিলু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে যশোরের বন্ধু রাজু আহমেদের পছন্দে শুনবেন একটি গান, ছবি লাল দরিয়া, যুগলে গিয়েছেন মনির খান ও কনক চাপা।

0: শ্রোতা বন্ধুরা, কথা ছিল কথা হবার, ঠিক তাই কথা রাখতে আমরা চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। যদি আপনারা নম্বরটি জানেন, নতুন বন্ধুদের উদ্দেশ্যে নম্বরটি আরেকটিবার জানিয়ে দিচ্ছি,
1: 01974121970, এবং চলে এসেছে ফোন কল। প্রথমেই কোন বন্ধু আমাদের সাথে যুক্ত রয়েছেন? হ্যালো হ্যালো, জি কে বলছিলেন, কোথা থেকে? জি শুভ দুপুর, কে বলছেন?
2: আপনারা ভালো আছেন?
1: জি ভালো আছি।
2: আমি এমডি ওহিদুজ্জামান, উদয়মোড়া বাজার হেড়ামারা পুষ্টা থেকে বলছি আপু।
1: জি,
2: আমাকে গান শোনাবেন, ছবির নাম বরবিল, ছবির নাম বরবিল, শিল্পী মোহাম্মদ খুরশেদ আলম ও সহশিল্পী বিন্দু। গানের কথা, রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, অবশ্যই শোনাবেন আপু।
1: ধন্যবাদ শ্রোতা, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখন আমাদের সাথে যুক্ত হবেন আপনার রেডিও সেটের ভলিউমটি একটু কমিয়ে রাখবেন।
0: শুভ দুপুর, কে বলছেন?
3: রায়মল খোলা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: জি দাদা বলুন।
3: আমাকে গান শোনাবেন মধুমালা মদন কুমার সাহায্য থেকে, ইন্দুকিশোর সাবিনা এফএম এর কণ্ঠে, আমি খুঁজে পেয়েছি তোমার এই শিরোনামের গানটি।
0: ঠিক আছে, সঙ্গেই থাকুন।
1: হ্যালো,
3: আসসালামু
1: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: কথা বলছিলাম মোহাম্মদ লায়েক মল্লিক বেটার, পাবকালী মাগরাতে।
1: জি,
3: আমার গান শোনাবেন ছবির নাম গাড়িয়াল ভাই। শিল্পী রুমা রায়লা, তুমি কেমন গাড়িয়াল সেটা টানা পরে মাল, এই গানটি শোনাবেন।
1: ঠিক আছে।
0: হ্যালো, দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল।

0: বন্ধুরা আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে, আপনাদের সাথে কথা হবে, জানবো আপনাদের অনুরোধগুলো, এবং পরবর্তীতে সেই অনুরোধের গানগুলোই আমরা পর্যায়ক্রমে প্রচার করব। শ্রোতা বন্ধু, আপনারা বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে রয়েছেন আমাদের সাথে, আরও একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, তার সাথে কথা হবে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি,
1: গান শোনাবেন ধর্মী সন্ধান শিখছি। আমি যখন নীল গোনাবেলা গানের কথা, আকাশে সূর্য না আশ্চর্য দিন, তোমার আমার প্রেম রবে তবে, এই গান শুনে
0: ঠিক আছে, সাথেই থাকবেন শ্রোতা।
2: নমস্কার,
3: আমি জ্ঞানন্দ বুলবুল আহমেদের সুবিধা দিবেন আমাকে। যাই হোক, ছায়াছবির নাম হইল নরম গরম, এই নরম গরম ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
2: ধন্যবাদ শ্রোতা।
0: এবারে কোন বন্ধু আমাদের সাথে যুক্ত রয়েছে না, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, শ্রোতা আপনি আরও একবার চেষ্টা করতে পারেন। আজকে মনে হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা, শ্রোতারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা অনেক সময় শ্রোতাদেরকে শুনতে পারছি না। এই মুহূর্তে আমরা আরও একবার গান শুনে আসি, কিছুক্ষণ পরে আবারও শ্রোতাদের সাথে যুক্ত হয়ে যাব। এবারে শোনাবো শ্রোতাদেরকে বলো না, মাফ করবেন, এক টাকার বউ, এই ছবি থেকে গান, শিল্পী কনক চাপা, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন গিয়াসউদ্দিন বাসখালী চট্টগ্রাম থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন বিয়ের ফুলও ছায়া ছবি থেকে, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন হরিণাকুণ্ডু থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগতভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন।
3: শ্রোতা বন্ধুরা, এবার এই গানটি শুনবেন ভেজা চোখ ছায়াছবি থেকে ইন্দ্র কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শৈলকোপা ঝিনাইদহের বন্ধু জ্ঞানেন্দ্র পাল।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালাম আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। স্পার্সোর চেয়ারম্যান মোহাম্মদ রশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে স্পার্সোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে আবার শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন সংসদকে জানান, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লার্নিং উইথ হ্যাপিনেস শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। সারা দেশে আজ একযোগে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। আজ সকালে রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, দেশে ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করে। বাংলাদেশ টেলিভিশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এই নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইরানের বিপ্লবী গার্ডস কোর আইআরজিসি জানিয়েছে, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যে কোনো মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একে অপরকে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যে আলোচনা চলছিল তা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। খেলার খবর ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিনা উইকেটে 5 রান করেছে। এর আগে টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডানকে পরাজিত করেছে। মিসৌরিতে আলজেরিয়া অস্ট্রেলিয়া ম্যাচটি 3-3 গোলে ড্র হয়। এর আগে সকালে কলম্বিয়া পর্তুগালের ম্যাচ গোল শূন্য ড্র হয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র 3-1 গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টা রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: বেলা দুটোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। শ্রোতা বন্ধু, এবারে শোনাব রাজকুমার ছবি থেকে গান, গিয়েছেন বালাম ও কোনাল। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন সুজন জীবননগর চুয়াডাঙ্গা থেকে।

0: প্রিয় শ্রোতা, আরো একবার সময় হলো আপনাদের সাথে কথা বলবার এবং ফোন চলে এসেছে। কোন বন্ধু আমাদের সাথে যুক্ত রয়েছে?
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আপু ভালো আছেন?
2: জি, আমরা সকলে ভালো রয়েছি।
1: আমি বুলবুল আহমেদ, কাজীগড়া থানা থেকে।
2: জি বলুন।
1: ছায়াছবির নাম মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা ছায়াছবি থেকে অরিত নারায়ণ ও সাধনা সারগামের কণ্ঠে অনেকে বাঁচতে চায় হাজার বছর।
2: ঠিক আছে, সঙ্গে থাকুন।
0: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: জি, আব্দুর রহমান, পাংশা রাজবাড়ী।
0: জি,
3: সত্তর মিথুনের ছবি থেকে আব্দুল মান্নান রানার কণ্ঠে চিঠি হলো জেলখানাতে অনেকদিনের পরে গেটে।
0: ধন্যবাদ শ্রোতা, সাথেই থাকবেন।
2: হ্যালো, আপনার নামটি আরেকবার বলুন।
4: জনি।
2: জনি, ঠিক আছে।
0: এবারে কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন তার সাথে কথা বলবো। আর হ্যাঁ বন্ধু, যখন আমাদের সাথে যুক্ত হবেন প্রথম স্পষ্টভাবে আপনার নাম ঠিকানা জানিয়ে তারপরে জানাবেন আপনার অনুরোধটি। আর ফোন করতে পারেন 01974121970 নম্বরে। আজকের তালিকায় শ্রোতা বন্ধু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান রয়েছে আপনাদেরই পছন্দে। অবশ্যই সেই গানগুলো যতটুকু সময়ের মধ্যে পারি আমরা শোনাবো। আরেকটি ফোন রয়েছে, কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
5: আমার নাম হচ্ছে আহমেদ,
2: দুঃখিত,
5: সদর থানা থেকে।
2: আপনার নামটি আরেকবার বলুন।
5: জি,
2: আপনার নামটি আরেকবার বলুন। ঠিক আছে, অনুরোধ
5: আমাকে গান শোনাবেন। গানের নাম কলি হচ্ছে হেলুয়া বাতাসে তোমার শাড়ির আঁচল উড়ে তুমি রাজার মেয়ে।
0: ছবির নামটি একটু শ্রোতা জানাবেন, ছবির নামটি, ছবি কোন ছবি থেকে?
5: নাম জানি না, তবে এটা গায় হচ্ছে সৈকত মিশ্র আর সাবিনা ইয়াসমিন।
0: গানের কথাটা আরেকবার বলেন একটু দেখি, শুনে যদি সম্ভব হয়। ছবির নাম
5: বাতাসে তোমার শাড়ির আঁচল উড়ে।
2: ঠিক আছে,
5: রাজার মেয়ে।
0: শ্রোতা, ছবির নাম বলতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হয়, যেহেতু এগুলো ছায়াছবিরই গান। শুধু গানের কথাই অনেক সময় গান খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন?
6: সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
6: কথা বলছি মোহাম্মদ ওসমান খান, আতপুর মহেশপুর থেকে।
2: জি বলুন।
6: আমাকে শোনাবেন ছায়াছবি অসেনা। অসেনা ছায়াছবি থেকে রোনা লায়লা ও অ্যান্ড্রোকেশের কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা।
2: ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকুন। কে রয়েছেন?
0: হ্যালো, জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
7: মহর খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
0: জি অনু, অনুরোধ জানাবেন।
7: মহান বন্ধু ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর।

0: ঠিক আছে শ্রোতা। হ্যালো,
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: জি বলুন।
1: আপু আমার অনুরোধের গান শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রেজাউল ইসলাম নাই, মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: আচ্ছা,
1: ঠিকানা জোয়াদা হরনাগ।
0: ঠিক আছে,
1: গান শোনাবেন হচ্ছে জলপরি। এই সাহিত্য থেকে রুনা লাইলার কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে প্রাণের চেয়ে দামি কিছু এই দুনিয়ায় নাই বন্ধু তুমি তাই। আর শুভেচ্ছা দিবেন লুৎফা জাদার ও উসমান ভাইকে।
0: ঠিক আছে বন্ধু, সঙ্গেই থাকুন। হ্যালো
2: দিদি নমস্কার।
0: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
2: কথা বলছি বিজন গোমস্তা ডাক্তার বর্মা থেকে।
0: জি,
2: ছবির নাম মহামিলন, গানের কথা একদিন দুই দিন তিন দিন পরে এই গানটি।
0: ঠিক আছে শ্রোতা, সাথেই থাকবেন, আমরা আর একটি ফোন কল নিয়ে চলে যাব আবারও গানে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: আপু ভালো আছেন?
0: জি আমরা সকলে ভালো রয়েছি।
2: আপু কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। আপু
0: জি বলুন।
2: আপু আমি গান শুনতে যাচ্ছি ছবি কাশেম মালার প্রেম।
0: শ্রোতা বন্ধুরা, এই ফোন কলটির সাথে সাথেই এখনকার মতো এবং আজকের বিজ্ঞাপন তরঙ্গ থেকে ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে শ্রোতা যারা অনুরোধ করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকলে আগামীতে আপনাদের পছন্দের গানগুলো শুনতে পারবেন এবং যাদের সাথে কথা বলতে পারলাম না তারা একেবারেই মন খারাপ করবেন না, আগামী দিন নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। শোনাব বাঁচাও দেশ ছবির গান, শিল্পী অনিমা ডি কস্টা ও রাশেদ। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোহাম্মদ আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুর থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন ইতিহাস ছায়াছবি থেকে। মমতাজের কণ্ঠের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বোয়ালমারী ফরিদপুর থেকে মোহাম্মদ আহাদ শেখ।

শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের গানের তালিকায় মোস্তফা কামাল ফুলবাড়িয়া ময়মনসিংহের বন্ধু, আপনার পছন্দের ত্যাগ ছবি থেকে গান মোহাম্মদ তোয়েব আলী বিশ্বাস, যশোরের বন্ধু, আপনার পছন্দে সবুজ সাথী ছবি থেকে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে একটি গান, এছাড়াও ইরিন জামানের কণ্ঠে সুখের ঘরে দুঃখের আগুন, এই ছবির গান শুনতে চেয়েছিলেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে। বন্ধু, আপনাদের সকলের গানই আমাদের তালিকায় ছিল, তবে সময় স্বল্পতার কারণে সবার গান আজকে শোনানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাঞ্জারাম ছবি থেকে গান শিল্পী সাবিনা ইয়াসমিন, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করতে হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় মেলা একটা পাঁচ মিনিটে কথা হবে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 508 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, কারণ আপনারা ভালো থাকলেই আমাদের ভালো থাকাটা হয়। আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে স্বাস্থ্যবিষয়ক ফোন অনুষ্ঠান স্বাস্থ্যবিষয়টায় ওবেসিটি বা মোটা হওয়ার কারণ ও তার প্রতিকার নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জান্নাতুল নাইম, পুষ্টিবিদ। উনি আমাদেরকে আসলে এই কারণ নিয়ে কথা বলবেন এবং কারণগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে কথা বলবেন। জান্নাতুল, আপনি কেমন আছেন? আমাদের টেলিফোন নাম্বার অনেকের মনে থাকে না বা ভুলে যায়, আবারও নাম্বারটা বলে নেই, 01974121970। শ্রোতা বন্ধুরা অবশ্যই মনে রাখবেন 01974121970। এই নাম্বারে আপনারা অবশ্যই মোটা হওয়ার কারণ, প্রতিকার, অথবা মোটা হতে চাচ্ছেন কিভাবে হবেন বা মোটা হলে কি কি ক্ষতি হতে পারে এটা নিয়ে আজকে আমাদের জান্নাতুল আপা আলোচনা করবেন। আপনারা সবাই শুনবেন এবং আপনাদের আশা করি সব প্রশ্নের অ্যান্সার এখান থেকে পেয়ে যাবেন, আশা করি। জি আপা, বলেন আপনি আমাদেরকে একটু মোটার সম্পর্কে একটু ধারণা দেন আমাদের শ্রোতা বন্ধুদেরকে।
1: এখানে যেহেতু বিষয়টা ওবেসিটি নিয়ে বলা হয়েছে, আসলে ওবেসিটিটা হওয়ার আগে মানুষ যেই পজিশনে আসে, যে স্ট্যাটাসটা তার থাকে, সেই স্ট্যাটাসটাকে বলা হয় ওভারওয়েট। হ্যাঁ, প্রথমে ওবেসিটিতে যায় না একটা মানুষের, স্বাভাবিক যে ওজনটা থাকা উচিত সেখান থেকে যখনই ওজনটা বাড়ে সেই পর্যায়টাকে আমরা ওভারওয়েট বলি। এখন ওভারওয়েটেও যখন আরও বেড়ে যায়, আরও ওজন বাড়তে থাকে, সেই পর্যায়ে আমরা বলি ওবেসিটি। তো আসলে ওবেসিটিটা, এটা কি আসলে একজন মানুষ ওবেইস কিনা না শুধুমাত্র ওভারওয়েট, এইটা হিসাব করার জন্য আসলে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে বিএমআই। সাধারণ আমার যারা শ্রোতা বন্ধু যারা আছেন, তো তাদের অনেকে বিএমআইটা বুঝবেন না। এটা আসলে ওজন এবং উচ্চতা দিয়ে একজন মানুষের তার উচ্চতা অনুযায়ী ওজন কতটা আছে এইটার যে তুলনা বা এটার রেশিও, সেটাই হলো বিএমআই। তো এই বিএমআই যদি কখনো কারোর 30-এর উপরে চলে যায় তখনই সেটাকে আমরা ওবেস বলি, কিন্তু বিএমআই 30-এর নিচে কিন্তু 24-এর উপরে, এরকম পর্যায়টাকে আমরা ওভারওয়েট বলে থাকি। তো ওবেসিটি এখন আসলে বর্তমানে খুবই মানে কন্টেম্পোরারি একটা টপিক, কারণ বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে অপুষ্টি মানে এটা ওবেসিটি হচ্ছে। আগে একটা সময় ছিল যে সময়টা আমরা অপুষ্টি মানে ধারণা করতাম যে তাদের ভিতরে ম্যালনিউট্রিশন হয়েছে, হয়তো খাওয়া দাওয়ার কম, মানে ম্যালনিউট্রিশনটা এরকম যে সেটা মানে কিছু কিছু খাবার হয়তো তারা খাবার পাচ্ছে না বা পর্যাপ্ত পরিমাণে সচেতন না বলে সেভাবে খাচ্ছে না, সেটার জন্যে। আর এখন ম্যালনারিস্ট ওবেসিটিও একটা ম্যালনারিস্ট একটা প্রবলেম। তো এটা হয়ে যায় ওভার ইটিং এর জন্য বা ওভার নিউট্রিশন আমরা বলতে পারি এটাকে। হ্যাঁ, তো এই অপুষ্টিটা কখন হয়, যখন আমরা সচেতনভাবে থাকি না বা আমাদের কোনো একটা খাবার হয়তো অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে। আবার যখনই ওটা অতিরিক্ত খাচ্ছে স্বাভাবিকভাবে অন্য এক ধরনের খাবার আমাদের কম গ্রহণ হচ্ছে, তো এটাই এক ধরনের অপুষ্টি। তার মানে তো এইভাবেই কিন্তু আমাদের ওজন আধিক্যটা বা ওবেসিটি দেখা দেয়।
0: আচ্ছা আপা, এখানে একটা কথা খাদ্যের ব্যাপারে বলা আছে, খাবারের সাথে কি ওবেসিটি সম্পর্ক, যে একটা খাবার অতিরিক্ত খাইলেই হবে, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলতেন খাবারের ব্যাপারটা নিয়ে।
1: হ্যাঁ, আসলে আমাদের খাবার কিভাবে গ্রহণ করা উচিত বা সুষম খাদ্যটা কি, সুষম খাদ্যটা এরকম যে আমাদের খাদ্যের যে মূল উপাদান যেভাবে আমরা ভাগ করে থাকি, যেমন শর্করা, আমিষ, চর্বি, তারপরে আপনার আসছে ভিটামিন, খনিজ লবণ, পানি, এই যে সব কিছুই তো আমাদের শরীরে দরকার, কোনটা কতটুকু দরকার এটার প্রত্যেকটার একটা হিসাব থাকে। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে একটা কিন্তু হিসাব থাকে। তো প্রতিটা খাদ্য উপাদান যদি পরিমিত হয়, যেটা যতটুকু দরকার এই পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, তবে সব ধরনের উপাদানই থাকবে খাদ্যের, যে ছয় প্রকার আছে এই ছয় প্রকারের খাদ্য উপাদানই থাকবে, কিন্তু পরিমিত পরিমাণে যদি কেউ গ্রহণ করে নিয়মিত তাদের মধ্যে কিন্তু ওবেসিটি দেখা দিবে না বা ওজন আধিক্য হবে না। কিন্তু কোনো একটি পুষ্টি উপাদান বেশি খেয়ে ফেললো, আবার কোনো একটি কম খেলো, তাদের মধ্যে ওবেসিটি দেখা দিতে পারে। এমনকি তারা শুধু ওবেসিটি না, আন্ডারওয়েটও হতে পারে, যে কোনো এক ধরনের অপুষ্টি তাদের মধ্যে দেখা দিতে পারে। যেমন অনেকে আছে যে আমরা সাধারণত দেখে থাকি একটু গ্রাম অঞ্চলে যারা আছেন তারা শর্করা জাতীয় খাবারটা একটু বেশি খেয়ে থাকেন। তো শর্করা জাতীয় খাবার যদি বেশি খেয়ে থাকেন তাদের মধ্যে যেটা হয় বিভিন্ন রোগের ঝুঁকি থাকে, ওজন বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি থাকে, যেমন আপনার হচ্ছে ডায়াবেটিস হতে পারে, তারপরে হচ্ছে লিভারের চর্বি জমতে পারে। হ্যাঁ, তো অতিরিক্ত পুষ্টি যখনই হয়ে যাবে তখন ওজন বাড়ার সাথে সাথে এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। আর এছাড়াও দেখা যাচ্ছে যে শর্করা না, অনেকে আছে আমরা দেখে থাকি যে একটু বেশি পরিমাণ আমিষ গ্রহণ করে থাকে, তো আমিষটা অতিরিক্ত গ্রহণ করলে কি হবে চাহিদার চাইতে? তো আমিষ অতিরিক্ত গ্রহণ করলে নর্মালি আমিষটা ভেঙে শক্তিতে রূপান্তর হওয়ার পর এর থেকে যে অপদ্রব্যগুলো বের হয় এটা তো আমাদের কিডনির প্রয়োজন হয়, কিডনির মাধ্যমে এটা ছাকন হয়। তো আমরা যদি অতিরিক্ত আমিষ খাই আমাদের কিডনির উপরে একটা প্রেশার পড়বে, আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে বাত জাতীয় ব্যথা জাতীয় প্রবলেমগুলো হবে। একইভাবে যদি আমি ফ্যাটের কথা বলি, ফ্যাট অতিরিক্ত খেলে, আর সেটা যদি হয় আনহেলদি ফ্যাট, হেলদি ফ্যাট একরকম, আনহেলদি ফ্যাট যদি কেউ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে তাহলে তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি থাকে। তারপরে দেখা যাচ্ছে যে হৃদরোগের ঝুঁকি সাথে সাথে যেহেতু তাদের উচ্চ রক্তচাপ থাকে তখন তাদের স্ট্রোকের ঝুঁকিটাও কিন্তু থাকে। তো সব ধরনের পুষ্টি উপাদানকে এই যে পরিমিত পরিমাণে গ্রহণ করা, এটাই ব্যালান্স ডায়েট, এবং এইভাবে চললে ইনশাল্লাহ কোনো ধরনের ওবেসিটি বা আন্ডারওয়েটের প্রবলেম থাকে না।
0: এখানে যে কথা বলেন খাবারের ব্যাপারে, এখন আমরা আসলে আমাদের বাচ্চারা বা আমাদের পরিবারের সদস্য দেখা যায় ফাস্ট ফুড টাইপের খাবারগুলো খায়, বিশেষ করে ফাস্টফুডের যে সবগুলো হয়েছে সেখান থেকে অর্ডার দিয়ে খাচ্ছে, নেটে অর্ডার দিয়ে খাচ্ছে, এই ফাস্টফুড সম্পর্কে যদি একটু শ্রোতা বন্ধুদেরকে বলতেন।
1: আসলে এখানে একটাই মেসেজ দাও, ফাস্টফুড খাবেন না। মূল কথা হচ্ছে ফাস্টফুড খাবেন না। এখন কেন খাবেন না বা কতটা ক্ষতি করতে পারে, কার জন্য ক্ষতি করবে, এগুলো আমি একটু যদি ব্যাখ্যা করি। একটা কিশোর বয়সী বাচ্চাদের দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে এদের বিভিন্ন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা কিন্তু ফ্রেশ খাবার থেকে পেয়ে থাকি। তো এইগুলো কিন্তু প্রসেস খাবারে হবে না। তো যখন আমরা বাইরের থেকে খাবার অর্ডার করে খাই, বাইরের এই ফাস্টফুডগুলা, তখন নর্মালি তাদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হয়ে যাচ্ছে। আর এর পাশাপাশি ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো দেখা যাচ্ছে তারা কিছুটা শর্করা পেলেও পর্যাপ্ত পরিমাণে আমিষটাও হয়তো সেভাবে পাচ্ছে না। আর সবচেয়ে বিপজ্জনক যেটা ফ্যাটের ক্ষেত্রে বা চর্বির ক্ষেত্রে, তারা কিন্তু ট্রান্সফ্যাটটা গ্রহণ করছে। এই ট্রান্সফ্যাট আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, ট্রান্সফ্যাট আমাদের যে প্রথমেই বললাম যে হৃদরোগের ঝুঁকি বাড়ে অল্প বয়সে, কিন্তু এখন আমরা বাচ্চাদের মধ্যে ওজন আধিক্যর পাশাপাশি যেটা দেখি যে তাদের ডায়াবেটিস হচ্ছে, তাদের হাই প্রেশার দেখা যাচ্ছে, তো এই জাতীয় প্রবলেমগুলো বাড়ছে কিন্তু এই যে ফাস্টফুডের কারণে। হ্যাঁ, আর ওইদিকে যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট তারা পর্যাপ্ত পাচ্ছে না, তো এই আমাদের যে মূল যে খাদ্য উপাদানগুলা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো অ্যাবজর্পশনেও আমাদের ঘাটতি দেখা দিচ্ছে যখনই আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছি না। তো সবকিছু মিলে আমাদের যদি সঠিকভাবে শক্তিটাই তৈরি হতে না পারে, খাবার থেকে তো মূল উদ্দেশ্য আমাদের শক্তি তৈরি করা, তো শক্তিটাই যদি তৈরি হতে না পারে, এই খাবারগুলো কোথাও না কোথাও জমা হচ্ছে, অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে লিভারে যে জমা হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, তো অনেক ধরনের প্রবলেম তৈরি হবে। তো সেই কারণেই কিন্তু নিষেধ করা হয় যে বাইরের যে ফাস্টফুড এটা না খাওয়ার জন্য। তো শুধু কিশোর কিশোরী না, এটা তো যারা বয়স্ক তাদের জন্য অবশ্যই নিষেধ।
0: ধন্যবাদ আপা। জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আসসালামু আলাইকুম। আসসালাম শ্রোতা বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রোতা বন্ধু। জি বলেন জাফর সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওজন জানতে চাচ্ছে শ্রোতা বন্ধু।
1: ওনার শেষের প্রশ্নটার উত্তর আগে দিই, অবশ্যই ওজন বেশি থাকলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু শারীরিক পরিশ্রম তো খুবই দরকার, যেটা আমি হয়তো আগে বলা হয় নাই। সঠিক খাবারের পাশাপাশি অবশ্যই সঠিকভাবে ব্যায়াম করতে হবে। হ্যাঁ, তাহলে ডায়াবেটিসের ঝুঁকিটা একটু কমবে। এখন উনি বলেছেন কোন বয়সে কতটুকু ওজন থাকা দরকার, এটা তো ভ্যারি করে, এটা কি ছেলে না মেয়ে এগুলোর উপরে ভিত্তি করে, আর তার উচ্চতা কত। তো আমি যদি একদম ছোট শিশু বলি, একজন ছোট শিশুর মানে বার্থ ওয়েট অবশ্যই 2 কেজির উপরে থাকাটা বাঞ্ছনীয়, আর তার যে বার্থ ওয়েট থাকবে সেই ওয়েটের 6 মাসে যে তার দ্বিগুণ হবে, 1 বছরে যে 3 গুণ, এই হিসাবটা মনে রাখবেন। যদি কেউ 3 কেজি ওজন নিয়ে জন্মায়, 6 মাসে তার ওজন 6 কেজি হওয়া উচিত, এবং 12 মাসে যে সেটা 9 কেজি হওয়া উচিত এক বছরে যে, হ্যাঁ এটা হচ্ছে তার সঠিক ওজন। এখন যাদের ওজন এক বছরের বেশি, অর্থাৎ আমরা বয়সটাকে যখন আমরা বছরে কাউন্ট করব, সেক্ষেত্রে ওজন হিসাব করার একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে তার যে বয়স যত বছর এই বয়সটাকে আবার 2 দিয়ে গুণ করতে হয়। গুণ করার পরে তার সাথে 8 যোগ করতে হয়, মানে 8 যোগ করতে হয়। সাপোজ একজন একটা বাচ্চার বয়স 7 বছর, তো আমরা 7কে 2 দিয়ে গুণ করব, তাহলে 14 সাথে আবার 8 যোগ করব, করে যেটা আসবে সেটাই তার আসলে আদর্শ ওজন। এইভাবে সহজে, এটা হচ্ছে সাধারণ মানুষের হিসাবের জন্য এইভাবে করা হয়। আর তাছাড়া প্রথমে আমি যেটা বলেছিলাম ওজন কত থাকা উচিত, এটা আসলে নির্ভর করে আমাদের যে BMI দিয়ে আমরা বের করি, তো সেটা আসলে আমার মনে হয় আমাদের সাধারণ বন্ধুদের জন্য একটু কঠিন হয়ে যাবে।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। জি শ্রোতা বন্ধু, আচ্ছা আপা এখানে আর একটা জিনিস আমরা জিজ্ঞেস করিনি, যেমন কোল্ড ড্রিঙ্কস এইটা কতটুকু আমাদের ওবেসিটির জন্য মানে মনে হয় যে আপনার খারাপ, এটা সম্পর্কে একটু বলতেন।
1: কোল্ড ড্রিঙ্কস যেটা আমরা জিহবায় দিলেই প্রথম টেস্টটা পাই সুগার, মিষ্টি এটা, হ্যাঁ তাহলে সুগার তো আমাদের জন্য খুবই হার্মফুল, কারণ এটা যখন রক্তে যায় সরাসরি এটা গ্লুকোজ তৈরি করে, এটা মানে সরাসরি মানে রক্তের গ্লুকোজের মাত্রা সরাসরি বাড়ায় দিচ্ছে, তাহলে এটাতে অবশ্যই ওজন বাড়বে, এটা বোঝা যায় আমাদের জন্য এটা ওজন বাড়বে। তাছাড়া ওজন বাড়ার পাশাপাশি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, রক্তে সরাসরি ওজন গ্লুকোজ বেড়ে যাচ্ছে, তো যার কারণে এটা অত্যন্ত বিপদজনক। এছাড়াও এটা যেহেতু প্রিজারভেটিভ ইউজ করা হয়, কালার ইউজ করা হয়, তো এটা সব দিক থেকে আমাদের জন্য অত্যন্ত বিপদজনক। ঠান্ডা খেলে সেটা আমাদের গলার জন্য বিপদজনক, সব দিক থেকে
0: শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। জি রেজাল সাহেব বলেন, শুনছি।
2: আমার বয়স হচ্ছে 52 বছর, ওজন 62।
0: জি আচ্ছা ঠিক আছে, ম্যাম বলছেন।
1: আচ্ছা 62 বছর ওজন,
0: 62 কেজি ওজন,
1: 62 কেজি ওজন, বয়স 52 বছর,
0: 52 বছর।
1: আচ্ছা ওটা উচ্চতার একটা বিষয়, উনি তো পুরুষ মানুষ বোঝাই গেল, তবে উনি বলছিলেন ওনার লো প্রেশার। হ্যাঁ এটা সঠিকভাবে অবশ্যই ডক্টরের কাছ থেকে আগে পরীক্ষা করে নিতে হবে। অনেক সময় আমাদের দেখা যায় যে সাধারণ মানুষ হয় কি যে মাথা ঘুরতেছে বা একটু দুর্বল লাগতেছে, মনে হয় লো প্রেশার, এটা আগে নিশ্চিত হতে হবে যে ওনার লো প্রেশার কিনা। হ্যাঁ তবে যদি লো প্রেশার হয়ে থাকে, তার খাদ্য তালিকায় আমি বলবো যে পর্যাপ্ত পরিমাণে তার আমিষযুক্ত এবং শর্করাটাও নিশ্চিত করতে হবে, তার খাবারে যেন শর্করা থাকে এবং হেলদি ফ্যাটটা থাকে। হেলদি ফ্যাট বলতে যেটা আমি একটু ব্যাখ্যা করি, আগেও যেহেতু হেলদি ফ্যাট সম্পর্কে বলেছি, হেলদি ফ্যাট কোনগুলো দেখেন, মাছের তেল এটা হলো হেলদি ফ্যাট, বাদামের তেল এটা হলো হেলদি ফ্যাট, হ্যাঁ তারপরে আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা নারকেল তেল, এগুলো আসলে সবার জন্য এটা গ্রহণযোগ্য না, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু এই যে রান্নায় যে তেলটা ব্যবহার করি এই তেলটাও আমাদের জন্য উপকারী হতে পারে, কখন আমরা যদি রান্নার পদ্ধতিটা একটু পরিবর্তন করে নিই। রান্নায় এই তেলগুলো প্রথমে দিয়ে যে আমরা নাড়াচাড়া করি, মশলা দিয়ে অনেক হিট দিয়ে রান্না করি, তো তখনই ওই তেলটা বিপজ্জনক হচ্ছে, কিন্তু তেলটাকে যদি আমরা রান্না করার শেষে এই তেলটা মিক্সড করে তারপরে খাই, জাস্ট খাওয়ার আগে তেলটা মিক্সড করি, তাহলে এটার বিপদটা কিন্তু কম থাকে। তাহলে হেলদি ফ্যাট বলতে আমি বললাম যে মাছের তেল, বাদামের তেল এবং রান্নার তেলটাও আমরা খুব বেশি গরম মানে খুব বেশি ওভার হিটে না রান্না করে পরবর্তীতে মিশিয়ে খেতে পারি, তাহলে এটাও কিন্তু আমাদের জন্য বিপদজনক হচ্ছে না। আর পাশাপাশি তো আপনি যে আপনার ভাত রুটি পর্যাপ্ত পরিমাণে খাবেন, আর একটা কাজ আপনি করতে পারেন, আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আপনি ডিম খেতে পারেন, এটা অবশ্য আপনার উচ্চতা কত, আপনি যেহেতু বললেন 62 কেজি ওজন, উচ্চতা অনুযায়ী আপনাকে খেতে হবে, আপনি একটা খাবেন না দুইটা খাবেন। আর একটা জিনিস যে ডিমের কুসুম, অনেকেই বলে যে কুসুম কি খাবো কি খাবো না, হ্যাঁ এটাও নির্ভর করে আসলে আপনার কোলেস্টেরল কত আছে।
0: ডায়াবেটিস রোগীদের বলি যে আপনার প্রেশারের জন্য ডিমের কুসুম খেতে হবে না, এটা এখন প্রচলন নাই,
1: একদমই নাই,
0: বরং বলা হয় আপনি ডিমের কুসুম সহ খান, তাতে আপনার হবে কি আপনি গুড যে কোলেস্টেরল সেটার পরিমাণটা পারবেন,
1: পাচ্ছেন, হ্যাঁ
0: এটা বলা হয় এখন।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
0: ঠিক আছে জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আচ্ছা আরেকটা কথা একটু বলবেন, এখানে দেখা যাচ্ছে এখন ছোটকালে অনেক দেখা যাচ্ছে বাচ্চারা, আমরা ডায়াবেটিস রোগীদেরকে দেখি যে অনেকের বাচ্চা এখন জন্ম নেয় ওভারওয়েট হয়ে, কারণ 2 কেজি থেকে আড়াই কেজি থেকে 3 কেজি সোয়া 3 কেজি হয়। এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে খুব সমস্যায় পড়ে। এটার কারণ কি আপনার কাছে মনে হয়, যে হরমোনের কোনো প্রভাব আছে মায়ের, অথবা কোনো মা কিন্তু বাল্কি না কিন্তু তারপরে বাচ্চা কিন্তু আসতেছে, এটা কি তার ডায়াবেটিসের জন্য হতে পারে? আমরা মাঝে মাঝে দেখি ডায়াবেটিস নাই তারপরে বাচ্চার ওজন বেশি।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথমেই একটা মানে উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন, ডায়াবেটিস থাকলে হয়, প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস থাকে, জেস্টেশনাল ডায়াবেটিস এটা, সেই বাচ্চারা কিন্তু ওজনাধিক্য নিয়ে জন্মায়। হ্যাঁ, তো প্রেগনেন্সিতে মায়েদের ওজনটা ঠিক রাখা যাতে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, এরকম একটা খাদ্য থাকে, আমি বলবো যে এরকম মায়েদের অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কিন্তু তার খাদ্যটা গ্রহণ করা উচিত। হ্যাঁ, কিভাবে সে প্রতিদিন কোন ধরনের খাবার গ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে তার ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে, সেই বাচ্চাও কিন্তু ওজনটা সঠিক ওজন নিয়ে ভূমিষ্ঠ হয়। আর এই বাচ্চা যে বাচ্চার দেখাচ্ছে, আপনি আরেকটা প্রশ্ন করলেন যে বাচ্চার মায়ের ডায়াবেটিস ছিল না, হ্যাঁ, কিন্তু তারপরও বাচ্চার ওজন বেশি, হ্যাঁ, এটা কিন্তু মায়ের ফুড হ্যাবিটের কারণে হয়ে
0: থাকে।
1: মা যদি গর্ভকালীন অবস্থায় সঠিক পুষ্টি উপাদানগুলো না খায়, আমাদের মধ্যে একটা জিনিস আছে যে বলা হয় যে মা এই অবস্থায় যা খেতে চায় সেটা দিতে হবে। হ্যাঁ, এই যে একটা কথা, এখন মায়েদের খাওয়ার ইচ্ছাটা কিন্তু যুগে যুগে পরিবর্তন হয়েছে। একটা সময় মায়েরা যা খেতে যেত হয়তো সেই খাবারগুলো কোনোটাই ক্ষতিকর ছিল না, বা আমাদের চারপাশে এতটা ক্ষতিকর খাবার ছিল না, তো যার কারণে সেটা নিরাপদ ছিল। কিন্তু বর্তমানে আমি বলবো, একজন গর্ভবতী মায়ের আশেপাশে যারা তার টেক কেয়ার করেন তাদের খেয়াল রাখতে হবে, মা যেটা খাচ্ছে সেটা আসলেই কতকর স্বাস্থ্যকর, এগুলো বিবেচনা করে দিতে হবে। তো যতটাই বলি না কেন, একজন গর্ভবতী মায়ের আসলে ক্যালোরিটা হিসাব করে করা উচিত, সেটা আমার মনে হয় একজন সাধারণ মানুষের জন্য একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনারা গর্ভকালীন সময়ে মায়েরা যেটা করে তিনবার একজন পুষ্টিবিদের কাছে দেখান, যেমন গর্ভকালীন সময়টাকে আমরা 3টা স্টেজে ভাগ করি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, তিনবার না হলে অন্তত 2 বার, অর্থাৎ যখন চতুর্থ মাসে আসবে, গর্ভকালীন সময়ের চতুর্থ মাস, এবং ওইদিকে যখন ষষ্ঠ মাসে পড়বে, এই 2টা সময়ে আপনারা পুষ্টিবিদের কাছ থেকে খাদ্য তালিকা নিতে পারেন, অথবা একজন ডক্টরের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, এখানে তার টোটাল খাদ্য গ্রহণের যে ক্যালোরি এটার একটা হিসাব নিকাশের বিষয় থাকে। তবে সাধারণত যেটা আমরা বলে দেই যে একজন গর্ভবতী মা যখন প্রথমেই গর্ভবতী হন, প্রথম 3 মাসে কিন্তু তার বাড়তি ক্যালোরির কোনোই প্রয়োজন নেই। হ্যাঁ, তাই তাকে বেশি খাবার দেওয়া যাবে না, অতিরিক্ত দেওয়া উচিত না। এবার যে চতুর্থ মাস, হ্যাঁ, এটা আসলে ন্যাচারালি আসলে সৃষ্টিকর্তার থেকে এরকম ভাবেই হচ্ছে, যে যেহেতু তার বেশি খাওয়া উচিত না সেই জন্য কিন্তু সে খেতেও পারে না বেশি, বমি হয়ে যায়। হ্যাঁ, তো এই অবস্থায় বেশি খাওয়াটাই বিপদজনক। চতুর্থ মাস থেকে তার অতিরিক্ত যে ক্যালোরি চাহিদাটা হয় এটা 340 কিলোক্যালোরি অতিরিক্ত প্রয়োজন হয়। আবার ষষ্ঠ মাসে যে এটা 450 হয়ে যায় অতিরিক্ত ক্যালোরির চাহিদা। তো এই হিসাবটাই, ক্যালোরিটা আপনি কিভাবে বিন্যস্ত করবেন, কোন খাবার দিয়ে বিন্যস্ত করবেন, সেটা আসলে আসলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই করা উচিত।
0: জি শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, আমি স্বদেশ মল্লিক কপিল মনে খবর আছে।
0: জি স্বদেশ দা বলেন।
2: আমি জানতে চাচ্ছি ওই রাত জেগে অধিক দুবার দেখলে এর কোনো ক্ষতি আছে কিনা, এইটা তো বিষয় যদি একটু বলতেন।
0: আচ্ছা, রাত জাগা।
1: জি জি, রাত জাগা তো খুবই বিপজ্জনক বিষয়। আসলে আমি এই শ্রোতা বন্ধুকে ধন্যবাদ দেবো যে এই টপিকটা উনি তুলে এনেছেন। আমাদের বিষয় ছিল ওবেসিটি, ওবেসিটির সাথে রাত জাগার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, একটার সাথে একটা রিলেটেড। যারা আমরা রাত জাগি এদের কিন্তু সঠিক বিপাকটা হয় না। আমরা খাদ্য গ্রহণ করলাম, খাওয়ার পরে সেটা হজম হয়, তার পরবর্তী ধাপটা কি বিপাক। এই বিপাকটা যদি সঠিক না হয় তাহলে এই খাবার থেকে আপনার শরীরে সঠিকভাবে শক্তিটা তৈরি হচ্ছে না, যেটা দিয়ে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। হ্যাঁ, কেন হয় না, আমাদের বডির ভিতরেও একটা ঘড়ি বসানো আছে। হ্যাঁ, এই ঘড়িটার কাজ হলো রাত্রে এই ঘড়িটা বন্ধ থাকবে, দিনে চলবে। হ্যাঁ, যদি আপনি রাত্রে জেগে থাকেন তাহলে আপনি রাত্রে খাবেন, তারপরে সারা রাত জেগে থাকার জন্য আপনার ন্যূনতম লিভার, তারপরে কিডনি, সমস্ত কিছুই তো কাজ করবে, কিন্তু এই ঘড়িটা তো আপনাকে বন্ধ রাখতে হবে, রাত্রেবেলায় বন্ধ হয়ে যায় অটোমেটিক। তাহলে এই কাজগুলো করার কারণে আপনার সঠিকভাবে বডির অর্গানগুলো কাজ করতে পারবে না, এতে করে কি হচ্ছে, খাবারটা বিপাক হতে পারছে না এবং সেটা শক্তিতে রূপান্তর হচ্ছে না, এটা জমা হচ্ছে, মাসলে জমা হচ্ছে না, লিভারে জমা হচ্ছে, তখন আলটিমেটলি দেখা যায় ফ্যাটি লিভার হচ্ছে, না হয় অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, আবার অনেকের না ঘুমানোর জন্য এদের কি হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সঠিকভাবে তারা দিনের বেলায়ও কাজ করতে পারছে না, তো রাত জাগলে অবশ্যই তাদের ওজন বাড়ার পসিবিলিটি থাকে।
0: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: কালীগঞ্জ থেকে আজম বলছিলাম।
0: জি বলেন আজম সাহেব।
2: আর আমার এই বডির ওজন আছে 82 কেজি।
0: হুম,
2: এখন ওই দেখাচ্ছে যে ওই রাত জাগলে একটু ঘুমটা না হলে একটু বেশি একটু সমস্যা হয়, আবার দেখাচ্ছে একটু ডায়াবেটিস আছে, বুঝছেন?
0: জি,
2: এতে করে কি
0: আপা বলছেন?
1: হ্যাঁ, আপনার ওজন, আপনাকে এটা আসলে ওবেসিটির মধ্যেই পড়ে, প্রায় অনেকই ওজন হয়ে গেছে আপনার, আবার ডায়াবেটিস আছে। হ্যাঁ, এই অবস্থায় রাত জায়গাটা আপনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এতে করে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন না। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ডায়াবেটিস আছে, ডায়াবেটিস যাতে থাকে, আস্তে আস্তে দেখা যায় যে এই যে বললাম লিভারে ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে, হৃদরোগের ঝুঁকি থাকে, হ্যাঁ, এই সব কিছুই বাড়বে। আপনি যত তাতে সম্ভব একটা রক্তের কোলেস্ট্রল পরীক্ষা করে নেন, আপনার কোলেস্ট্রল বেড়ে যাওয়ার চান্স বেশি, টিজি বেড়ে যাওয়ার চান্স বেশি যেহেতু আপনি রাত জাগেন। আর রাত জায়গাটা বন্ধ করতে হবে, কিভাবে বন্ধ করবেন, হয়তো এটাই আপনার জানার বিষয় ছিল যে আমি কিভাবে রাতে টাইমলি ঘুমাতে পারি। এই ক্ষেত্রে ডক্টরের কাছে গেলে ডক্টররা হয়তো ঘুমের ওষুধ কিছুদিন দিয়ে তারপর আস্তে আস্তে বন্ধ করে দিবেন। আর একজন পুষ্টিবিদ হিসেবে আমি পরামর্শ দিব, রাতে আপনি কিছুটা এক্সারসাইজ করেন, যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট আপনি, আপনার এক্সারসাইজ করতেই হবে। তো এই এক্সারসাইজটা আপনি রাত্রি ঘুমাতে যাওয়ার আগে মোটামুটি 1 ঘন্টা আগে এক্সারসাইজটা করলেন, আধা ঘন্টার মতো এক্সারসাইজ করতে পারেন, মানে অ্যারোবিক যে এক্সারসাইজ, খুব আপনি মানে হাঁটা বা সাইকেল চালানো এই পর্যন্তই, কিন্তু খুব যেগুলো হিট এক্সারসাইজ সেগুলো করবেন না আপনি। হুম, আর ঘুমাতে যাওয়ার আগে আরেকটা কাজ করতে পারেন, আপনার মোটামুটি 2 ঘন্টা আগ থেকে মোবাইল টিভি এগুলো দেখবেন না, সবকিছু বন্ধ রাখবেন। আর আরেকটা যে খাবারটা আমরা অনেক সময় বলি যেটা ঘুম আসতে সাহায্য করে, সেটা হচ্ছে চিয়া সিড। আমাদের অনেকেই হয়তো এই মানে এখন জানেন চিয়া সিডটা কি জিনিস, এই চিয়া সিডটা যদি আপনি আগে থেকে ভিজায় রাখেন এবং চিয়া সিডের মধ্যে সামান্য লেবুর রস মিক্সড করে আপনি ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে খেতে পারেন, তাহলে এটা কিন্তু ঘুম আসতে সাহায্য করে। হ্যাঁ, এটা করতে পারেন আপনি।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: আমার প্রেশার হচ্ছে 100/70। এখানে কি জাতীয় খাবার, অর্থাৎ আমিষ শর্করা কি জাতীয়, মানে কতটুকু পরিমাণে আমি প্রতিদিন খেতে পারবো যেটা আমার জন্য উপকারী হবে?
0: আচ্ছা, ওজন উচ্চতা হিসেবে ঠিকই আছে,
1: ঠিক আছে, আপনার ওজন উচ্চতাটা মানে আমি বলবো যে ঠিকই আছে। আপনি এমনি তারপরেও ওজন উচ্চতা ঠিক থাকলে প্রতিদিন কিছুটা এক্সারসাইজ করবেন, এটা সবার আগে বলি যে আপনি অন্তত পক্ষে 20 মিনিট হাঁটার চেষ্টা করেন প্রতিদিন, নর্মাল গতিতেই হাঁটবেন। আর খাদ্য তালিকায় আপনি প্রতিদিন একটা ডিম রাখতে পারেন, আর আপনি খেজুর একটা ভালো খাবার, না হলেও প্রবলেম নেই, আপনি নর্মালি হচ্ছে ভাত রুটি এগুলো সকালে দেখা যাচ্ছে আপনি 2-3টা রুটি খেলেন, ডিম খেলেন, কিছু অবশ্যই মনে রাখবেন সকালের দিকে আপনি কিছুটা সবসময় কাঁচা সবজি, মানে যেটাকে আমরা কাঁচা খাই, এই জাতীয় খাবারটা খাবেন। এই খাবারটা খেলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা নেই। আর এই যে বিপাকের কথা বললাম, এই বিপাকটা কিন্তু সারাদিন সঠিকভাবে হবে। হ্যাঁ, এই সকালের দিকে কিছুটা সালাদ কাঁচা সবজিটা খাবেন, দুপুরে যেরকম বাঙালি খাবার ভাত মাছ ডাল খাই আমরা সেটাই খাবেন, তবে ভাতের পরিমাণ খুব একটা বেশি রাখবেন না, সন্ধ্যায় হালকা নাস্তা খেতে পারেন, আর রাতের খাবারটা আপনাকে তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, আলাদা করে বলার কিছু নেই, আপনি যেটাই রাতে খান অবশ্যই চেষ্টা করবেন ঘুমাতে যাওয়ার 2 ঘন্টার আগেই খেয়ে নেবেন, আর রাতেও তাড়াতাড়ি ঘুমাবেন, আর বাইরের খাবার মোটেও খাবেন না। হ্যাঁ, বাইরের খাবারগুলো খাবেন না, এটাই যথেষ্ট।
0: আচ্ছা, এখানে একটা কথা বলছো, রাত্রে খাবারটা আগে আগে খাওয়ার কথা বলেন। এখন দেখা যায় অনেকে ব্যবসায়ী আছে, সে একটু মোটা বালকি বসে থাকতে হয়, সে রাত্রে খাবার তো 1-2 ঘন্টা আগে খেতে পারবে, তো সেক্ষেত্রে কি সে খাবারটা একটু মিনিমাইজ করে খাবে? যে
1: খাবারটা তো একদিকে মিনিমাইজ করতে হবে, আর খাবারের উপাদানগুলোকে একটু চিন্তা করতে হবে, সে যেহেতু লেট নাইটে খেতে হচ্ছে তাহলে সেখানে খুব বেশি শর্করা জাতীয় খাবার নিবে না, তাকে মাথায় রাখতে হবে একটু ভেজিটেবল ফ্রুট এবং আমিষটা যেন থাকে, আমিষটা নেওয়া যেতে পারে, রাত করে খেলেও এক টুকরা মাছ সে খেতে পারে, তো এইভাবে সে তার খাদ্য তালিকা তৈরি করতে পারে।
0: অনেকে যেমন আছে রাত্রেবেলা শুধু সালাদ খেয়ে ঘুমায় থাকে, একটু মোটা, আবার ওদিকে ব্যবসায়ী রাত্রেবেলা আসে দেরি করে, সে কিছু খায় না, এই রোগীর জন্য আপনি একটু বলুন তো, এই রোগীর আসলে কি শুধু সালাদ খেলে কি তার শরীরের জন্য সব ঘাটতি পূরণ হবে? আরো ভুল করছে না?
1: ভুল করছে, অবশ্যই ভুল করছে, সারা রাতে তার তো অন্তত প্রতিটা অর্গান তো কাজ করছে, আমরা কাজ আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু আমাদের তো বেজাল মেটাবলিক রেট এটা তো ঠিক রাখতে হবে, সারাক্ষণ অর্গানগুলো কাজ করতেছে কিছু না কিছু, তো সেই জন্য আমাদের কিছু পরিমাণে ন্যূনতম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। সেক্ষেত্রে আমিষটা খুব ভালো, আমিষ থেকে আমরা নিতে পারি, আর একটু হেলদি ফ্যাট নিতে পারি, ওই যে সালাদটা খাচ্ছে সে চাইলে তার সাথে বাদাম নিতে পারে, হ্যাঁ তো একটু বাদাম মিশাই নিল, একটু অলিভ অয়েল মিশাই নিল, যদি তার পক্ষে পসিবল হয় এগুলো সেগুলো খেতে পারে, কিন্তু শুধুমাত্র ভেজিটেবল খেয়ে ঘুমোতে যাওয়াটা সঠিক না।
0: শ্রোতা বন্ধুরা শুনলেন পুষ্টিবিদের কাছ থেকে যে আসলেই আমরা যে রাত্রেবেলা অনেকে মোটা যারা আছে বিশেষ করে শসা খায়, টমেটো খায়, গাজর খায়, শুধু এইগুলো খেলে যে আপনার মোটা কমবে এটা কিন্তু সঠিক পন্থা না। আপনাকে কিন্তু আমিষও লাগবে, শর্করাও লাগবে, স্বেচ্ছারও লাগবে। আচ্ছা আরেকটা কথা এখানে আপা আমি আপনাকে জিজ্ঞেস করি বন্ধুদের পক্ষ থেকে, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় সকালবেলা অনেক ওজন কমানোর জন্য লেবু পানি খাচ্ছে, সিয়া সিট খাচ্ছে, তারপর ইসবগুলের ভুষি খাচ্ছে, আর অনেক কিছু আছে, এই সম্পর্কে যদি একটু বলতে শ্রোতা বন্ধুদেরকে।
1: লেবুর অবশ্যই গুণাগুণ অনেক আছে সেটা অস্বীকার করা নাই। এখন লেবুটা আমরা ভিটামিন সি পেয়ে থাকি সবাই জানে, আবার এদিকে আমরা উষ্ণ গরম পানি খাই, উষ্ণ গরম পানিটাও আমাদের জন্য ভালো, আমাদের বিপাকটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে একটু উষ্ণ গরম পানি। এখন একটার সাথে একটা মিক্স যখন করি তখন ভিটামিন সিটা তো আর কার্যকর থাকে না, অর্থাৎ দুইটা আলাদাভাবে আমাদের জন্য ভালো। আমরা যখন লেবুটা খাবো তখন নর্মাল পানিতে খাই, আবার যখন উষ্ণ গরম পানিটা খাবো তখন উষ্ণ গরম পানি খাই, দুটোকে মিক্স করার দরকার নেই। আবার অনেকে চিয়া সিড খায়, চিয়া সিড ভালো কিন্তু সবার জন্যই কি ভালো, মনে করেন কারোর বাতের সমস্যা আছে তো সে কি চিয়া সিড খেতে পারে, বা কারোর ক্রিয়েটিনিন বেশি, কিডনির সমস্যা, তার জন্য তো চিয়া সিডটা উপযুক্ত না। তাহলে আমরা দেখতেছি যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি, ইউরিক অ্যাসিড লেভেল বেশি, তারা কিন্তু চিয়া সিড খাবে না। তো কোনটা খাবে আসলে সবকিছুই ভালো।
0: চিয়া সিডে কি ওজন কমায় ম্যাম, এটা যদি একটু বলতেন।
1: হ্যাঁ, ওজন সরাসরি তো ম্যাজিকের মতন কমবে না, এটা যেটা করে আমাদের স্টমাক ফুল করে। আমরা দেখি যে চিয়া সিডের একটা জেল ফরমেশনের ক্যাপাসিটি আছে, এটা জেল তৈরি করে, তো স্টমাকে যে এটা অনেকক্ষণ থাকে, যখন স্টমাক অনেকক্ষণ থাকে ক্ষুধাটা কম লাগে। এছাড়াও চিয়া সিডের অনেক পুষ্টিগুণ আছে, খেতে পারে, কিন্তু এটা সরাসরি ওজন কমানোর জন্য কাজ করবে এরকম কিছু না।
0: তবে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে অনেকে আমাদেরকে বলে যে আমরা চিয়া সিড খাচ্ছি, কাগজি লেবু পানি খাচ্ছি, সকালবেলা কিছু খেয়ে থাকি না, শসা খাচ্ছি, তাহলে আমার ওজন কেন কমবে না, তখন তাকে আমরা বুঝাই ডায়াবেটিস ডাক্তার হিসেবে যে এইগুলোর সাথে আসলে আপনার সম্পর্ক নেই ওজনের। আপনি একদিকে ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন আপনার ডায়াবেটিস ওজন বাড়তে পারে, দ্বিতীয় আপনি কায়িক শ্রম দিচ্ছেন না সেক্ষেত্রে ওজন বাড়তে, সেই ওজন কমাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই খাদ্য তালিকা পরিবর্তন আনতে হবে। আমরা বলি যে আপনি ভাত না খায় রুটিতে খান, অনেকে বলে যে রুটি আর ভাত তো একই, আমরা কিন্তু বলি না। এখন এইটা যদি রুটি আর ভাত নিয়ে যদি আপনি একটা কথা বা দুইটা কথা সারা সেরে দিতে
1: রুটিটা যেটা খাই সাধারণত এই গমের রুটিতে কিছুটা হলো ফাইবারের পরিমাণ যেটা ভাতের চাইতে বেশি থাকে, হ্যাঁ অবশ্যই ফাইবারের পরিমাণ বেশি। এখন আপনি 100 গ্রাম রুটি খাচ্ছেন, 100 গ্রাম আটার রুটি খাচ্ছেন, 100 গ্রাম আটার চালের ভাত খাচ্ছেন, তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আঁশের পার্থক্য, যে আমরা যে রুটিটা খাচ্ছি প্রচুর পরিমাণ আঁশ থাকে, তাতে তার ক্যালোরি মূল্য কম, অর্থাৎ আমার কম ক্যালোরি গ্রহণ হচ্ছে এবং খাবারটা অনেকক্ষণ ধরে আমার শরীরে থাকতেছে, স্টমাকে থাকতেছে। একই সাথে দেখা যায় যে এটাতে আমিষের পরিমাণটা ভালো থাকে রুটিতে, আর ফ্যাটে সেটা থাকে না। আমরা যদি আমিষটা বেশি খেতে পারি, মানে কার্বোহাইড্রেটের চাইতে আমিষটা তুলনামূলকভাবে রাখতে পারি, মানে হেলদি আমিষটা, তাহলে দেখা যায় যে আমাদের এটা ক্ষুধা কম করে, হ্যাঁ ক্ষুধা কম করে, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব ভালো।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা প্লাস শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা অনেক মূল্যবান কথা বললো আমাদের জানলাম তারপর, তার পাশাপাশি আপনারা অনেক মূল্যবান প্রশ্নগুলো যে অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের অনেক কিছু অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। তবে সুস্থ থাকার জন্য আসলে পরিমিত খাদ্য খেতে হবে, বারে বারে খেতে, এটা কিন্তু একটা সুন্নত, অর্থাৎ পরিমিত খাবার বারে বারে খাওয়া, আমরা আসলে এটা ভুলে যাই। অনেকে মনে করি সকালবেলা একটু খেয়ে নিচ্ছে ভারী পেট, দুপুরবেলা একটু আর একটু কম, রাত্রেবেলা আমরা যেটা দেখি বাইরের দেশে কিন্তু সকালবেলা একদম ভরপুর খায়, দুপুরবেলা কম খায়, রাত্রেবেলা আবার একটু খায়, এবং রাত্রেবেলা তারা আগে আগে খায়, যেটা আমার আসলে স্বাস্থ্যের জন্য উপকার, যেটা ম্যাম বললেন আমরা আসলে এটা করার চেষ্টা করালে হয়তো বা দেখা যাবো মোটা থেকে আমরা বাঁচতে পারবো। ধন্যবাদ সবাইকে, আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
4: এতক্ষণ স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনলেন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: ক্ষমতায় বিজয়ী করে জনাব তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে।
1: 2026-এর 17 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই একটি জনবান্ধব ও কল্যাণকামী সরকার ব্যবস্থা প্রবর্তন এবং দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিতে সবার আগে বাংলাদেশ এই নীতিতে অগ্রাধিকার ভিত্তিতে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন।
0: এই পরিকল্পনায় প্রাধান্য দেওয়া হয়

0: দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। ইরানের বিপ্লবী গার্ডস কোর আইআরজিসি জানিয়েছে, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যে কোনো মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একে অপরকে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যে আলোচনা চলছিল তা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। খেলার খবর, ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই উইকেটে ৫০ রান করেছে। এর আগে টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে জর্ডানকে পরাজিত করেছে। মিসৌরিতে আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এর আগে সকালে কলম্বিয়া পর্তুগালের ম্যাচ গোলশূন্য ড্র হয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক অন্তর্দাহ, রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান, নাট্যানুষ্ঠান অন্তর্দাহ।

0: আমাদের শেষ সম্বল, চাষের জমিটুকু বিক্রি করলে সংসার চালাবে কিভাবে রাজীবের বাবা?
1: কি করবো বলো, ধার দেনা এমনিতে অনেক হয়েছে, কারোর কাছে যাওয়ার মতো মুখ নেই। তাছাড়া আর তোমার তো কয়েকটা দিন, তারপর রাজীব চাকরি পেলে জমি কেনা যাবে।
0: তা যাবে, কিন্তু
1: আবার কিন্তু কি রাহিলা,
0: বাপ দাদার জমি আর ফেরত পাবে না তো।
1: এছাড়া আমার যে আর কোনো উপায় নেই রাহিলা।
0: মেয়েটার দিকে তাকাবে না? পাত্রপক্ষ দেখে গেছে যে কোনো দিন বিয়ের তারিখ ঠিক হতে পারে।
1: জমি বিক্রি সব টাকা তো রাজীবের লাগবে না, শেলির বিয়ের খরচও হয়ে যাবে।
0: ধনী পরিবারের ছেলে, বিদেশে থাকে, কথা পাকা হলেই ছেলে এসে বিয়ে করে শেলিকে বিদেশে নিয়ে যাবে। আপ্যায়নটা সেভাবে হওয়া চাই তো?
1: কোনো চিন্তা করো না, আপ্যায়নে কোনো ত্রুটি হবে না।
0: বিকেল হয়েছে, শাপলা আর বেগুনগুলো নিয়ে হাটে যাও তো। ছেলেমের বায়না ইলিশ মাছ খাবে, একটা ইলিশ মাছ যদি পারো নিয়ে এসো।
1: শাপলা আর বেগুন বেচে কয় টাকা হয় যে ইলিশ মাছ কিনবো? দুবেলা খাওয়ানোর মতো চাল ডালই জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে, তখন
0: অভাবে সংসার কি করে যে তুমি সংসার চালাও তা আমি জানি। তারপরও ছেলে মেয়ে রাবদার না পারার অনেক যন্ত্রণা, অনেক কষ্টের।
1: এমনই গরিবের জীবন, পাওয়া না পাওয়ার মাঝে চলতে হবে আমাদের। এই যে এতক্ষণ নিশ্চয়ই হাট বসে গেছে, চলি রাহিলা।
0: সাবধানে যেও।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।

0: রাজীবের মা, রাজীবের মা, কোথায় তুমি?
1: এই যে আমি এখানে, বলো কি বলবে?
0: সুখবর আছে।
1: সুখবর? কি সুখবর রাজীবের বাবা?
0: আমাদের রাজীব বড় চাকরি পেয়েছে।
1: রাজীব চাকরি পেয়েছে? এতদিনে খোদা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।
0: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রাহেলা। রাজীব আর শেলিকে লেখাপড়া করাতে গিয়ে বাড়ির সামান্য জমি ছাড়া অন্যান্য সহায় সম্বল সবই বিক্রি করতে হয়েছে।
1: তারপরও তো মানুষ হয়েছে, শেলিকে কলেজে, রাজীবকে বিশ্ববিদ্যালয়ে পড়ালে, ভালো চাকরিও পেল।
0: এতদিনে নিশ্চয়ই আমাদের দুঃখের দিন শেষ হবে।
1: খোদার কাছে মোনাজাত করি, তাই যেন হয়।
0: ও ভালো কথা। ওই যে হাসান মিয়া বলছিল, মাগুরায় তার এক বড়লোক আত্মীয়ের উচ্চ শিক্ষিত সুন্দরী একটা মেয়ে আছে, রাজীবের সাথে তার বিয়ে দিতে চান।
1: সবই তো চাকরি পেল, না হয় আর কিছুদিন যাক,
0: মেয়েটাকে দেখি, তারপর না হয়
1: এ নিয়ে পরে ভাবা যাবে। সারাদিন খাটাখাটনি করেছ, এখন কিছু মুখে দেবে, ভেতরে চলো।
0: আচ্ছা আচ্ছা, চলো চলো, ঠিক আছে।

0: বাবা মাকে সালাম করো নীলা।
1: না রাজীব, আমি কাউকে সালাম করতে পারবো না।
0: সে কি, তুমি কি বলছো নীলা?
1: যা বলছি ঠিকই বলছি। আমি বেসরকারি ভার্সিটিতে লেখাপড়া করেছি, ধনী বাবার মেয়ে আমি, আমার পক্ষে ব্যাকডেটের কালচার মানা অসম্ভব।
0: বিয়ের পর মুরব্বীদের দোয়া নিতে হয়, এটাই তো নিয়ম।
1: তোমাদের এই নিয়ম আমি মানি না, আমি খুব টায়ার্ড। রাজীব, আমি ঘরে যেতে চাই।
2: থাক বৌমা, সালাম করতে হবে না। জরিনা।
3: জি চাচা জান।
2: বৌমাকে তার ঘরে নিয়ে যা।
3: যাচ্ছি চাচা জান, চলো ভাবি।
1: চলো।
4: রাজীবের বাবা, এ কাকে তুমি বউ করে আনলে?
2: ছেলে মানুষ, দু চার দিন পর সব ঠিক হয়ে যাবে।
4: হাব ভাব দেখে আমার কিন্তু ভালো ঠেকছে না। শেষ পর্যন্ত আমাদের নসিবই এই ছিল।
2: আমি বৌমাকে বুঝিয়ে বলবো।
4: যে মেয়ে বাড়ির বড়দের সম্মান করতে জানে না, তার কাছে কি আশা করো তুমি?
2: বুঝালে সে নিশ্চয়ই বুঝবে।
4: ছি ছি ছি ছি, বাড়ি ভর্তি আত্মীয় স্বজনদের সামনে সে কি অপমানটাই না করলো আমাদের।
2: বড় লোকের মেয়ে, তাই হয়তো এমন হয়েছে।
4: তুমি যতই তার পক্ষে সাফাই গাও, এ মেয়ে সবাইকে ভোগাবে, এ আমি বলে রাখলাম।
2: তুমি এসব নিয়ে ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে।
4: বলেই ভালো। জানো রাজীবের বাবা, মনে মনে ভাবতাম রাজীব লেখাপড়া শিখে বড় চাকরি করবে, আমরা সবাই একসাথে শহরের বাসায় থাকব, কত মজা হবে।
2: ওরা এবার এলে আমরা শহরে চলে যাব।
4: সেই ভাগ্য মনে হয় আমার আর হলো না, মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে।
2: আর কথা বলো না, এখন ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছি। জরিনা, আমাকে একটা তেলের শিশি দে তো মা।
3: আসছি চাচা জান। আপনি উঠুন চাচা জান, আমি চাচির হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছি।
1: না না রাজীব, তুমি বাড়িতে যেতেই পারবে না।
0: কেন যেতে পারবো না? মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে না?
1: তুমি তো জানো পরশু আমার 50,000 টাকা লাগবে, এই মুহূর্তে তোমার মার জন্য কোনো টাকা খরচ করা যাবে না।
0: এসব এসব তুমি কি বলছো নীলা? মা অসুস্থ আর তার ট্রিটমেন্ট হওয়া খুবই জরুরি।
1: তুমি নিজের ভালো বুঝবে না, বয়স্ক মানুষ, কিছুদিন পর এমনিতেই মারা যাবেন, না হয় কিছুদিন আগেই মারা গেলেন।
0: এমন কথা তুমি বলতে পারলে নীলা? মা বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন, নিজেরা না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছেন, লেখাপড়া শেখাতে গিয়ে জমিজেরাত বিক্রি করেছেন।

0: তুমি নিজের স্বার্থ দেখবে না?
1: নীলা, প্রত্যেক বাবা মায়ের আশা থাকে সন্তান বড় হবে, তারা ভালো চাকরি পাবে, তারপর বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকবে। আমি তাদের দেখেই চলে আসব।
0: না, তুমি কিছুতেই যেতে পারবে না। আমি অনেক উপদ্রব সহ্য করেছি, আর না।
1: নীলা, তুমি আমার মাকে উপদ্রব মনে করো?
0: আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তুমি গ্রামে যাবে না, এটাই আমার শেষ কথা। জঞ্জাল সব আমার ঘরে এসে পড়েছে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি ক্লাবে যাবো।

0: আমার আমার রাজীবকে খুব দেখতে ইচ্ছে করছে। রাজীবের বাবা, তুমি তাকে সংবাদ দাও। রাজীব,
1: সংবাদ দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
0: এটা দেশে থাকলে ঠিক আমার কাছে।
1: জরিনা, জরিনা,
2: আসছি চাচা জান।
1: দেখ তো মা, রাজীব এলো কিনা।
2: দেখছি চাচা জান। চাচা জান,
1: কিরে, রাজীব কি ভেতরে ডাক?
2: রাজীব ভাইয়া আসেনি।
1: রাজীব আসেনি? তবে গাড়িতে কে এসেছে?
2: ড্রাইভার।
1: ড্রাইভার?
2: রাজীব ভাইয়া আসেনি, ড্রাইভারকে দিয়ে এই টাকাগুলো পাঠিয়েছে।
0: রাজীব, রাজীব আসেনি।
1: না রাহিলা, রাজীব আসেনি। এই দেখো, তোমার রাজীব এই টাকাগুলো পাঠিয়েছে।
0: টাকা? অসুস্থ মাকে দেখতে না এসে টাকা পাঠিয়ে দায় সারতে চাইছে। মা বাবা কি টাকার জন্য সন্তান মানুষ করে? ওদের দুজনকে দেখার জন্যে ছটফট করছে রাজীবের বাবা।
2: তোমার কষ্ট হচ্ছে চাচি, আর কথা বলো না চাচি, আর কথা বলো না। বলো।
0: মনে আছে তোর, রাজীব যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তখন আমাদের খুব অভাব। তোর চাচা জান কোনো ভাবেই পরীক্ষার টাকা জোগাড় করতে পারছিলেন না।
2: হ্যাঁ চাচি।
0: অবশেষে আমার হাতের চুড়ি জোড়া বিক্রি করে পরীক্ষার টাকা জোগাড় করেছিলাম।
2: সব মনে আছে চাচি, সব।
0: জরিনা, আমার দম বন্ধ হয়ে আসছে রে
2: চাচি।
0: খাবো জরিনা, একটু পানি দে মা।
2: হ্যাঁ চাচি, এই যে পানি, তুমি হা করো, আমি খাইয়ে দিচ্ছি।
0: জরিনা,
2: চাচি,
0: মুখে প্রচন্ড ব্যথা করছে রে। আমি
1: জরিনা,
0: জরিনা,
1: তুমি তুমি চুপ করো রাহলা, চুপ করো।
3: রাজীব, রাজীব, আমার টাকা চাই, প্রচুর টাকা চাই।
4: আমি যা বেতন পাচ্ছি তাতে তো আমাদের সংসার ভালোভাবে চলছে নীলা।
3: একে ভালোভাবে চলা বলছো তুমি? পাশের ফ্ল্যাটের ভাবি এক বছরে দুটো ফ্ল্যাট কিনেছে, আর তিনি তো তোমার চেয়ে ভালো চাকরি করেন না।
4: তার হয়তো অন্য কোনো আয় আছে।
3: অন্য আয় না ছাই, অফিস থেকে উপরি আয় করেন।
4: তার মানে ঘুষ?
3: ঘুষের কথা মনে করে যেন আকাশ থেকে পড়লে।
4: না না, আমার পক্ষে দুর্নীতি করা অসম্ভব। আমি ঘুষ নিতে পারবো না নীলা।
3: তা পারবে কেন? বিয়ে হয়েছে 10 বছর হলো, এ পর্যন্ত কি দিয়েছো তুমি আমাকে শুনি? না দিতে পারলে ভালো একটা দামি গহনা, আর না দিতে পারলে বাস করার জন্য একটা ভালো ফ্ল্যাট।
4: ফ্ল্যাট, গহনা, এসব কেনার সময় তো চলে যাচ্ছে না নীলা।
3: তুমি যে কি দিবে সে তো আমি বিলক্ষণ জানি। তুমি যদি আগামী 2 মাসের মধ্যে আমাকে ফ্ল্যাট কিনে দিতে না পারো তখন কিন্তু তোমার সাথে আমার বোঝাপড়া।

0: থাকবে, এই বলে রাখলাম।
1: দেখো নীলা, অসৎ হয়ে সোনার অট্টালিকায় বসত করার চেয়ে সৎভাবে কুড়ে ঘরে বসত করাও অনেক বেশি শান্তি।
0: কোনো নীতি কথা শুনতে চাই না আমি, আমি যা বলেছি তাই যদি না হয় তখন বুঝবো। কিন্তু
1: নীলা, যেও না নীলা, নীলা শুনো, লোভ তোমার জীবনে সর্বনাশ ডেকে আনবে নীলা, সর্বনাশ ডেকে আনবে।

0: তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে কত না অসহায় মানুষের চোখের পানি ছড়ালাম আমি, কত মানুষের কান্না আর দীর্ঘ নিঃশ্বাস জড়িয়ে আছে আমার এই ইট পাথরের ফ্ল্যাটের মাঝে।
1: রাজীব, তুমি না খুব দুর্বল চিত্তের মানুষ? আরে তুমি কি একা করছো নাকি? অনেকেই এভাবে বাড়ি গাড়ি আর ব্যাংক ব্যালেন্স করছে।
0: অন্য সবার মতো আমি নিজেকে মনে করি না, সারাক্ষণ ভয়ে থাকি, না জানি কখন কি হয়। এই বুঝি আমার চাকরিটা গেল।
1: আরে চাকরি যাওয়া কি এতই সোজা? টাকা থাকলে আইন আদালত সব কিনে নেওয়া যায়, টাকাকে সবাই সালাম করে, বুঝলে?
0: কথাটা তুমি ঠিক বললে না নীলা, আইন বাজারের পণ্য নয়, টাকা দিয়ে কখনো আইন কিনা যায় না, আইন তার নিজস্ব গতিতে চলে।
1: আরে ভবিষ্যতে ভালো থাকার জন্য একটু না হয় এদিক ওদিক করলে, জানো পাশের বাসার ভাবি এসেছিল, ফ্ল্যাট দেখে তো খুব খুশি। গতকাল না ভাবি একটা গাড়ি কিনেছে, 50 লাখ টাকার উপরে গাড়ির দাম, দেখলে না মনটা জুড়িয়ে যায়। এই আমাকে একটা গাড়ি কিনে দাও না প্লিজ।
0: নীলা নীলা এনা আর না, যা হয়েছে অনেক হয়েছে।
1: আহ রাগ করছো কেন রাজীব? হাই সোসাইটিতে চলতে গেলে গাড়ি বাড়ি না থাকলে চলে বলো? তুমি যে পোস্টে চাকরি করো তাতে কি আমাদের রিক্সা ট্যাক্সিতে চলাচল করা শোভা পায়? পরিচিত লোকেরা সমালোচনা করে না?
0: নীলা এসব কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না, প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি ওখানে যাচ্ছি।
2: দাদার কাছে যাব, আমাকে দাদার কাছে যেতে দাও।
1: টুম্পা, তোমাকে না বারবার বলেছি ওর নাম উচ্চারণ করবে না, তারপর তুমি?
2: না না, আমি দাদার কাছে যাব, দাদার কাছে গল্প শুনবো।
1: গল্প শুনবে? এই যে গল্পের বই নাও, বসে বসে পড়ো।
2: না বই পড়বো না, আমি গল্প শুনবো।
1: ওই গল্প শুনেই তোমার মাথাটা এবার যাবে, লেখাপড়ার দিকে তো একেবারেই মন নেই, শুধু গল্প আর গল্প। আজ আসুক তোমার বাবা।
3: রাজীব, ঘরে আছিস বাবা?
0: কে ও বাবা? এসো এসো, ভিতরে এসো।
3: একটা কথা বলতে এলাম বাবা।
0: কি কথা বাবা?
3: কাল তোর মায়ের মৃত্যুবার্ষিকী।
0: মনে আছে বাবা?
1: ওসব মৃত্যুবার্ষিকী ফার্ষিকী পালন করা হবে না, কাল টুম্পার জন্মদিন, পার্টি হবে, নামে দামি অনেক গেস্ট আসবে বাসায়।
3: টুম্পার জন্মদিন পালন করবে, সে তো ভালো কথা। তোমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে একজন মৌলানা ডেকে মিলাদ মাহফিলের ব্যবস্থা করে 2-10 জন প্রতিবেশীকে দাওয়াত করে খাইয়ে দিলে কি এমন ক্ষতি হবে বৌমা?
1: খামাকা বাড়তি খরচের দরকার কি বাবা? তার চেয়ে তার নামে 2-1টা মোমবাতি জ্বালালেই তো হয়।
3: এতগুলো বছর তার নামে মিলাদ হয়ে আসছে, অথচ এবার মিলাদ হবে না, তা কি হয় বৌমা?
1: যে মারা গেছে তাকে নিয়ে এত মাতামাতির কি আছে বুঝি না বাবা।
3: বৌমা
1: সত্যি কথা বললেই তো দোষ, আপনার ছেলেকে বলুন, তার তো টাকশাল আছে, 2-10 গ্রামের মানুষ ডেকে অনুষ্ঠান করুক, হাজার হলেও জন্মদাত্রী মা বলে কথা।
3: বৌমা তুমি এমন কথা বলতে পারলে?
1: কি হলো এখন বোবা হয়ে গেলে যে? যাও মেয়ের জন্মদিনের পার্টি বন্ধ করে দিয়ে মায়ের মৃত্যুবার্ষিকী পালন করো, কোথা থেকে যে সব আপদজটে বুঝি না বাপু।
0: বাবা তুমি এখন ঘরে যাও, আমি নীলাকে বুঝিয়ে বলি, দেখি কি করা যায়।
3: রাজীব তুই আমার সন্তান, তোকে আমি ভালো করে জানি, যে রাজীব অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করত সে কিনা বৌমার সাথে এ ব্যাপারে আর কথা বলার প্রয়োজন নেই।
0: এমন করে কেন বলছো বাবা?
3: একটা সময় থাকে যখন তার অবদানের কথা সবাই ভুলে যায়, সংসারের দামি মানুষটি হয়ে যায় মূল্যহীন, প্রয়োজন শেষ হলে অনেকে তাকে মনে রাখে না, রাখতে চায় না, ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে।
0: বাবা তোমাকে কি করে বোঝাবো, আমিও যে এই সংসারে তোমার মতো একজন অসহায় মানুষ, সংসারের শান্তি বজায় রাখার জন্য অসহায়ত্ব পালন করতে বাধ্য হচ্ছি। বাবা পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও।

0: কাছে যান, আপনার কাশির সাথে জ্বর বেড়েছে দেখছি, চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই।
1: না রে চলিনা, আমার অসুখ আর ভালো হবে না, আমার যাবার সময় হয়ে এসেছে মা।
0: এমন করে বলবেন না চাচা জান, বড় ডাক্তার দেখালে ঠিকই ভালো হয়ে যাবেন।
1: আর ডাক্তারের কাছে যাবো না রে জরিনা, মেয়েটা যদি এখানে থাকতো তাহলে আমার আর চিন্তা করতে হতো না। বিয়ের পর স্বামীর সাথে বিদেশে চলে গেল, সবাই থাকার সত্ত্বেও আমি আজ একা, বড় একা।
0: আপনিও তো নিজের হাতে তাদের সংসার সাজিয়ে দিয়েছেন।
1: ঠিকই বলেছিস জরিনা, আমি নিজের হাতে তাদের সাজিয়ে দিয়েছি। অথচ রাজীব আমার জন্য ন্যূনতম দয়া দেখায় না। রাজীব বউয়ের কথায় উঠে আর বসে, বউর ভয়ে আমার সাথে দু চারটে ভালো মন্দ কথাও বলতে পারে না। বাবা আজ তাদের কাছে বোঝা, রাজীবের মেয়েটা আমার কাছে না আসলে থাকতে পারে না, কিন্তু কিন্তু মেয়েটাকে বৌমা আমার কাছে আসতে দিতে চায় না, আমার কাছে আসলে নাকি ও নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
0: চাচা ও যা বলে বলুক, ওর কথায় কান দেবেন না চাচা জান।
1: কতক্ষণ চুপ করে থাকা যায় রে মা, সন্তান দুটোকে মানুষ করেছি, তারা দুজনেই প্রথম শ্রেণীর কর্মকর্তা, আমি নাকি ব্যাকডেটেড আনকালচার, এ সমাজে অচল, না জানি আরো কত অপবাদ সহ্য করতে হবে জরিনা মা।
0: ভাগ্যের উপর কারো হাত নেই চাচা জান।
1: হ্যাঁ তা যা বলেছিস সবই আমার ভাগ্য।
0: আপনি বসুন, আমি ওষুধ নিয়ে আসছি।
2: দাদা দাদা
1: দাদা ভাই, এত রাতে আমার ঘরে?
2: তোমার জন্য দুধ এনেছি দাদা।
1: তুমি আমার জন্য আবার দুধ আনতে গেলে কেন? তোমার মা দেখলে বকাবকি করবে।
2: মা ঘুমিয়ে পড়েছে, আমি চুপি চুপি চলে এসেছি, নাও খেয়ে নাও।
1: না দাদা ভাই, কাজটা কিন্তু ভালো করবি।
2: আর কথা নয়, এবার লক্ষ্মী ছেলের মতো ঢক ঢক করে খেয়ে নাও তো।
1: যখন শুনবে না তখন দাও।
0: ও এবার বুঝতে পেরেছি দুধ কোথায় যায়। আচ্ছা একটা বাচ্চা মেয়ের খাওয়ার জন্য আনা দুধ খেতে আপনার লজ্জা করে না?
1: বৌমা আমি,
0: বয়স তো কম হয়নি, আসবাদে কাল মরবেন, তা দুধের উপর এত লোভ কেন? ছি, আপনার লজ্জা হওয়া উচিত।
1: বিশ্বাস করো বৌমা, দাদা ভাই আমাকে,
0: আপনাকে অনেক বিশ্বাস করেছি। আর না টুম্পা, তুমি নিজে না খেয়ে লুকিয়ে অন্যের জন্য দুধ এনেছো, দরদ দেখি বেয়ে পড়ছে একেবারে, চলো ঘরে চলো ঘুমাবে।
2: মা দাদা অসুস্থ, এই সময় তার পুষ্টিকর খাবার খাওয়া দরকার।
0: এ নিয়ে তোমার না ভাবলেও চলবে, এক একজন যেন দাদা হাতেম তাই হয়েছে।
1: ওকে কিছু বলো না বৌমা, ছোট মানুষ বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে।
0: আপনার প্রশ্রয় পেয়েই তো মেয়েটা এত বড় স্পর্ধা পেয়েছে, লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়ে।
1: বৌমা
0: অনেক হয়েছে, আর নয় এই যে নবাবজাদি, তুমি বসে থাকলে কেন, চলো এবার।
1: হায় খোদা, আর কত অপমান আমাকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। তুমি আমাকে আমাকে তুলে নাও খোদা, তুলে নাও, তুলে নাও।

0: সহ্য করতে পারছি না মা।
1: এই এই মেয়েটার কান্না না আমি আর সহ্য করতে পারছি না। রাজীব, রাজীব তুমি একটা কিছু করো না গো।
2: চেষ্টা তো কম করলাম না নীলা, কিন্তু কোনো কিছুই তো আমি করতে পারলাম না।
1: শোনো, যত টাকা খরচ হয় হোক আমার মেয়েকে তুমি সুস্থ করার ব্যবস্থা করো।
2: অনেক পরিচিত জনকে বললাম, কিন্তু কেউ তার একটা কিডনি দিতে রাজি হলো না।
1: রাজীব, রাজীব এখন কি হবে রাজীব? তাহলে কি আমার মেয়ে?
2: না না, ও কথা বলো না নীলা, ও ও নিশ্চয়ই ভালো হয়ে উঠবে।
1: কিডনি ট্রান্সফার করতে না পারলে ভালো হবে কিভাবে গো?
2: আচ্ছা নীলা, এই তোমার আর টুম্পার ব্লাড গ্রুপ তো এক, তুমি না হয় ওকে একটা কিডনি দাও।
1: আমি? না রাজীব, আমি কিডনি দিতে পারবো না। তার চেয়ে তুমি অন্য কাউকে,
2: অন্য কোথাও যদি পাওয়া যেত তাহলে তো কোনো চিন্তা থাকতো না। চোখের সামনে মেয়েটা আমার শেষ হয়ে যাবে, মেয়েটা আমার শেষ হয়ে যাবে।
3: রাজীব বাবা, কোনো চিন্তা করিস না বাবা, আমি আমি আমার দাদা ভাইয়ের জন্য কিডনির ব্যবস্থা করেছি।
2: বাবা
1: বাবা বাবা, আপনি আমার মেয়ের জন্য কিডনির ব্যবস্থা করেছেন? আপনি আপনি আমাদের বাঁচালেন বাবা, সত্যি আপনি মহান।
0: দাদা তুমি আমাকে এত ভালোবাসো?
4: হ্যাঁ দাদা ভাই, ভালোবাসি বলেই তো তোমার মুখে হাসি দেখতে চাই দাদা ভাই।
0: দাদা
5: প্রিয় শ্রোতা, আলম সাহেব টুম্পাকে একটা কিডনির ব্যবস্থা করে দেওয়ার পর তার বৌমা নীলা তাকে বেশ সেবা যত্ন করেন। কয়েকদিন যেতে না যেতেই আবার শুরু হয় নির্যাতন, অবহেলার অবজ্ঞা। একজন মানুষ হিসাবে তার যে সম্মান আছে তা নীলা ভুলে যায়। চরম স্বার্থপরতায় পেয়ে বসে নীলাকে।
1: বাবা, আজ বাড়িতে বাবা মা এসেছেন, ঘুমানোর জন্য ঘরে সংকুলান হবে না, তাই
3: আমাকে সিঁড়ির নিচে থাকতে হবে, তাই তো? এটা তো নতুন কিছু না বৌমা।
1: না মানে আপনি তো সবই বোঝেন বাবা, গেস্ট বলে কথা।
3: বেশ তো, আমি সিঁড়ির নিচে থাকবো। বৃদ্ধ শ্বশুরকে কষ্ট দেওয়া যায়, কিন্তু মা বাবাকে তো আর সারা রাত জাগিয়ে রাখা যাবে না।
6: ভাবি, তুমি চাচা জানকে সিঁড়ির নিচে শুতে দেবে? এটা কিন্তু খুব অন্যায়।
1: চুপ করো জরিনা, আমাদের মাঝে কথা বলতে এসো না। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে, মাথায় ওঠার চেষ্টা করবে না, এ বলে রাখলাম।
6: ভাবি, তুমি আমাকে কাজের মেয়ে বলছো?
1: কাজের মেয়ে না তো তুমি বাড়ির মেয়ে হলে কবে?
3: তুমি ভুলে যেও না বৌমা, জরিনা আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইজি।
7: চাচা জান, আমি আর এখানে থাকবো না, কাজ করলে ভাতের অভাব হবে না।
3: তুই চলে গেলে আমাকে দেখবে কে মা?
7: এখানে থেকেই বা আপনার জন্য কি করতে পারছি? যাদের মধ্যে সামান্যতম মানবতা নেই তাদের বাড়িতে থাকতে আমার রুচিতে বাঁধে, এই বড় লোকের বাড়ি আমি আর থাকবো না।
3: জরিনা শোন মা, শোন, যাস নে, শোন, শোন।
1: যাক, ভাত ছাড়ালে কাকের অভাব হবে না, আমাকে কাজ ছাড়ার ভয় দেখা।
3: বৌমা, ভাত ছড়ালে কাকের হয়তো অভাব হবে না, কিন্তু কোকিলের অভাব হবে নিশ্চয়ই, কোকিলের অভাব হবে।
1: আমার নাম নীলা চৌধুরী, পথের কাঁটা কিভাবে সরাতে হয় তা আমি জানি, একটা একটা করে সবাইকে বাড়ি ছাড়া করব। রাজীব, রাজীব
2: বলো। শুনছি।
1: আমার একটা সোনার চেন খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো?
2: কই, না তো দেখিনি তো।
1: আরে রাতে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম।
2: ভালো করে খুঁজে দেখো, হয়তো পেয়ে যাবে।
1: কতই তো খুঁজেছি কিন্তু পাচ্ছি না তো, বাড়ির সবার ঘর তল্লাশি করলে ঠিকই খুঁজে পাবো।
2: সবাই বলতে আমরা আর বাবা, তুমি কি বাবার ঘর তল্লাশি করতে চাও?
1: প্রয়োজনে তার ঘরও তল্লাশি করব।
2: না না নীলা, তুমি বাবাকে অনেক অপমান করেছো, দিনের পর দিন কষ্ট দিয়ে চলেছ, তার চোখের পানি ছড়াচ্ছ, তাকে আর দুঃখ না দিলে হয় না?
1: শোনো রাজীব, এখানে দুঃখ দেবার কথা আসছে কেন? ঘর তল্লাশি করলেই তো জানা যাবে কে চোর।
3: আমি তোমাদের সব কথা শুনেছি বৌমা, তোমার যদি সন্দেহ হয় আমি তোমার চেন ছড়িয়েছি, তাহলে তুমি আমার ঘর তল্লাশি করে দেখো।
1: আমি এক্ষুনি পুলিশকে সংবাদ দিচ্ছি, যা করার পুলিশ এসেই করবে।
4: অপমান তো অনেক করেছ, বাইরের মানুষ দিয়ে আর অপমান না করলে কি নয়?
1: চেনটা কোথায় রেখেছেন বলে দিলেই তো লেঠা চুকে যায়।
4: চেনটা কোথায় আছে তুমি ভালো করেই জানো, এই বয়সে আমাকে চোর না সাজালেই নয়। আমার যদি যাবার কোনো জায়গা থাকতো তাহলে আজই চলে যেতাম, এই অপদার্থ মেরুদণ্ডহীনের বাড়িতে থাকতাম না।
1: যান না, যান, একটু দেখি কতজন আপনার জন্য ভাতের থালা নিয়ে অপেক্ষা করছে।
4: আমার সমর্থবন ছেলেই যখন তার বৃদ্ধ বাবাকে খেতে পড়তে দিতে অক্ষম, তখন আর কে আমাকে খেতে দেবে? তুমি যখন ধরেই নিয়েছো আমি তোমার চেন চুরি করেছি, তখন পুলিশ ডাকো, তারা আমার ঘর তল্লাশি করুক। আমি তো জানি আমার ভাগ্যে কি আছে।
1: এই ফ্ল্যাট ভাড়া দিয়েছি, নতুন বাসা করেছি, আগামী পরশু রাজীব বিদেশে ট্রেনিং এর জন্য চলে যাবে, তারপর দেখব আপনি কোথায় থাকেন। এমন ব্যবস্থা করব না আপনি ভাবতেই পারবেন না।
8: মানুষ এমন নিষ্ঠুর হতে পারে?
9: কি হয়েছে ভাই, এখানে এত লোকের ভিড় কেন?
8: আর বলবেন না ভাই, এই বৃদ্ধ লোকটার নাম আলম। এই বাড়িতে ছেলে ছেলে বউ আর নাতনি নিয়ে থাকতেন, উনাকে ফেলে রেখে তার বৌমা রাতের অন্ধকারে বাসা শিফট করে চলে গেছে।
9: ভদ্রলোকের ছেলে কোথায়?
8: বিদেশে ট্রেনিং এ গেছে।
9: দেখার মতো আর কেউ নেই?
8: শুনেছি মেয়ে জামাইও বিদেশে থাকে।
9: তারা খোঁজ খবর রাখেন না?
8: অত কিছু তো বলতে পারবো না, আলম চাচাই ভালো বলতে পারবেন, কিন্তু বৌমা মনে হয় উনাকে ঘুমের ওষুধ খাইয়েছেন, এখন কিছু বলতে পারবেন না।
9: হায় রে মানুষ,
8: ভদ্রলোককে নিয়ে এখন যে কি করব ভাবতেই পারছি না।
9: উপশহরে আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে, এমন অনেক অসহায় বয়স্ক মানুষ আমাদের আশ্রমের অতিথি।
8: চাচাকে আপনার ওখানে ঠাই দিলে বড়ই উপকার হয়।
9: অবশ্যই, দয়া করে আপনারা যদি আলম সাহেবকে আমার গাড়িতে তুলে দেন।
8: ঠিক আছে, আমরা তুলে দিচ্ছি।
9: এই যে বসুন বসুন বসুন, আপনি বসুন, ড্রাইভার গাড়ি ছাড়ো। জরিনা
10: বলুন ভাইয়া,
9: আমাদের আশ্রমে আরো একজন অতিথি এসেছেন।
10: আরো একজন অতিথি? কিন্তু কোথায় তিনি?
9: পাশের ঘরে ঘুমোচ্ছেন।
10: ঘুমাচ্ছেন?
9: হ্যাঁ ঘুমাচ্ছেন। ভদ্রলোকের বৌমা মনে হয় ওনাকে ওষুধের পরিবর্তে ঘুমের ওষুধ খাইয়ে বাসা শিফট করেছে।
10: কি বলছেন আপনি?
9: চলো দেখে আসি ভদ্রলোকের ঘুম ভাঙল কি না।
10: শরীরটা কেমন কঙ্কাল সার হয়ে গেছে, সারা শরীরে মশার কামড়ে ফুলে গেছে, ওরা আপনাকে খুব কষ্ট দিয়েছে তাই না চাচা জান?
4: তুই চলে আসার পর আমি যে কি নিদারুণ কষ্টে ছিলাম তা তোকে কি করে বোঝাবো রে মা। বাড়ির পোষা প্রাণীর উপরে যে দরদ আছে আমার উপর তাও ছিল না। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে মা, জানি না মা।
10: বাড়ি থেকে আমাদের তাড়ানোর ষড়যন্ত্র, খোদা নিশ্চয়ই এর বিচার করবেন।
9: জরিনা তুমি আলম সাহেবের সেবা যত্ন করো, আলমারি থেকে লুঙ্গি আর পাঞ্জাবি বের করে তাকে পরিয়ে দাও।
10: আচ্ছা,
9: একটু পরে ডাক্তার সাহেব এসে দেখে যাবেন, আমি একটু বেরোচ্ছি।
10: আচ্ছা ভাইয়া, আমি ওখান থেকে চলে আসার পর এখানে কাজ পেলাম, অসহায় বয়স্ক মানুষদের সেবা করি, আর শুধু আপনার কথা ভেবে চোখের পানি ফেলি, না জানি আপনি কেমন আছেন।
4: তুই চলে আসার পর ঠিক মতো খেতে দিত না। রুই মাছ খেতে চেয়েছিলাম বলে বৌমা আমাকে অনেক কটু কথা শুনিয়েছিল রে মা, অনেক কটু কথা।
10: অথচ আপনি তাদের কোনো আবদার অপূর্ণ রাখেননি, সব সহায় সম্পদ বেচে রাজীব ভাইকে মানুষ করলেন, আর সে আপনাকে।
4: সবই আমার কপাল রে মা, পাজরি না, সবই আমার কপাল।
10: হ্যাঁ কপালই তো। জানেন চাচা জান, এই বৃদ্ধাশ্রমে রুটিন মাফিক খাবার দেয়া হয়, প্রতিদিন বড় মাছ, সপ্তাহে দুদিন খাসি অথবা মুরগির মাংস, এবং সবজি ডাল প্রতি ওয়াক্তে থাকে।
4: জরিনা মা, গরুর মাংস দেওয়া হয় না?
10: না চাচা জান, এখানে সব ধর্মের মানুষ থাকেন তো তাই, তবে কেউ যদি খেতে চান তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়।
4: খুব সুন্দর ব্যবস্থা।
10: আরো সুন্দর ব্যবস্থা আছে, প্রতি সোমবার রাতে এখানে গানের আসর বসে, ওই যে পাশের ঘর দুটো দেখছেন, একটা বইয়ের লাইব্রেরি আর একটা ক্লাব, এখানে টেলিভিশন দেখা, রেডিও শোনা এবং খেলার ব্যবস্থাও আছে।
4: সত্যি খুদা দয়াময়, তা না হলে এমন সুন্দর জায়গায় আমার ঠাই হয় রে মা, ঠাই হয়।
10: আমিও মাঝে মাঝে ভাবি তাই, তার করুণা না হলে আমার মতো একজন আশ্রয়হীনার আশ্রয় এমন সুন্দর জায়গায় হবে কেন?
4: জরিনা, এখানে থাকতে খরচ লাগে না?
10: না চাচা জান, বিনা খরচে এখানে খাওয়া থাকার ব্যবস্থা হয়, একজন ডাক্তার সব খরচ বহন করেন, রহমান ভাই দেখাশোনা করেন, সন্তানরা যেসব বাবা মাকে ত্যাগ করেছে, যাদের থাকার কোনো জায়গা নেই, তাদের তিনি পরম শ্রদ্ধায় কাছে টেনে নেন, সকাল হলেই বেরিয়ে পড়েন অসহায়দের খোঁজে, বড়ই দয়ালু তিনি।
3: ডাক্তার আর রহমান সাহেবের কথা যত শুনছি ততই তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। জরিনা মা, ওই লোকগুলো ওখানে কি করছে রে মা?
10: খেলা করছেন, কেউ লুডু খেলছেন, আবার কেউ দাবা খেলছেন, যার যেটা পছন্দ।
3: এখানে সবজি ফলের চাষও আছে দেখছি।
10: আমরা যে সবজি খাই তার বেশিরভাগ এখানেই উৎপন্ন হয়, দুজন কৃষক আছেন যারা বিষমুক্ত সবজির চাষ করেন, ওদের সাথে এখানকার সবাই কাজ করেন, যার যেটা ভালো লাগে, আমরা সবাই একটা বৃহৎ পরিবারের সদস্য।
3: তোর কথা শুনছি আর অবাক হচ্ছি, আর কি কি আছে এখানে?
10: আরো অনেক কিছু আছে, কাল সকালে সব ঘুরে দেখাবো, এক্ষুনি ডাক্তার আসবেন, আপনি বসুন, আমি আপনার জন্য পানি আর দুধ গরম করে নিয়ে আসি।

0: তুমি নিশ্চয় জানো আমি তোমার কি হাল করতে পারি। আমি এক্ষুনি চলে যাব।
1: যাও,
0: আমার আমার গায়ে হাত তোলা এত বড় অপমান, সব সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো আমি। চলো টুম্পা,

0: আপনি কাঁদছেন আলম সাহেব?
1: গান শুনে চোখে পানি এসে গেল। ছেলে মেয়ে আর দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছে।
2: এটাই স্বাভাবিক, আপনি যে তাদের মঙ্গল চান। বাবা মা সব সন্তানের মঙ্গল কামনাই করেন। অনেক সন্তান বাবা মাকে বোঝা মনে করে। এখানে যাদের দেখছেন তাদের অনেকেরই ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, অথচ বাবা মায়ের জন্যে কয়েক মুঠো ভাত আর বছরে দু তিনটে জামা কাপড় দিতে পারে না। বাবা মায়ের সেবা দেবার ক্ষেত্রে বড়ই কাঙাল তারা।
1: মাঝে মাঝে মনে হয় সন্তানদের মান

0: দুর্নীতির দায়ে আমার জেল হয়ে গেল। নীলার সীমাহীন চাহিদা মেটাতে গিয়ে ঘুষ নিতে হলো আমাকে, বাবা আর জরিনাকে বাড়ি ত্যাগ করতে হল। অনেক খুঁজেছি তাদের, না জানি তারা কোথায় কি অবস্থায় আছে। আমার মেয়ে টুপ্পা কেমন আছে তাও আমি জানি না, কেউ আমাকে দেখতেও এলো না। জেলের মধ্যে আমি কত কষ্টে দিন কাটাচ্ছি, কিন্তু কিন্তু আমি তো এ চাইনি, আমি তো এ চাইনি। আমি তো চেয়েছিলাম সুখী সুন্দর কলুষমুক্ত একটা জীবন, আমি তো একটা সুন্দর জীবন চেয়েছিলাম।
1: রাজীব সাহেব, আপনার সাথে দুজন লোক দেখা করতে এসেছে।
0: বাবা, জরিনা, তোমরা?
2: রাজীব,
3: রাজীব ভাইয়া,
0: তোমরা তোমরা কেমন আছো বাবা?
2: ভালো আছি বাবা, খুব ভালো আছি।
0: কতদিন যে তোমাদের দেখিনি। আমার আমার টুম্পা কেমন আছে বাবা?
2: আমি তো জানি নে বাবা, আমার দাদা ভাইকে অনেক দিন দেখিনি, কোথায় কিভাবে আছে তাও জানিনি।
3: তুমি কেমন আছো রাজীব ভাইয়া?
0: জেলে কি কেউ ভালো থাকে রে পাগলি? এখানে এখানে অপমান আর বঞ্চনা ছাড়া কিছুই নেই। তোমরা কোথায় থাকো বাবা?
2: আমরা একজন মহান মানুষের কাছে আছি, যেখানে অসহায় বঞ্চিতদের পরম আশ্রয়স্থল।
0: বঞ্চিতদের আশ্রয়স্থল?
2: একটি বৃদ্ধাশ্রমে থাকি।
0: বাবা বাবা, তুমি বৃদ্ধাশ্রমে থাকো?
2: হ্যাঁ রাজীব, শান্তি আর ভালোবাসায় ভরপুর ওই বৃদ্ধাশ্রম। স্বার্থপর লোভী মানুষের ছোঁয়া নেই ওখানে।
3: নিজের সামান্য স্বার্থ আর লোভের বশবর্তী হয়ে প্রিয়জনদের যখন ত্যাগ করে, তখন এই মানুষটি পরম মমতা আর শ্রদ্ধায় বুকে টেনে নেয়।
0: আমার ফুলের চরম শাস্তি পাচ্ছি বাবা, আমি চরম শাস্তি পাচ্ছি। সাজা শেষ হলে তোমাদের সাথে আমি বৃদ্ধাশ্রমে যাব বাবা।
2: নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে।
1: আপনাদের সময় শেষ, চলে আসুন।
2: আমরা এখন আসি।
0: ওই যে বললে শুনলে না, সময় শেষ। ভালো ভালো থাকো বাবা। জরিনা
3: ভাইয়া,
0: বোন আমার, বাবাকে একটু দেখিস।
3: দেখবো ভাইয়া,
0: দেখিস,
3: দেখবো। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া।

0: একটু পানি, পিপাসায় বড়ই কষ্ট হচ্ছে। আমি বড়ই তৃষ্ণার্ত, আমাকে আমাকে একটু পানি দিতে পারো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন পানি। হা করুন, আমি পানি খাইয়ে দিচ্ছি। মহিলা ঠিক মতো তাকাতেও পারছে না।
0: আমাকে আমাকে বাঁচালে বোন।
1: বাঁচানোর মালিক খোদা।
0: কি জরিনা, তুমি?
1: আপনি, আপনাকে তো চিনতে পারলাম না।
0: আমাকে আমাকে চিনতে পারলে না জরিনা?
1: আপনাকে আগে কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না।
0: আমি আমি তোমার আমি তোমার নীলা ভাবি জরিনা।
1: নীলা ভাবি? কি চেহারা হয়েছে তোমার! চিন্ন শিন্ন মরিন চেহারা, তোমাকে তো চেনার কোনো উপায় নেই। কেন এমন হলো ভাবি?
0: সবই সবই আমার পাপের ফল জরিনা, সবই আমার পাপের ফল। নেশা নেশা আমাকে শেষ করে দিয়েছে।
1: বিলাসবহুল জীবন যাপন করতে সেসব কোথায় গেল?
0: লোভ লোভ আর অহংকার আমাকে আমাকে ধ্বংস করে দিয়েছে।
1: টুম্পা কোথায়?
0: টুম্পোর মামার বাড়িতে, আর রাজীব জেলে। কোন মুখ নিয়ে আমি রাজীবের সামনে দাঁড়াবো বলো? আমার উপর যে তার বড়ই অভিমান। আমার জন্য ঘুষ আর দুর্নীতির দায়ে তাকে যে জেলে যেতে হলো। বাবা কোথায় আছে জানিস জরিনা? তাকে যে বড় দেখতে ইচ্ছে করছে আমার। জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য না, তারপরও তারপরও বাবার পায়ে মাথা ঠুকব যদি সে আমাকে ক্ষমা করেন।
1: ও চাচা যান এই বৃদ্ধাশ্রমেই আছেন, চলো দেখবে। আহা, ও আস্তে, আমাকে ধরো। পড়ে যেও না যেন। ও
0: সারা শরীরে ব্যথা, শরীর এতটাই দুর্বল যে ঠিক মতো হাঁটতে পারছি না আমি।
1: দেখুন চাচা যান, কাকে এনেছি।
2: কাকে এনেছিস মা?
1: দেখুন তো, চিনতে পারেন কি না?
2: কাকে চিনব রে মা?
0: বাবা বাবা বাবা, আমি নীলা বাবা, আপনার বৌমা বাবা।
2: বৌমা? কিন্তু তোমার এই অবস্থা কেন?
0: লোভ বাবা, লোভ আমাকে এই অবস্থা করেছে বাবা।
2: লোভ?
0: হ্যাঁ বাবা, লোভ আর অনৈতিক চাহিদা পূরণ করতে গিয়ে আপনার ছেলে ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। আমি তথাকথিত হাই সোসাইটিতে মিশতে গিয়ে মাদকাসক্ত হই, সেই জন্য তো ভাই ভাবি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। পথে পথে ঘুরছি আমি বাবা।
2: লোভ অহংকার আর মিথ্যা আভিজাত্য মানুষকে ধ্বংস করে। এত প্রাণ সহকত অপ চলে গেল, বড়ই আফসোসের বিষয়।
0: বাবা বাবা আমাকে ক্ষমা করুন বাবা।
2: আমি ক্ষমা করার কে? মৃত্যুর আগে তোমার শাশুড়ি তোমাদের দেখতে চেয়েছিল, তোমরা এলে না। বুক ফাটা কান্না আর আকুতি নিয়ে সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। রাজীব বিদেশে ট্রেনিং এ চলে গেল, তুমি সুযোগ পেয়ে গেলে। আমার অসুস্থতার সুযোগ নিয়ে ওষুধ খাওয়ানোর নাম করে ঘুমের ওষুধ খাইয়ে দিলে। আমাকে ফেলে রাতের অন্ধকারে তোমরা চলে গেলে, একবারও ভাবলে না বৃদ্ধ মানুষ একা একা কোথায় থাকবে, কি খা খাবে? পোষা প্রাণীর উপর মনিবের যে দরদ থাকে আমার প্রতি তোমার তাও ছিল না। তোমার নিষ্ঠুরতা এতটাই ছিল যে না থাক থাক।
0: ভুল করেছি বাবা, বাবা ভুল করেছি আমি।
2: ভুল? তোমার ভুলে অন্যের জীবন বিপন্ন হবে তা তুমি নিশ্চয়ই জানতে। খোদার কি রহমত আমি ঠাঁই পেলাম বৃদ্ধাশ্রমে, আর তুমি?
0: বাবা, বাবা আমাকে ক্ষমা করুন বাবা, বাবা বাবা আমাকে ক্ষমা করুন বাবা।
2: পা ছাড়ো বৌমা, আমার ভাগ্য ভালো, যদি না আগে থেকেই এখানে কাজ পেয়েছিল তা না হলে জানিনে কোথায় যেতাম। অপমান করে যাকে ঘর ছাড়া করলে অবশেষে তার কাছেই তোমার আসতে হলো। সত্যি নিয়তি কি বড়ই নির্মম এই নিয়তি।
0: মিথ্যে অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে বাবা, আমি আমি বুঝতে পারিনি আমার জীবনে এমন পরিণতি নেমে আসতে পারে। আমার অন্যায়ের প্রতিশোধ প্রকৃতি ঠিকই নিয়েছে বাবা, অন্তর্দাহে আমি জ্বলে পুড়ে মরছি বাবা।
2: রূপ যৌবন আর অর্থ সম্পদ চিরদিন থাকে না, সময়ের ব্যবধানে এসবও পরিবর্তিত হয়। মা, বৌমাকে পাশের রুমে থাকার ব্যবস্থা কর, আর ডাক্তার সাহেবকে বল বৌমাকে দেখে যেতে।
1: ঠিক আছে চাচা জান।
0: বাবা, বাবা এতদিন পর বুঝতে পারলাম বাবা কে আপন আরে আর কে পর। আগে বুঝতে পারলে প্রকৃতি এত বড় প্রতিশোধ নিতে পারতো না বাবা। বাবা,
2: তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতে আমি খুশি হয়েছি।
0: বাবা, বাবা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছি বাবা। আমরা আমরা সময় থাকতে সময়ের কদর বুঝি না বাবা। শ্বশুর শাশুড়ি, মা বাবা, সংসারের বয়োজ্যেষ্ঠরা আমাদের গুরুজন, তাদের মর্যাদা সবার উপরে, আমরাও একদিন বৃদ্ধ হব তাদের মতো। সকল স্বার্থ ত্যাগ করে তাদেরকে আমাদের আপন করে কাছে রাখতে হবে, তা না হলে অন্তর্জ্বালায় যে জ্বলে পুড়ে মরতে হবে।

এতক্ষণ অন্তর্দহ নাটকের অভিনয় শুনলেন। রচনা অশোক কুমার বিশ্বাস। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রাজীব, অমর রায়, আলম, এ এম মহিউদ্দিন রহমান। রহমান চরিত্রে অভিনয় করেছেন এস এম আলমগীর হোসেন বাবু। জমির এবং জনৈক ব্যক্তি সিরাজুল সালেকিন, রাহিনা কল্পনা ব্যানার্জি, নীলা নুরুন্নাহা নাজমুনেসা জেবা, জরিনা মল্লিকা দাস, টুম্পা প্রজ্ঞাঞ্জলি গুঞ্জন, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শেখ মিজানুর রহমান। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ ও পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ নওমা ইহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লার্নিং উইথ হ্যাপিনেস শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ জাতীয় সংসদের টেবিল উপস্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তরে কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদীয় প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ সকাল স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আবার শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনা চলছে। সারাদেশে আজ একযোগে চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলে বিকাল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। আজ সকালে রাজধানীতে প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন। এ সময় তিনি বলেন, দেশে ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে। সম্প্রতি চীনের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে স্বাক্ষরিত 6টি সমঝোতা স্মারক প্রসঙ্গে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের তথ্য ব্যবস্থাপনায় পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় ঘোষণা করেন। রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাল মামুন এদিন ধার্য করেন। খেলার খবর, ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তারা 2 উইকেটে 76 রান করেছে। এর আগে টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এদিকে ইংল্যান্ডের লর্ডসে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 2 উইকেটে 14 রান করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব আজ থেকে শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা কানাডার মোকাবেলা করবে। গ্রুপ পর্ব শেষে 12টি গ্রুপের শীর্ষ 2 দল ও 8টি গ্রুপের সেরা তৃতীয় দল মিলিয়ে 32 দল এবার নক আউট পর্বে উন্নীত হয়েছে। এদিকে আজ সকালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডানকে পরাজিত করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি 3-3 গোলে ড্র হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। শুরুতে অবুজ হৃদয় ছবির গান সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের

0: দিনাজপুর জেলার নেছারাবাদ উপজেলা রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই দশটি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে দশটি উপজেলার নাম বললাম, সেই দশটি উপজেলার দশটি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: শুনছেন বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আজ গায়ে হলুদ, এবারে ছবির নাম, শিল্পী কনক চাপা।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সুবেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে ব্যাডসন ছবির গান শোনাবো কনকচাপা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

নাতে রাসুল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে, তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। কোন ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠে নিজে ওই জায়গায় বসবে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে আল্লাহ পাকিস্তানে হামদ।
3: এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি

আল্লাহ পাকে শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Betar, the news read by Nausin Farhan Noor. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to develop the Bangladesh Space Research and the Remote Sensing Organization, SPARSO, as a modern, future-friendly, self-reliant space research institution capable of making effective contribution to the national security and development. The Prime Minister gave the directive during his surprise visit to SPARSO office at Sherbanganagar in the capital today. Prime Minister Deputy Press Secretary Zahidul Islam Rani informed this. The Premier visited each department of the SPARSO and exchanged views with officials and employees. Education and Primary and the Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon has said the government has taken an initiative to introduce a new textbook title, Learning with Happiness, for sixth grade students from the next academic year with a view to making the learning process more enjoyable and ensuring the spontaneous development of students' hidden talent. He said this while replying to a written tablet questions in the Jatiya Shamshad Bhavan today. Earlier in the first budget sessions in 13 Jatiya Shamshad resumed this morning with the speaker, Major Retired Hafizuddin Ahmed B. Bikram, in the chair. Replying to a question, Social Welfare Minister Dr. A.Z.M. Zahid Hussain informed the Parliament that the government is firmly committed to ensuring social security for unprivileged and marginalized sections of society through a well-defined action plan. The general discussions on a proposed national budget for 2026-27 fiscal year was held in the Jatiya Shamshad today. The house in a break for Asr prayer when reports last came in. The National Vitamin A Plus campaign was held across the country today to prevent blindness and eliminate malnutrition among children. The campaign started at 8 a.m. and continued till 4 p.m. Under the program, the government set a target of feeding vitamin A capsule to more than 2 crore and 40 lakh children. Health Minister Chaudhary Mohammad Shaukat Hussain inaugurated the first round of the Vitamin A Plus campaign in the capital this morning. During the time, he said, there is adequate stock of vitamin A capsule in the country. The health minister said 100% coverage of measles vaccine has been ensured and there is no scope to raise any questions about the quality of the vaccine. In this campaign organized in collaborations with the Ministry of Health and UNICEF Bangladesh, children aged from 6 months to 11 months were given blue-colored vitamin A capsule, while children aged 12 months to 59 months were provided the red color vitamin A capsules. Information and Broadcasting Minister Zahiruddin Chopan has said the Memorandum of Understanding MOU signed between Bangladesh and China during the Prime Minister Tariq Rahman's recent China visit would bring a qualitative change in Bangladesh's new media. He said this while talking to the Bangladesh Shongwat Shongsa about the signing of 4 MOUs with China by the Ministry of Information and Broadcasting. The Information and Broadcasting Minister said both the countries have agreed to jointly exchange experience and knowledge in the field of information management as well as to conduct research on technology and artificial intelligence in the media. The International Crimes Tribunal ICD-1 has convicted and sentenced 3 former police officers, including former Dhaka Metropolitan Police DMP Commissioner Habibur Rahman, to death in a case lodged over a crime against humanity committed in the capital's Rampur area during the July mass uprising, where 2 people were killed and 2 others were injured. The 3-member tribunal headed by Justice Ghulam Murtuza Mazumdar pronounced the verdict today. Iran has launched attack on Bahrain and Kuwait after the United States stuck 5 Iranian targets. The Islamic Revolutionary Guard Corps confirmed the attack today, saying it launched ballistic missile and drones at the U.S. Ali al-Salam Air Base in Kuwait and the U.S. 5th Naval Fleet at the Port Salman in Bahrain. It's escalating tensions and threatening the fragile ceasefire agreed by the 2 sides earlier this month. Cricket and Bangladesh were 112-2 in the first innings on the first day of the lone test against Zimbabwe at Harare when reports last came in. Earlier Zimbabwe airing the toss and invited to Bangladesh to bat first. Meanwhile, in the ICC Women's T20 World Cup, Bangladesh are taking on South Africa on Lord's on England. They were 95 for 4 in the 18 overs when reports last came in. World Cup football and knockout stage of the FIFA World Cup begin today with a round of 32. South Africa will face Canada at Los Angeles at 1 a.m. tonight. Meanwhile, defending champion Argentina defeated Jordan by 3-1 in the final group match in Texas, USA today. Besides, the match between Algeria and Austria drew by 3-3 in Missouri, USA. Earlier, Dr. Congo beat Uzbekistan by 3-1 in Atlanta, while Portugal-Colombia match ended in a goalless draw in Florida. Dhaka Meteorological Office says due to the active southwest monsoon, heavy to heavy rainfall is likely to occur at the places over Rongpo divisions during next 48 hours, commencing from 09 a.m. today. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad Porchi, Sirajum Munira. নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের ব্যবসায়ীকে সহজতর করার লক্ষ্যে গ্যাস সহ জ্বালানি সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ রাজধানীতে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মানোন্নয়ন, ক্ষুদ্র এবং মাঝারি খাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে 2017 সালে জাতিসংঘ 27 জুনকে এমএসএমই দিবস হিসেবে ঘোষণা করে। সেই হিসেবে এবছর সারা বিশ্বে দশমবারের মতো এই দিবসটি পালিত হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ার হ্যাচিং অ্যাড রপ্তানি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত 17 জুন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভাসমান মজুদ সহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে 20,60,507 মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে 15,96,579 মেট্রিক টন, এছাড়া গমের মজুত রয়েছে 3,36,831 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে 1,61,084 মেট্রিক টন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 213টির, কমেছে 133টির এবং অপরিবর্তিত ছিল 48টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 36 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,719 পয়েন্টে। ডিএসইতে আজ 1,371,03,00,000 টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,110,74,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হয়। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 142.01 টাকা, ক্রয় 139.44 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 164.70 টাকা, ক্রয় 161.71 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.12 টাকা, ক্রয় 32.46 টাকা, দিরহাম বিক্রয় 33.79 টাকা, ক্রয় 33.18 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.18 টাকা, ক্রয় 395 টাকা 80 পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 95 টাকা 98 পয়সা, ক্রয় 94 টাকা 12 পয়সা, মালয়েশিয়ার রিঙ্গিত বিক্রয় 30 টাকা 38 পয়সা, ক্রয় 29 টাকা 80 পয়সা এবং থাইবাদ বিক্রয় 3 টাকা 73 পয়সা, ক্রয় 3 টাকা 65 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারের আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। সঞ্চালনায় তামান্না সিদ্দিকী।

0: আশার প্রদীপটা টিম টিম করে জ্বলছিল, কিন্তু সেই টিম টিমে জ্বলতে থাকা আশার প্রদীপ একেবারেই নিভে গেল যখন আলজেরিয়া এবং অস্ট্রিয়া দুজনেই ড্র করল তিন তিন করে। কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, ইরানের কথা। ইরান অপেক্ষায় ছিল এই ম্যাচটির জন্য। ম্যাচটিতে যদি অস্ট্রিয়া জয়লাভ করতে পারত আলজেরিয়ার বিপক্ষে, তাহলে তাদের কিন্তু একটা আশা ছিল যে পরবর্তী রাউন্ডটাতে সুযোগ পাবার, কিন্তু সেটা একেবারেই নিভে গেছে। আর সেই সাথে আজকে কিন্তু আর্জেন্টিনার ম্যাচ ছিল, সেই ম্যাচটিতে আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং মেসির পায়ে আরও একটি গোল দেখল বিশ্ববাসী। এরই সাথে শেষ হয়ে গেল বিশ্বকাপ ফুটবল 2026-এর গ্রুপ পর্বের সবকটি ম্যাচ এবং আজ রাত থেকেই শুরু হবে নকআউট পর্ব, অর্থাৎ রাউন্ড অফ 32। আর বিশ্বকাপের এই সকল কথাবার্তা সবকিছুকে মিলিয়ে আমাদের বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না সিদ্দিকী। আজকের আয়োজনে আমাদের দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন, ইতিমধ্যেই উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে।
1: ধন্যবাদ আপনাকে।
0: এর সাথে আমাদের সাথে আছেন আরো একজন, তিনিও কিন্তু ক্রীড়া ধারাভাষ্যের পরিচিত কণ্ঠ এবং বিশ্লেষক হিসেবেও তিনি কিন্তু সকলের পরিচিত, তিনি হচ্ছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম তুষার। তুষার ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ, স্বাগত আপনাকে।
0: আমরা আলোচনায় যুক্ত হব, তবে তার আগে দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে আপনারা শুনছেন এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার FM 90 MHz-এ, এরই সাথে বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 KHz-এ এবং FM 104 MHz-এ। আর বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন। একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজেও একেবারে লাইভ সম্প্রচারিত হচ্ছে। সেখানে এসে আপনারা যেমন আমাদেরকে দেখতে পাবেন, শুনতে পাবেন, আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে সেখানে লিখতে পারেন সেই লাইভের কমেন্টে এসে, এবং ফোনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া আছে, তারপরে আরো একবার জানিয়ে রাখি 01553-841500, এই হচ্ছে আমাদের ফোন নম্বর। আলোচনায় আসতে চাই, যেভাবে শুরুটা করেছি সেই কথার সূত্র ধরেই আসতে চাই। ইরানের একটা আশা ছিল যে যদি আলজেরিয়া আজকে হেরে যায় অস্ট্রিয়ার কাছে তাহলে তারা একটা সুযোগ পেতে পারে, কিন্তু শেষ মুহূর্তে মানে ইরান বাদই পড়ে যাচ্ছিল, আলজেরিয়া জিতেই যাচ্ছিল, সেখানে অস্ট্রিয়া শেষ মুহূর্তে একটা গোল দিয়ে সমতায় ফিরেছে এবং স্বাভাবিকভাবে ইরান বাদ পড়েছে। এবং আমার মনে হয় যে আজকের দিনে সব থেকে উত্তেজনাকর ম্যাচ ছিল এই আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ম্যাচটা। শান্তল ভাই,
1: না অ্যাবসলিউটলি, আপনি দেখেন যে গ্রুপ থেকে হাই প্রোফাইল আর্জেন্টিনা খেলছিল জর্ডানের বিপক্ষে, ওই ম্যাচটা নিয়ে অনেক ভক্ত সমর্থক ফলো করছিল, বাট রাউন্ড অফ 32-তে কে যাবে কে যাবে না এই ইকুয়েশনের সমীকরণের জায়গা থেকে ডেফিনেটলি আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটার দিকেই সবার নজর ছিল। এবং সেই ম্যাচটা যে কি চিত্তাকর্ষক হয়েছে, একবার এ এগিয়ে যায় তো ও পিছিয়ে পড়ে, একেবারে অ্যাডেড টাইমে ম্যাচের শেষ মুহূর্তে ম্যাচের দুটো গোল হয়েছে, থার্ড গোল লিড পেয়েছিল আবার মানে সমতায় ফিরে একেবারে শেষ মুহূর্তে শেষ করল। তো ডেফিনেটলি ইরান এশিয়ান রিপ্রেজেন্টেটিভ, তিনটে ম্যাচে তিনটা ড্র করে অপেক্ষায় ছিল, হোপ ফর দ্য বেস্ট, কিন্তু ওই যে স্লাইস অফ লাক লাগে না, সেই লাকটা তাদেরকে ফেভার করল না, দেখে তাদের রাউন্ড অফ 32-তে যাওয়া হল না। কিন্তু বিশ্বকাপের এই যে লিগ স্টেজের রাউন্ড রবিন লিগ পর্যায়ে আমরা 72টা ম্যাচ দেখলাম, আমার

0: ডিআর কঙ্গো আর কেপ ভার্দে, এই দুটো দল প্রবাবলি সকলের নজর কেড়ে নিয়েছে। এবং এই দুটো দেশের নাম কজন আমরা জানতাম বিশ্বকাপ হবার আগে, এখন কিন্তু সবাই জানছি আর তারা প্রতিনিধিত্ব করছে নিজ নিজ দেশকে। এবং প্রথম পর্ব ডিঙিয়ে রাউন্ড অফ 32 তে তারা চলে গেছে। 72টা ম্যাচ,
1: 215টা গোল,
0: 2.99 গোলস পার ম্যাচ। তো আমার মনে হয় যে নাম্বার অফ গোলস ওই দিক থেকেও বিশ্বকাপ এবারে পিছিয়ে নেই। এবং নাম্বার অফ গোলস টোটাল যেহেতু ম্যাচ সংখ্যা বেড়েছে 104 ম্যাচেস সব মিলিয়ে, অন্যান্য যে কোনো রেকর্ডকে, অন্যান্য আসরের রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার সুযোগ এই ওয়ার্ল্ড কাপের আছে।
1: তুষার ভাই, আপনার কাছে আসতে চাই। আজকের তো আমরা যেটা বলছিলেন শামসুল ভাই, ইরানের কথা যাতে বাদ পড়েছে এবং আলজেরিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা আমরা দেখেছি, পাশাপাশি আরেকটি ম্যাচের প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে পর্তুগাল এবং কলম্বিয়া। মানে 0-0, গোল শূন্যভাবে ড্র করা পর্তুগালের কাছ থেকে এমন একটা ম্যাচ কি আপনি আশা করেছিলেন কিনা?
2: দেখুন, আশা করা বা না করার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পর্তুগালের যে ম্যাচগুলো আমরা, জাতীয় দলে যে ম্যাচগুলো আমরা দেখলাম বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপের পরে, সেখানে মনে হচ্ছিল যে পর্তুগাল দলটা এখনো সুগঠিত নয়, তাদের কোচ নিয়ে অনেক সমস্যা রয়েছে। অনেকে বলছেন, যারা বড় বড় অ্যানালাইসিস করে থাকেন বিশ্ব ফুটবলের, তারা বলেছেন যে এই কোচকে আসলে অতিরঞ্জিত মার্কিং করা হয় এবং তার উপরে ভর করে পর্তুগাল কিন্তু বিশ্বকাপে আসলো। আসার পরে তাদের ফরমেশন নিয়ে ঝামেলা আছে। দেখুন, পর্তুগালের মতো একটা দল আজকে তারা রক্ষণ ঠেকাতেই ব্যস্ত ছিল
1: একেবারে,
2: এবং তারা মাত্র 13টি শট করেছে গোলে, অন্য দল করেছে 24টি। এই জায়গায় পার্থক্য বলে দেয়। এরপরে কি হয়েছে, তাদের সুপারস্টার হচ্ছে কে, রোনালদো, তিনি মাত্র 2টি শট করেছেন এবং তার পায়ে কোনো মানে বল আমি যোগান দিতে পারি নাই। আমি যদি বল যোগান দিতে না পারি তাহলে তিনি প্লেমেকার হিসেবে গোলে শট করবেন কিভাবে? আমি যোগান দিব কিভাবে? আমার কোচ তো রক্ষণ ঠেকাতে ব্যস্ত।
1: সেই যে
2: ফিনিশিং এর জায়গাটা, মধ্যমাঠের খেলার ছকের ভুল, সবকিছু মিলিয়ে পর্তুগালের এই ডুব।
0: তো এই পার্টিকুলার ম্যাচটায় আমি একটু যেটা অ্যাড করতে চাই, যে দেখেন স্কোর লাইনে যেমন কেউ সুযোগ পেয়ে সুযোগগুলো হাতছাড়া করেছে বা প্রপার ফিনিশিং এ গোল পায়নি, কিন্তু ইকুয়ালি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম আসরের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: করে টপ স্কোরার, সেই গোলকে বাড়িয়ে নেওয়ার সুযোগ ম্যানেজমেন্টেরও তাকে দিতে হবে, হি ডিজার্ভস ইট। ইন দ্যাট কেস আমরা দেখছিলাম যে গোলটা হওয়ার আগ থেকে 55 মিনিটে তামিরি আদিত্য মানে সহকারী একটা খেলোয়াড়ের চমৎকার অ্যাসিস্ট থেকে যে গোলটা করলো, ফিনিশিং ওয়াজ পারফেক্ট জর্ডানের। এবং জর্ডান বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারে এশিয়ান রিপ্রেজেন্টেটিভ, আর্জেন্টিনার মতো মাইটি দলের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের মঞ্চে তারা একটা গোল করেছেন। ইমিলিয়ানো মার্টিনেজ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স সো ফার এই ওয়ার্ল্ড কাপে তো বটে, অন্যান্য সময়ও। সো তার বিপক্ষে একটা গোল কনসিড করতে পারা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, সারা জীবন মনে রাখার মতো তামিরির জন্য গোলটা। এবং ফ্রেশ লেগ, মাত্র কিছুক্ষণ আগে নেমে তিনি গোলটা করার সুযোগ পেয়েছেন অ্যান্ড হি মেক ইট। এখন দেখেন যে মেসি না থাকাতে কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছে, বাকো সুযোগ পেয়েছে, ওদিকে সিমিওনির সুযোগ পেয়েছে, লো সেলসো তিনি তো গোলটাই করলেন, প্রথম গোলটা সেট পিস থেকে, পেনাল্টি থেকে গোল করলেন লাউতারো মার্টিনেজ। সো মেসি ছাড়াও যে আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়রা গোল করার জন্য কেপেবল, এই বিষয়টা স্কালোনি দেখতে চেয়েছিলেন, তাদের ভক্ত সমর্থকরাও জেনে গেল। ইটস এ ডিসেন্ট রেজাল্ট ফর দেম। এবং এই আত্মবিশ্বাস, এই শক্তিগুলোই রাউন্ড অফ 32 এর মতো বড় মঞ্চে আর্জেন্টিনাকে আস্তে আস্তে গ্রাজুয়াল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছে এবং আরো ভালো পোক্ত পারফরমেন্স করার জন্য সাহায্য করবে ফর শিওর।
1: এশিয়ান দল হিসেবে একমাত্র জাপান আছে 32-তে, এছাড়া কিন্তু এশিয়ার কোন রিপ্রেজেন্টেটিভ আর থাকছে না। আমরা চেয়েছিলাম যে ইরান বা জর্ডান এরকম,
0: আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আপনি দেখেন ইরান এবং সাউথ কোরিয়া, এই দুটো দলের প্রচন্ড সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, সামর্থ্যও ছিল আমি বলবো, কারণ এশিয়া থেকে জাপানের পরপরে এই দলগুলো কাছাকাছি মানের, এবং তারা অন্যান্য আসরগুলোতে আপনি দেখেন অ্যাটলিস্ট কোরিয়া জাপান দুটোই কিন্তু রাউন্ড অফ 16-এ যায়, বারবার যায়, কিন্তু সামহাও এবার জাপান ছাড়া আর কেউ গেল।
1: আমরা আরেকটি ফোন কল নিয়ে আসছি, দুঃখিত লাইনটি কেটে গেছে, নিশ্চয়ই আবার আসলে আমরা সেই ফোন কলে যাব। তো সে আপনার কাছে আসতে চাই, যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে আর্জেন্টিনা প্রসঙ্গে এবং পাশাপাশি অন্য ম্যাচ নিয়েও আমরা একটু কথা বলবো একটি ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ, কে বলছেন, প্রশ্নটি করুন। জি জি করুন।
2: ব্রাজিলের খেলা সামনে একটা খেলা আছে, মানে মানে দুটার দিকে আত্মসমর্পণ যে বললো যে আমার আমাদের আর্জেন্টিনা নিয়ে ধ্বংস হয়েছে, এখন মারামারি হয়েছে, তাহলে এই সন্ধ্যা না করে যে আমার মনে হচ্ছে কি শান্ত অবস্থা কি। হ্যাঁ
1: আচ্ছা, সাথেই থাকুন। আচ্ছা, ব্রাজিলের খেলা আগামীকাল রাত 11টায় ব্রাজিলের খেলা রয়েছে, প্রতিপক্ষ জাপান। আমরা শামসুল ভাই আপনার কাছে যদিও প্রশ্ন, কিন্তু আমরা তুষার ভাইয়ের কাছে একটুখানি কথাটা জেনে আসতে চাই, যেহেতু আর্জেন্টিনা নিয়ে আমরা কথা বলছিলাম এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ 32-তে হচ্ছে কেভার্দে। আপনার কাছে কি মনে হয় যে কেভার্দে এবং আর্জেন্টিনার খেলাটা কেমন হবে? কেভার্দে কিন্তু গ্রুপ পর্বে আমরা দেখেছি স্পেন এবং উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দুটো দলকে তারা কিন্তু আটকেছে, তো সেই জায়গা থেকে কেমন মনে করছেন?
3: দেখুন, কেভার্দের ব্যাপারটা আমার খুব মজা লেগেছে, তুমি গোল দিলে আমি গোল দিব, তুমি গোল না দিলে আমি গোল দিব না, কিন্তু আমি গোল খাবো না। তো তাদের গোলরক্ষক নিয়ে অনেক কথা হচ্ছে, বিশ্বকাপ এমন একটা বিষয় যে শুধুমাত্র 22 জন খেলে না, তার সাথে সাথে অনেক ন্যাশনস খেলে এবং প্রত্যেকটা মানুষ সেখানে যুক্ত থাকে। তো তার মায়ের একটা কথা এসছে, তো এবার আসি ম্যাচে কি হতে পারে, এটা নিয়ে কয়েকটা সংবাদ সম্মেলন হয়েছে ইতিমধ্যেই এবং বেশ কিছু সাংবাদিক প্রশ্ন করেছেন কেভার্দে বেশ কিছু খেলোয়াড়কে, তো আমি ঘাটাঘাটি করছিলাম কি কি বলেছেন, তাদের মানসিকতা কি। তারা প্রচন্ড খেলতে মুখিয়ে রয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা নির্ভীকভাবে উত্তর দিয়েছে যে আর্জেন্টিনা হোক আর যে দলই হোক, আমরা আমাদের খেলাটা খেলতে চাই, যদি আমরা আমাদের দিনে আমাদের খেলাটা খেলতে পারি আমরা যতটুকু পারি ওইটুকু বিশ্ব দেখবে
1: অবশ্যই।
3: তাহলে এখানে খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে খেলাটা কিন্তু একমুখী হবে না, আর্জেন্টিনার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। আমার কাছে মনে হয় কেভার্দে রক্ষণভাগ খুব শক্ত থাকবে এবং তারা আক্রমণে যাওয়ার সুযোগ খুঁজবে যদি সেভাবে সুযোগ পায়। তবে আর্জেন্টিনা যেটা করবে, তারা হয়তো মিডফিল্ডে অনেক শক্তি বাড়াবে এবং মুহুর্মুহু আক্রমণ আমরা দেখতে পারব কেভার্দের বিপক্ষে। আমার মনে হয় অ্যাটাকিং একটা ছক কেটে কেভার্দের বিপক্ষে মাঠে 15 মিনিটের মধ্যেই আমরা দেখতে পাবো যে একটা বা দুটো গোল আর্জেন্টিনা দিতে পারবে বলে আমার যতটুকু বিশ্বাস। সেই শক্তি বা সেই স্ট্র্যাটেজি নিয়েই আর্জেন্টিনা নামবে, কারণ কেপ ভার্দে কিন্তু শুধুমাত্র গোল ঠেকানোর চিন্তা করবে।
0: না, এই জায়গাটা আমি যেটা বলতে চাই যে দেখেন, আর্জেন্টিনা তো এখানে টেম্পারমেন্টের খেলা হবে, এক্সপিরিয়েন্স সামনে আসবে, এবং বিগ ম্যাচ টেম্পারমেন্টের জায়গায় আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্কালোনি তার মানে নেতৃত্বেই কোচিং এই চ্যাম্পিয়ন হয়েছে, মেসি দলটাই আছে এবং অন্যান্য বেশ কিছু সিনিয়র প্লেয়ার্সের জুনিয়র ইউথ এক্সপিরিয়েন্সের সমন্বয় ঘটেছে। কেপ ভার্দে নাথিং টু লুজ, এ ধরনের ম্যাচে ওরা নিজেকে উজাড় করে দিয়ে খেলবে, এইটা একটা বিষয়। যদি শুরুর দিকে কোনো অ্যাক্সিডেন্টাল গোল না হয়, গত বিশ্বকাপে যেমন সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল, তাই না, তো ওইরকম অ্যাক্সিডেন্টাল কিছু না হলে আই এম প্রিটি শিওর আর্জেন্টিনার জন্য একটা ইজি কাপ অফ টি হতে যাচ্ছে রাউন্ড অফ 32 তে টিম লাইক কেপ ভার্দের এগেনস্টে। আর একটা বিষয়, স্পেন কেপ ভার্দে ম্যাচটা দেখে পুরো ফুটবল বিশ্বে কিন্তু একটা বিষয়ে মেসেজ ক্লিয়ার যে এদের সাথে টিকি টাকা ফুটবল খেলে পারা যাবে না, আর্জেন্টিনা সেই রকম খেলেও না। আর্জেন্টিনা মানে মোমেন্টাম বুঝে ম্যাচের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ নিয়ে আসছে, প্ল্যান এ থেকে দ্রুত বি তে শিফট করতে হবে কিনা, স্কালোনি যদি ফিল করে প্লেয়ার্স উইল মানে রেডি টু পারফর্ম অ্যাকর্ডিংলি।
1: আমরা আরেকটি ফোন কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি,
0: থ্যাংক ইউ সো মাচ,
1: নামটি বলুন, প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা ফেসবুকের মাধ্যমে কিছু প্রশ্ন পেয়েছি, একটু সেটাও যুক্ত করে নিই। শ্যামল চৌধুরী রয়েছেন আমাদের সাথে এবং তিনি লিখেছেন যে নেদারল্যান্ডস মরক্কো ম্যাচে কার সম্ভাবনা কেমন এবং আইভরি কোস্ট নরওয়ের ম্যাচে কে জয়লাভ করতে পারে, এই বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও আমাদের সাথে ফেসবুক মাধ্যমে অনেকেই যুক্ত রয়েছেন, ইসমাইল হোসেন তিনি আছেন, মোহাম্মদ সুমন আহমেদ রয়েছেন আমাদের সাথে, তিনিও রয়েছেন, সুরাইয়া আক্তার, ইয়াসিনুল্লাহ শিশির, আপনারা সকলেই সাথে রয়েছেন। তবে প্রশ্ন থাকলে একটু ভালো হতো, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারতাম। আর একই সাথে দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আমাদের অডিও ফ্রিকোয়েন্সিতে আছি, তবে এখান থেকে আমরা বিদায় নেবো।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তামান্না সিদ্দিকী, প্রকৌশল সহযোগিতায় ও সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে ট্রান্সমিটারের যান্ত্রিক ত্রুটির কারণে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্সে বিকেল 4:27 থেকে বিকেল 4:33 মোট 6 আমাদের অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন দেশের গান শিল্পী রুমানা ইসলামের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

দেশে গান শুনলেন, শিল্পী ছিলেন রুমানা ইসলাম। আজ 28 জুন আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবার স্লোগান, শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই। আসুন আমরা সবাই বজ্রপাত বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

0: প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী বাদুলা ত্রিপুরা। প্রথম গানের গীতিকার ও সুরকার লাকি আখন্দ্।

বাদুলা ত্রিপুরার কণ্ঠে শুনলেন আধুনিক গান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: সন্ধে ৬টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক যুগোপযোগী স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। স্পার্সোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে স্পার্সোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আজ সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে একথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এই সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। উল্লেখ্য, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটো সেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সারা দেশে আজ একযোগে চলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সে ২,৪৬,৩৬,০০০ বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে ১২টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন চাইল্ড টু চাইল্ড স্টার্টিং কার্যক্রম চালানো হবে। আজ রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, দেশে ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিসে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজানা সিদ্দিক সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১লা সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব আজ থেকে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় রাত একটায় দক্ষিণ আফ্রিকা কানাডার মোকাবেলা করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘণ্টা রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। The national vitamin A plus campaign was observed in Khulna like other parts of the country today to prevent childhood blindness, reduce child mortality and strengthen immunity. During the campaign, children aged 6 to 11 months was administered blue color vitamin A capsule, while children aged 12 months to 59 months was administered red color vitamin A capsule. The program began at 8 a.m. and continued till 4 p.m. In Khulna, City Corporation, Civil Surgeon Office and all Upajila health complexes of the district have taken up elaborate programs on the occasion. A total of 322,857 children aged 6 to 59 months have been administered vitamin A capsule in City Corporation, 9 Upajilas of the district and 2 Porosavas area. Khulna City Corporation Administrator Nazrul Islam Monju inaugurated the program by feeding a vitamin A capsule to a child at the Kalishpur Collegiate Girls School's auditorium as chief guest. Presided over by the Chief Executive Officer of Khulna City Corporation, Razib Ahmed, Civil Surgeon Dr. Mohsamad Mahfuza Khatun, Secretary of the KCC, Mohammad Reza Roshid, Deputy Director of Family Planning Department, Mohammad Akibuddin, Assistant Director of Health Department, Dr. Arpuna Bishash, Principal of the Collegiate Girls School, Mohammad Shahidul Islam, Chief Engineer Moshir Jaman Khan, Chief Revenue Officer Rohima Sultana Bushra, Chief Health Officer Dr. Sharif Shamimul Islam, World Health Organization Divisional Coordinator Dr. Mohammad Arif were present at the time. 2,472 centers have been opened in the district, including City Corporation, to make the program a success. Meanwhile, 2,53,723 children have been targeted to administrate vitamin A capsule in Satkhira district, 1,86,194 in Bagherat, 3,54,264 in Joshua, 2,58,000 in Jinaidah, 2,29,682 in Magura, 2,33,275 in Kushtia, 99,726 in Norail, 1,45,845 in Chuadanga, 75,615 children in Meherpur district. A meeting of the District Revenue Committee was held at the Deputy Commissioner's Conference Room in Jinaidah today. The meeting discussed on recovery of 10% land development taxes, identification of harsh land, leasing out of harsh bazaar and water bodies. Besides, the meeting expressed satisfaction in collecting land development taxes and directed the concerned authorities to be more sincere for collecting outstanding tax collection. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the officials of the concerned departments. A three-month-long freelancing training course began at the IT Technical Institute Center in Bagherat today. Former Secretary Dr. Mohammad Faridul Islam inaugurated it as chief guest. Presided over by Director of IT Technical Institute, Baijid Hassan Pranto, the function was attended by Director of Smart Technical Institute, Mina Oliujaman, Chairman of Bagherat IT Technical Institute, Afroza Parvin, journalist and local elite. A total of 40 trainees are taking part in it. Fertilizer and pesticides were distributed at free of cost among 1,000 small and marginal farmers at the Shalika Upajila Agriculture Office premises in Magura today. The Upajila nearby officer distributed this as chief guest. The Upajila Assistant Commissioner, Land, Upajila Agriculture Officer, politicians and representatives of civil society were present at the time. Each person was given 10 kilograms of DSP, 5 kilograms of MOP and 5 kilograms of improved varieties of pesticides. The Upajila Agricultural Extension Department organized it. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 53,000 taka as fine from two traders conducting a special drive at the Chougasa Upajila Bazar of Joshua today. This fine was made in allegation for selling food, unhygienic environment, ice cream, counterfeit products, and not having necessary documents. Football and Arpara 11 became champion, defeating Shalika 11 in tiebreaker by 3-2 in the final match of the 8-team football tournament at the Shotokhali Secondary School ground of Shalika Upajila in Magura today. The Upajila Nirvahi officer distributed prizes among the winners as chief guest. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshua, Kushtia, Rangpur, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Dhaka, Tangail, Maimonsingh, Kumila, and Chattogram. Reports in this area are to west, caution is signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এপালার দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমি ওয়াহিদা খানম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বাউল গান। প্রথম গানের শিল্পী সুকুমার বাউল।

0: আমি তোমার
1: এরপরে গানটি গেয়েছেন বাউল দীপক।

প্রিয় শ্রোতা, আপনারা বাউল গান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী মিন্টু বাউল।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ বাউল গান শুনলেন।
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাদি রাসুল শুনবেন।

0: করতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলা ও সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:14 এবং অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। প্রিয় এবারে জানিয়ে দিচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland reservoirs valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Manasingh, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Rangpur, Manasingh, Chattogram and Sylhet divisions. Mild heat wave is sweeping across Dhaka, Tangail, Rajshahi, Pabna, Chuadanga and Kushtia districts and it may abate at places. Slight falling day temperature is expected and night temperature may remain nearly unchanged all over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Ishwardi, 36.8 degrees Celsius and the minimum was at Dimla and Sylhet, 24.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36 degrees Celsius and minimum 28.2 degrees. Humidity recorded in India at 9 AM was 69% and at 6 PM also 69%. Sunrise over Dhaka tomorrow at 5:14 AM and sunset at 6:50 PM. Now here is a warning for heavy shower. Under the influence of active southwesterly monsoon, heavy to very heavy shower may occur at places of Rangpur division during next 48 hours commencing 9 AM today. And that's all we have for weather for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকাতে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। তিরমিজি শরীফ। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। আগুন ব্যবহারে সাবধান হন। ধূমপানের পর বিড়ি বা সিগারেটের অবশিষ্ট অংশ নিরাপদ স্থানে ফেলুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। ছোট ছোট ছেলেমেয়েদেরকে আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। আগুনের সূচনাতে সবার আগে মেন সুইচ বন্ধ করুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
3: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। এ কর্মসূচির আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন অফিস সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। খুলনা মহানগর এবং জেলার 9 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী 3,23,857 জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 11 মাস বয়সী 14,600 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 1,05,820 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এছাড়া জেলার 9 উপজেলা ও 2টি পৌরসভার 6 মাস থেকে 11 মাস বয়সী 24,789 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 1,78,648 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলায় 2,53,723, বাগেরহাটে 1,86,194, যশোরে 3,54,264, ঝিনাইদহে 2,58,000, মাগুরায় 1,29,682, কুষ্টিয়ায় 2,33,275, চুয়াডাঙ্গায় 1,45,845, মেহেরপুরে 75,615 এবং নড়াইলে 99,726 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ সর্বোচ্চ ঝুঁকিতে আছে। লবণাক্ততা, তাপদাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে। এই ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসাবে কেসিসিও আগামী 6 মাসে মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আজ কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা, প্রত্যেকের বাড়ির আঙিনাসহ আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টাই খুলনাকে পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে উল্লেখ করেন। কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, স্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 2026 সালের এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, প্রশ্নপত্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বিঘ্ন যানবাহন চলাচল, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পরীক্ষা চলাকালে সব ধরনের অনিয়ম প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সরকারের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে দিনব্যাপী এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে টিটিসির অধ্যক্ষ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বেসরকারি সংস্থার সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 18টি ট্রেডে 300+ চাকরি প্রার্থী আবেদনপত্র জমা দেন। মাগুরা শালিকা উপজেলা কৃষি অফিস চত্বরে আজ 1,000 প্রান্তিক কৃষকের মধ্যে উন্নত জাতের ধানের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেককে 10 কেজি করে DSP, 5 কেজি করে MOP ও 5 কেজি উপসি জাতের ধানের বীজ দেওয়া হয়। খেলার খবর ফুটবল। মাগুরার শালিকা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ আড়পাড়া ফুটবল একাদশ টাইব্রেকারে 3-2 গোলে শালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজন মালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: পাত কি ধরনের হইতে পারে?
1: তার আগেও একটা কথা বলার আছে, সে বলতে হচ্ছে যে বাংলাদেশটার কৃষি প্রধান দেশ আমরা জানি, কৃষিখাতে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি আর একটা বড় উৎস। আমরা কৃষি উৎপাদন করি বলেই না এটা রপ্তানি আমরা করি। আর বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কি? কৃষি। বাংলাদেশের আবহাওয়া জলবায়ু নাতিশীতোষ্ণ, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। ভৌগোলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। সাধারণত মার্চ থেকে মে মাসে, মার্চ থেকে মে মাসে বজ্রপাতের প্রকোপ বেশি দেখা যায়। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট বজ্রপাতে প্রায় 38% এই সময় ঘটে। অন্যদিকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় ঘটে প্রায় 51% বজ্রপাত। তো মার্চ থেকে মে সময়ের বজ্রপাত তুলনামূলক বেশি শক্তিশালী এবং প্রাণঘাতী হয়ে থাকে। প্রতি বছর গড়ে প্রায় 350 জন মানুষ বজ্রপাতে প্রাণায়ণ, ব্যাপারটা বুঝতে পারছো? তো কৃষক, জেলে, নির্মাণ শ্রমিক এবং খোলাস্থানে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। আমাদের কৃষক ভাইরাই বেশি থাকে
0: খোলা আকাশের নিচে যারা কাজ করে।
1: তো জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তো আমরা বুঝি, এত গরম এই বর্ষাকালে এত গরম, আবার দেখা যাচ্ছে কোন কোন সময় গত কিছুদিন আগে যে শীতটা গেল অনেক শীত, এই যে এটা
0: পরিবর্তন
1: পরিবর্তন।
0: গাছ লাগানোর কোন বিকল্প নেই মাস্টার,
1: সেগুলো শুনবো আমরা। তো ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর এইসব এলাকা সহ উত্তর, মধ্য ও উত্তর পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ অঞ্চল হিসেবে এইসব জায়গায় বেশি বজ্রপাত হয়ে থাকে। এখন আমরা শুনি যে বজ্রপাতটা কি, বজ্রপাত কি কি ধরনের হতে পারে। আমাদের মেহমান ভাই আছেন, মোহাম্মদ আরিফ হোসেন, তিনি আবহাওয়াবিদ, তার কাছ থেকে শুনবো। হ্যাঁ ভাই,
2: অনেক ধন্যবাদ। আসলে বজ্রপাত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই বজ্রপাতের বিভিন্ন নামও আছে। তো আসলে বজ্রপাত হলো, এটা হলো যে আকাশের যে মেঘ, এই মেঘের মধ্যে মেঘের সাথে যে ঘর্ষণ, আবার মেঘ থেকে ভূমিতে যে একটা বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয়, এই কারণেই তখন দেখা যায় তীব্র আলোক ঝলকানি হয় এবং খুব শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি হয়। এর ফলে বিকট একটা শব্দ হয় যেটাকে আমরা বজ্র ধ্বনি
1: ভয়ঙ্কর।
0: এই যে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস 3 তারিখে পালন করা হয়,
1: মানে আজকের এই তারিখে কেন,
0: এই দিবসে পালনের মূল উদ্দেশ্যটা কি, সেই সম্পর্কে একটু আমাকে বুঝায়
2: কর। বজ্রপাত কিন্তু আসলে একটা প্রাকৃতিক ঘটনা। এটা প্রাকৃতিক ঘটনা হলেও প্রতি বছর কিন্তু বিশ্বজুড়েই অসংখ্য মানুষের প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয় এই বজ্রপাতের কারণে। 2011 সালের 28 জুন উগান্ডার একটি স্কুলে ভয়াবহ বজ্রপাতে 18 জন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে স্মরণ করে রাখার জন্য এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতি বছর 28 জুন আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস।
1: মানে উগান্ডার একটা স্কুলে অনেক বাচ্চা কাচ্চা মারা গেছিল বজ্রপাতে, সেইটাকে স্মরণ করি, সেই শোকের দিনকে স্মরণ করি, কিন্তু 28 জুন পালন করা হয় আন্তর্জাতিক বজ্রপাত।
2: এই বছরে এই বজ্রপাতের প্রতিবাদ, বজ্রপাত দিবসের প্রতিপাদ্য বিষয় হল শুনলে বজ্র ধ্বনি ঘরে যাব, ঘরে যাই তখনই। অর্থাৎ আমাদের সবাইকেই এই ছোট্ট বাক্যটা খেয়াল রাখতে হবে, যে আমরা বজ্র ধ্বনি যখন আমরা শুনবো আর আমরা সবাই জানি যে ভৌগোলিক কারণে বাংলাদেশ কিন্তু পৃথিবীর বজ্রপাত দেশগুলোর মধ্যে অন্যতম, তাই এই দিবসের গুরুত্ব আমাদের দেশের জন্য অত্যন্ত বেশি। আর এই দিবসের মূল উদ্দেশ্য হল বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা, নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করা এবং যাতে বজ্রপাতের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় সেই বিষয়ে সকলকে
0: সচেষ্ট
2: হওয়া এবং সচেতন হওয়া।
3: আচ্ছা মেহমান ভাই, আপনি একটু আগে যে কইতেছিলেন কি কি ধরনের বজ্রপাত হতে পারে, ওইটা কিন্তু শেষ করতে পারেননি আপনি একটু।
2: আসলে বজ্রপাত আমরা সবাই স্বাভাবিক ভাবে যেটা দেখি যে বিভিন্ন ধরনের বজ্রপাত কিন্তু হয় এবং এই যে মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং বর্ষাকালে কিন্তু আমরা সারাদিন কিন্তু বজ্রপাত আমরা আলোর ঝলকানি দেখি এবং বজ্রপাতের শব্দ শুনতে পাই। তবে সকল বজ্রপাত কিন্তু সমান ক্ষতি বয়ে আনে না। যেমন বজ্রপাত 3 ধরনের বজ্রপাত হতে পারে। একটা হলো যে মেঘ থেকে ভূমিতে যে বজ্রপাত হয়, এই বজ্রপাতটাই আসলে সবচেয়ে বিপজ্জনক এবং প্রাণহানি, প্রাণঘাতী। এই ধরনের বজ্রপাত সরাসরি মাটিতে আঘাত হানে, যার ফলে মানুষ, পশু, মানুষ পশু পাখি অনেক প্রাণী কিন্তু এই বজ্রপাতের কারণে মারা যেতে পারে। আর দুইটা বজ্রপাত ধরন হলো মেঘ থেকে মেঘে বজ্রপাত। এই মেঘ থেকে মেঘের মধ্যে যে বজ্রপাতটা হয় এটা সাধারণত মেঘের মধ্যে ইলেকট্রিক চার্জের আদান প্রদান হয়। এটা আমরা সাধারণত দূর থেকে আলোর ঝলকানি দেখি, তবে এটা মাটিতে যেহেতু আঘাত হানে না, যার কারণে এই বজ্রপাতের কারণে প্রাণহানির সম্ভাবনাও খুব একটা থাকে না। আরেকটা বজ্রপাত হলো যে মেঘের ভিতরে, মানে একই মেঘের ভিতরে বজ্রপাত হয় এবং এর ফলে বিদ্যুৎ স্ফুলঙ্গের সৃষ্টি হয়। তবে সবচেয়ে মজার বিষয় হল এই বজ্রপাতের সংখ্যাটাই কিন্তু বেশি।
1: ও, মেঘ থেকে মেঘের মধ্যে যেটা হয়,
2: জি, এটির সংখ্যাটাই বেশি।
1: তাহলে তিন রকম বজ্রপাত,
2: জি।
4: ক্রমবর্ধমান বজ্রপাতের প্রধান কারণগুলি কি কি?
2: আসলে আমরা আমরা সবাই জানি যে আসলে বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে, এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে বিশ্বব্যাপী কিন্তু উষ্ণায়ন, মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা সবাই জানি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বেই আমরা কিন্তু পরিলক্ষিত করি, এবং এই পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে বায়ুমণ্ডলে কিন্তু বেশি পরিমাণ জলীয় বাষ্পের সৃষ্টি হয়। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার বজ্রপাত তৈরির উপযোগী যে মেঘ এটাও কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা যায় প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রপাতের সম্ভাবনা প্রায় 12% বৃদ্ধি পেতে পারে। আরেকটা হলো যে গ্রীষ্মকালে প্রচন্ড গরম এবং আর্দ্রতা বজ্রমেঘ তৈরি করে, যখন গরম এবং ঠান্ডা বায়ু একত্রিত হয় তখন বৈদ্যুতিক চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি হয়। এটাই কিন্তু বজ্রপাত তৈরির কিন্তু মূল কারণ। আরেকটা হলো যেটা আমরা বলছিলাম যে গাছপালা আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনে আমরা কিন্তু উজাড় করে ফেলছি। গাছপালা কিন্তু একটা প্রাকৃতিক একটা বজ্র নিরোধক হিসেবে কাজ করে। এই গাছপালা কমে যাওয়ার কারণেও কিন্তু বৈদ্যুতিক যে প্রকৃতির যে বৈদ্যুতিক ভারসাম্য এটা নষ্ট হচ্ছে, ফলে বজ্রপাত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বায়ুতে যে দূষণ হচ্ছে, বিশেষ করে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই কারণে কিন্তু এই বজ্রবেগ তৈরির প্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
1: আমরা আরেকটা শুনছি যে এই যে বজ্রপাত, এখান থেকে নাকি মাটি নাইট্রোজেন পায়।
2: জি, এখানে আসা বজ্রপাতের একটা যেটা আমরা পজিটিভ সাইন বলবো সেটা কিন্তু যে বজ্রপাতের যে এটা আবার যেটা আপনি বলছিলেন যে আসলে এই বজ্রপাতের হওয়ার ফলে আমাদের মাটি কিন্তু নাইট্রোজেনের যে একটা সরবরাহ সেটাও কিন্তু প্রাকৃতিকভাবে পেয়ে থাকে। বাট এই বজ্রপাতের যেটা উল্লেখযোগ্য বিষয় হলো যে বজ্রপাতের কারণে আমাদের মানুষ সহ বিভিন্ন গবাদি পশু বলেন, ফসল বলেন, এগুলো কিন্তু বিশাল ক্ষতি সাধিত হয়।
3: আচ্ছা মেহমান ভাই, ওই যে মানে আমরা যারা ওই মাঠে কাম করি, ওই যে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের যে ক্রমবর্ধমান বজ্রপাত, এর প্রভাব কি হইতে পারে এটা একটু যদি বোঝায় একটু।
2: আসলে কৃষি ক্ষেত্রে বজ্রপাতের যে প্রভাবটা সবচেয়ে কৃষি ক্ষেত্রে বেশি বিস্তার করে, কারণ হলো আমরা জানি যে কৃষকরাই কিন্তু আমাদের দেশের অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি, এবং তাদের কৃষি কাজ করার জন্য, ফসল উৎপাদনের জন্য ঘরের বাহিরে অর্থাৎ কৃষি জমিতে কিন্তু তাদের চাষাবাদের কাজে নিয়োজিত থাকতে হয়। এর ফলে দেখা যায় যে যখন বজ্রপাত হয় তখন কৃষক জমিতে বা ফসলের মাঠে যেসব কৃষক কর্মরত থাকে তাদের কিন্তু বজ্রপাতের কারণে তাদের দেখা যায় কখনো

0: মুরগি থাকে, পশু থাকে, গরু ছাগল সহ অন্যান্য পশু, এগুলো কিন্তু বজ্রপাতের কারণে মারা যেতে পারে। আরেকটা হলো যে বজ্রপাতের ফলে এই যে একটা প্রচন্ড ঝড় হয়, আবার কখনো কখনো বজ্রপাতের সাথে কিন্তু শিলাবৃষ্টিও হয়, এ সকলের কারণে কিন্তু আমাদের মাঠে অবস্থানরত অনেক ফসলের, বিশেষ করে ধান, পাট, তরমুজ সহ বিভিন্ন ফসলের কিন্তু ভালো একটা ক্ষতি সাধিত হয়। আরেকটা হয় যে বজ্রপাতের কারণে অনেক সময় ভারী বর্ষণ হয়, আমরা দেখি যে ভারী বর্ষণের কারণে কিন্তু ফসলের জমিতে অনেক সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে কিন্তু ফসলের বেশ ক্ষতি সাধিত হয়, ফলে সার্বিকভাবে কিন্তু যে ফসল উৎপাদন এটা কিন্তু ব্যাহত হয়, এবং এ কারণে কিন্তু এই যে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আমাদের যে কৃষকদের যে অর্থনৈতিক ক্ষতি এটাও কিন্তু বৃদ্ধি পায়। আসলে বজ্রপাত যদিও একটি প্রাকৃতিক ঘটনা, এটা আমাদের এই যে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতিনিয়তই আমরা পরিলক্ষিত করি, আবার বর্ষাকালে পরিলক্ষিত করি, তবে সেই এই বজ্রপাতের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমাদের অবশ্যই সচেষ্ট থাকতে হবে, যেমনটি আমাদের যে সতর্কীকরণ ব্যবস্থা এটা আমাদের আরো কার্যকরী করতে হবে, সময় মতো বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রদান করা, এবং এই সতর্কবার্তা আমাদের জনগণের নিকট তথা কৃষকদের নিকট কিন্তু পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সেই সাথে কৃষক ভাইদের কিন্তু আমাদের এই যে আবহাওয়া বার্তা এটা কিন্তু নিয়মিত শুনতে হবে, সেই সাথে সকলেরই শুনতে হবে। আরেকটা হলো যেটা ফসলের মাঠ, খেলার মাঠ, স্কুল, কলেজ, যে সকল জায়গায় অর্থাৎ ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যে সকল জায়গায় খোলা
1: মাঠে
0: কাজ করে, ওই সকল জায়গায় বজ্র নিরোধক দণ্ড কিন্তু বসানো যেতে পারে। সেই সাথে আরেকটা যেটা বলছিলাম যে আমাদের গাছ রোপণ অর্থাৎ বনায়ন কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে। আর আরেকটা হলো যে বজ্রপাতের সময় কিন্তু যে কৃষি কাজে যে আমাদের বৈদ্যুতিক সেচ যন্ত্র আমরা ব্যবহার করি এটা কিন্তু বন্ধ রাখতে হবে। আর বজ্রপাতের সময় কিভাবে নিরাপদ থাকতে হয় এই বিষয়ে আমাদের কৃষক ভাইদের কিন্তু অবশ্যই
2: ধন্যবাদ ধন্যবাদ জনাব মোহাম্মদ আরিফ হোসেন, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া সদর দপ্তর। আপনি আমাদেরকে খুব সুন্দর করে বোঝালেন বজ্রপাত এবং কৃষিক্ষেত্রের প্রভাব সম্পর্কে, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনেরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারলেন আজকে। আপনাকে অনেক ধন্যবাদ,
0: ধন্যবাদ আসার জন্য। আসসালামু আলাইকুম।

0: Asmanda cu cala. Vai de zurbata și uite-se. Biști, uite-se. Tada, uite-se. E mușu, vai. তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
1: আমি না গেলে মাঠের তনে গরু ছাগলগুলারে বাড়িতে নিব কেডা আম্মা জান। আমি তো আপনারে দেখতে আওনের আগেই ওইগুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
0: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজে লোক জব্বার আছে, পুরো গিয়ে নিয়ে আসবো।
1: আবার ঠাডা পড়ছে আম্মা। এরকম ঠাডা পড়ার সময় ওরা বাইরে যেতে ভয় পায়।
0: আরে ভয় পাইবো তো, ঠাডা বাস পড়লে তো মানুষ আর মাঠের অন্য সব জীব জন্তু পুইরা মারা যায়।
1: অসুবিধা নাই, আমি একটু সাবধানে যাবো আম্মা। এক দৌড়ে আগে আমাকে বাড়ি যাবো, তারপর ছাতা
2: নিয়ে। দুলা ভাই আপনি বাইরে যাবেন না, সবুর করেন সবুর করেন, ঝড় থামুক, ঠাটা পড়া বন্ধ হোক।
1: যাই কর আসে, আমি যাবো আর আমো আমি তো গেলাম।
0: জামাই, আরে জামাই, আরে গেল গা।
1: ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল। যাই ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাই খারাই।
2: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে পানির কাছে থাকা নিষেধ।
1: আচ্ছা ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশে?
2: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক তার খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইরা যায়,
1: সর্বনাশ। তাহলে বাঁচানোর উপায় কি?
2: তখন ঘরে থাকাই ভালো। হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইবে। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইবে আরো বেশি বেশি করে।
1: আচ্ছা আর

0: বজ্রপাত ঘটে কেমনে?
1: জোর বাতাসে ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে। বিদ্যুৎ মানে বিজলি চমকা।
0: আল্লাহ রে, গরু ছাগল গুলো আর কি জানি, ওই আল্লাহ জানে।
1: আল্লাহ
0: আল্লাহ
1: তিনি রক্ষা করার একমাত্র মালিক।
0: আল্লাহ
1: চলে আমাকে বাড়ির দিকে যাই।
0: হ্যাঁ বাড়ি যাই। আমি কাল শেখাই মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল ঘাট লাগানোর ব্যবস্থা করবো।
1: চলে
2: অর্থাৎ বজ্রপাত থেকে রক্ষা পেতে এখন আমাদের দরকার কি শুধু সচেতনতা। আমরা যতটা সচেতন হতে পারবো ততটাই কিন্তু নিজেরাই রক্ষা পাবো।
3: শব্দ শোনা মাত্র দৌড়ে গড়ে।
2: আচ্ছা, এবারে যে বিষয়টা আমি বলে রাখি, আগামী 30 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1-3268-70 পর্যন্ত এই নম্বরে আপনারা টেলিফোন করলে আপনাদের জবাব পাবেন। তো চলো এবারে যে বিষয়টা শুনব, ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে বলছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কন্ট্রোল রুম, খামারবাড়ি, সরজমিন উইং। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন শাহিনুর রহমান। আমরা শুনি।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা সবাই নানান ধরনের সবজি গ্রহণ করে থাকি। এ সকল সবজি আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সবজি হচ্ছে ঢেঁড়স। আজ আমরা জানব ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছ থেকে প্রথমেই আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগ সমূহ কি কি।
5: বিভিন্ন ধরনের পোকার আক্রমণে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রোগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর রোগসমূহ হচ্ছে হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগ, ঢোলে পড়া রোগ, ঢেঁড়সের পাতায় দাগ রোগ, ঢেঁড়সের গোড়া এবং কাণ্ড পচা রোগ এবং ঢেঁড়সের শিকড় গিট রোগ। এই ধরনের এই রোগগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ঢেঁড়সের জন্য।
4: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগসমূহ ঢেঁড়সের ফলনে কতটা ক্ষতি সাধন করে।
5: আমরা জানি ঢেঁড়স একটি গ্রীষ্মকালীন সবজি, কিন্তু গ্রীষ্মকালীন সবজি হলেও কিন্তু ঢেঁড়স সারা বছরই চাষ করা সম্ভব। যেগুলো হাইব্রিড জাত আছে সেগুলো কিন্তু আমরা সারা বছরই চাষ করতে পারি। এর ফলে আমাদের কৃষকগণ সারা বছরই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এছাড়াও কিন্তু ঢেঁড়সে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলো ঢেঁড়সে রয়েছে। অর্থাৎ ঢেঁড়সে কিন্তু কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের শারীরিক উপকারিতাও আছে। কিন্তু এই ঢেঁড়সে অনেক ক্ষতিকারক পোকাগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যার ফলে কিন্তু ঢেঁড়সের ফলন প্রায় 96% পর্যন্ত কমে যায়। তাই এই রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ঢেঁড়সের ফলন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।
4: এই সকল রোগবালাইয়ের কারণে আপনি যেটি বললেন যে প্রায় 96% পর্যন্ত উৎপাদন কমে যায়, আমরা সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব যে কি কি পদ্ধতিতে ঢেঁড়সের রোগ নিয়ন্ত্রণ করা যায়।
5: আমাদের কৃষক ভাইয়েরা যেটা করে, শুরুতেই কিন্তু রোগ নিরাময়ের জন্য রাসায়নিক ব্যবস্থায় চলে যায়। কিন্তু আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা জৈব নিয়ন্ত্রণে যাব এবং সব শেষ ব্যবস্থা হিসেবে আমরা কৃষক ভাইদের রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে উৎসাহিত করব।
4: ঢেঁড়সের উল্লেখযোগ্য ক্ষতিকারক রোগসমূহ কিভাবে আমরা দমন করতে পারি সে সম্পর্কে যদি আমাদের কৃষিজীবী ভাই বোনদের কিছু জানান।
5: আমি আগেই বলেছি সবচেয়ে ক্ষতিকর রোগসমূহ 5টি রোগের নাম বলেছি। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ঢেঁড়সের হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগটা। এই রোগটা মূলত একটি ভাইরাল রোগ। এটি আমরা জানি ভাইরাস কোনো না কোনো বাহকের দ্বারা সংক্রমিত হয়। এক্ষেত্রে সাদা মাছি নামক এক ধরনের পোকার মাধ্যমে এই রোগটি সংক্রমিত হয়। আর এই রোগটা যদি হয় ঢেঁড়সের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে প্রায় 96% পর্যন্ত ফলন কমে যেতে পারে। তাই এর দমনের জন্য আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষক ভাইয়েরা বাড়ি ঢেঁড়স এক নির্বাচন করতে পারেন। এছাড়াও আমরা গ্রীষ্ম মৌসুমে রোপণ এড়িয়ে চলতে পারি, কারণ ওই গ্রীষ্ম মৌসুমে যে বাহক পোকাটা আছে সাদা মাছি, এর সংক্রমণটা বেশি থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে কোন গাছ হলুদ শিরা মানে রূপ ধারণ করেছে, তখন আমরা সেই গাছটা পুঁতে ফেলতে পারি মাটিতে। আর যদি আমি জৈব নিয়ন্ত্রণের কথা বলি, সেক্ষেত্রে আদা রসুন বা হচ্ছে মরিচের রসটা স্প্রে করতে পারি আমরা ঢেঁড়সের গাছে। এছাড়া তার সর্বশেষ আমরা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে পারি, সেক্ষেত্রে আমরা অনুমোদিত কীটনাশক যেগুলো রয়েছে যেমন ম্যালাথিয়ন বা সুমিথিয়ন, এই ধরনের ওষুধগুলো কৃষকরা নির্দিষ্ট হারে সংক্রমিত গাছে প্রয়োগ করতে পারেন। এরপরে যে ক্ষতিকর রোগটা রয়েছে ঢেঁড়সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ঢেঁড়সের পাতায় দাগ রোগ। ছত্রাকের আক্রমণের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। এই রোগটা আমরা বুঝতে পারব যখন পাতায় বিভিন্ন আয়তনের গোলাকার বাদামি ধরনের দাগ দেখতে পাব। এছাড়াও কিন্তু পাতার নিচের দিকেও ঘন কালো গোড়ার আস্তরণ যদি দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারব এক্ষেত্রে ঢেঁড়সের পাতায় দাগ রোগটা হয়েছে কোন ছত্রাকের আক্রমণে। এই ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা ভালো বীজ ব্যবহার করব এবং চারা থেকে চারার যথেষ্ট দূরত্ব রাখব যেন পাতা সহজেই শুকিয়ে যেতে পারে। এছাড়াও আমরা নিয়মিত জমি পরীক্ষা করব, আগাছা ব্যবস্থাপনা করব, আর যদি আমরা আক্রান্ত গাছ দেখি সেক্ষেত্রে আমরা মূল সহ সেটা তুলে ফেলব। এছাড়াও রোগ প্রতিরোধী জাত যেমন আগেও বলেছি বাড়ি ঢেঁড়স এক, এটা আমরা লাগাতে পারি। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আবারও রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে আমাদের কৃষক ভাইরা যেতে পারেন। এক্ষেত্রে অনুমোদিত কীটনাশক আছে হচ্ছে কার্বনডাজিম এবং ম্যানকোজেব, এই ধরনের কীটনাশক আমাদের কৃষক নির্দিষ্ট হারে প্রয়োগ করতে পারে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য রোগ আছে, সেটা হচ্ছে ঢোলে পড়া রোগ। এই ঢোলে পড়া রোগ এটাও ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আমরা বুঝতে পারব যখন গাছ হলুদ বর্ণ ধারণ করবে এবং খাটো হয়ে যাবে, পাতাটা গাছটা নেতিয়ে যাবে, এটাকে তাই অনেক সময় কিন্তু ঝিমিয়ে পড়া রোগও বলা হয়। আর এক্ষেত্রে আরেকটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে মূল বা কাণ্ড লম্বালম্বি ভাবে কাটলে ভেতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আর যখন রোগের প্রকোপ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো কাণ্ডটাই কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা গ্রীষ্মকালে গভীর চাষ দিতে পারি, জমিতে চুন প্রয়োগ করতে পারি, ফসলের পরিত্যক্ত অংশ আমরা পুড়িয়ে ফেলতে পারি, পরবর্তীতে আমরা রাসায়নিক ব্যবস্থা দিকে যেতে পারি। আমরা অনুমোদিত ছত্রাকনাশক যেমন হচ্ছে কার্বনডাজিম, এগুলোর মাধ্যমে আমরা রাসায়নিকভাবে রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারি।
4: আপনাকে অশেষ ধন্যবাদ ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার সম্পর্কে মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য।
2: হ্যাঁ, আমরা ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে শুনছিলাম, বলছিলেন মেজাবিন খানম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খামারবাড়ি। তা আমাদের আজকের আসরের সময় তো প্রায় শেষ হয়ে গেল। আমরা যেন মনে রাখি আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজকে, এবং তার যে বাণী যে মুহূর্তে আমরা বজ্রপাতের চেহারা দেখব আকাশের গায়ে চলে যাব সাথে সাথে নিরাপদ, এটাই হোক আমাদের আজকের প্রতিপাদ্য থেকে আমরা আজকে শিক্ষা নিই। তো চলো, আমাদের আজকের আসরের সময় তো শেষ হয়ে গেল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি, চলো, খুদা হাফেজ।

0: সন্ধে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন কামাল চৌধুরী, লায়লা পারভিন কেয়া, হাসিনা মুস্তাফিজ, বৈশাখী, জাভেদ কারদার এবং আমি কনুজ শেখদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, রাশেদুল ইসলাম, এস এম আল জুবায়ের ও মোহাম্মদ আরিফ বিল্লা। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভীন কিয়া,
2: এবং আমি হাসিনা মুস্তাফি,
3: সেই সাথে রয়েছি আমি বৈশাখী।
0: দুর্বারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান তোমার খেয়ালে মরি, তোমার খেয়াল বেখেয়ালে বাঁচি। শিল্পী হাবিব ওয়াহিদ, ছায়াছবি ইনসাফ।

0: বাংলাদেশ বেতার, ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা শুনলেন।
1: সৈনিক ভাই ও বোনেরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। এবারে শুনবেন দম ছায়াছবির গান, শিল্পী ইমরান ও পার্শা মাজাবিন।

নেটওয়ার্কের বাইরে শোনাব এই ছায়াছবির গান। অবন্তী সিথি ও রেহান রসুল গেয়েছেন কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা এই গানটি।

0: ঠিকানাবিহীন তোমাকে লিখব কোথায় আমি চিঠি। চন্দন সিনহার গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আর সেই সাথে শেষ হয়ে এল দুর্বার অনুষ্ঠানের সময়ও। জানিয়ে দিচ্ছি, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি হাসিনা মুস্তাফিজ
3: এবং আমি বৈশাখী।
0: জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বের খেলা আজ রাতে শুরু হচ্ছে। এ পর্বের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় রাত একটায় দক্ষিণ আফ্রিকা কানাডার মুখোমুখি হবে। এদিকে আজ অনুষ্ঠিত খেলায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানকে এবং ডিআর কঙ্গো উজবেকিস্তানকে পরাজিত করে। এছাড়া পর্তুগাল কলম্বিয়া এবং অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচ দুটি ড্র হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সেরা 32টি দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই পর্ব থেকে শুরু হচ্ছে সরাসরি নক আউট বা একক বিদায়ী ম্যাচ। অর্থাৎ এই পর্বের প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই। নির্ধারিত 90 মিনিটের খেলা ড্র থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, এবং তাতেও মীমাংসা না হলে পেনাল্টি শুট আউটের মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হবে। এই ম্যাচে যে দল হারবে তারা সরাসরি বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং জয়ী দল জায়গা করে নেবে রাউন্ড অব 16 বা শেষ 16 মঞ্চে। নক আউট পর্বের প্রথম ম্যাচে আগামীকাল 29 জুন বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের বৈতরণী পার করে আসা এই দুই দলের লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল রোমাঞ্চ। এদিকে গ্রুপ পর্বের খেলায় ফিফা বিশ্বকাপে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। রবিবার বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হওয়া এই ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন লিওনেল মেসি। খেলার 19 মিনিটে জিওভানি লো চেলসোর চমৎকার ফ্রি কিক এবং 31 মিনিটে লাউতারো মার্টিনেজের সফল পেনাল্টিতে প্রথমার্ধেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মোসা আল তামারির গোলে জর্ডান ব্যবধান কমালেও 59 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর 80 মিনিটে 22 গজ থেকে নেওয়া নিজস্ব ট্রেডমার্ক ফ্রি কিকে বিশ্বকাপে নিজের 19তম গোলটি করে আর্জেন্টিনার 3-1 ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন অধিনায়ক। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজ টঙ্গী ফুটবল একাডেমি জয়লাভ করেছে। শহীদ বরকতের স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে দক্ষিণ টঙ্গী ফুটবল একাডেমি 3-0 গোলে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে। হারারিতে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 91 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। দলের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ 60 রান করেন। জিম্বাবুয়ের নিউম্যান নিয়মহরি 4টি উইকেট লাভ করেন। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 1টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে। এদিকে আগামীকাল ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। নটিংহামে তৃতীয় শেষ টেস্টের আজ চতুর্থ দিনের স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 7 উইকেটে 215 রান করেছে। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 354 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা নিউজিল্যান্ড 338 ও 7 উইকেটে 215, ইংল্যান্ড 354। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় পঞ্চম শেষ দিনের খেলা শুরু হবে। 3 ম্যাচের টেস্ট সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। ইংল্যান্ডের লর্ডসে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ দিনে আজ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ 4 উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 117 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার নারী দল 19 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। একই ভেন্যুতে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 6 ওভারে বিনা উইকেটে 43 রান করেছে। আগামীকাল মঙ্গলবার নারী বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনাল 2 জুলাই দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 5 জুলাই ফাইনাল খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়া অঙ্গনে আগামী 1 জুলাই থেকে শুরু হবে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। দ্বিতীয় মৌসুমে দেশের 4,500-এরও বেশি ইউনিয়নের খেলা শুরু হবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সকলেই সুস্থ ও সুন্দর আছেন, ভালো আছেন। বন্ধুরা, বর্ষা এসে গেলেও গ্রীষ্মের ফল এখনো রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এই সব ফল পুষ্টি আর স্বাদে পরিপূর্ণ। সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খেতে হবে, যেখানে ফলমূল, শাকসবজি, মাছ, ডাল সবকিছু মিলেই সুষম এবং পুষ্টিকর খাবার তৈরি করবে। আর পরিবারকে সুখী রাখতে গড়ে তুলতে হবে সুখী পরিবার হিসেবে, অর্থাৎ পরিকল্পিত উপায়ে গড়ে তোলা ছোট পরিবার। আমরা চাই সকল পরিবার হোক সুখী পরিবার। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল, এই নিয়ে আমাদের আয়োজন প্রতি সপ্তাহে। আজও তার ব্যতিক্রম হয়নি। আপনাদের চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ডাকবাক্স থেকে শুভেচ্ছা, স্বাগত।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি বরাবরের মতো। প্রথম চিঠিটি পেয়েছি আপনার কাছ থেকে। মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, ডাকবাক্স, তোমার চারটি অনুষ্ঠান আমায় মুগ্ধ করে। শুনতে আমি তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকি প্রতিদিন। আমার কাজের ফাঁকে ফাঁকে আমি শুনি, অন্যকে নিয়েও মাঝে মাঝে শুনে থাকি। তোমার কোনো তুলনা হয় না। সুখের ঠিকানায় গত 8ই জুন তারিখে যে আলোচনা শুনেছি তা শুনে সবাই উপকার পেলাম। প্রতি শনিবার সুখী সংসার পর্বে তারুণের কণ্ঠ শোনার জন্য এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানতে পারি আমরা। আর যা শুনে কিশোর কিশোরীরা সতর্ক হয়ে থাকে, তারা নিজেই তাদের বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়, ফলে এখন আর আগের মতো বাল্যবিবাহ হয় না।
1: শামীম শরীফ, আসলে ডাকবাক্সের চারটি পর্ব না, এটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের চারটি আয়োজন। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসো গড়ি ছোট পরিবার এবং সুখী সংসার। আপনি এই অনুষ্ঠানগুলো প্রতিদিন নিয়মিত শোনেন, অন্যদেরকেও শুনতে উৎসাহিত করেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারুণের কণ্ঠ অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য জানাই কৃতজ্ঞতা। আশা করি সবসময় থাকবেন এই সেলের সাথে।
0: চিঠি লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। আপনার চিঠিতে আপনি লিখেছেন, সুখের ঠিকানা, সময় মাত্র 10 মিনিট, প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শমূলক আলোচনা, সাক্ষাৎকার, জনসচেতনতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অগ্রণী ভূমিকা পালন করছে পুষ্টি সেলের এই ছোট্ট সময় ছোট্ট কথামালায়। 8ই জুন তারিখে সুখের ঠিকানায় প্রজনন অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, গানের মাধ্যমে পুষ্টিকর খাবার, গর্ভবতী মায়ের যত্ন, মাদকাসক্তি, ছোট পরিবার গড়ার কথা, মোট কথা হল পুষ্টি সেলের সব অনুষ্ঠান আমাদের ভালো থাকার জন্য জীবন উন্নয়ন ও সমাজ উন্নয়নে সুখের নীর গড়তে সর্বদা অবিরাম কথা বলছে। সুখে থাকবো আমরা, ছোট পরিবার গড়ব, পুষ্টি সেলের অনুষ্ঠান শুনব।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিদিনের সকালের পর্ব সুখের ঠিকানা সম্পর্কে মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা আমাদের গান এবং কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠানে প্রচারিত গান থেকে যে ইতিবাচক বার্তা শ্রোতারা পেতে পারেন তাও খুব সুন্দর করে আপনি লিখেছেন আপনার ইমেইলে। আশা করি নিয়মিত লিখবেন।
0: শিকদারি সাকালী, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার চিঠি আমরা পেয়েছি এবং আপনি লিখেছেন, 17ই মে তারিখে বিকেল 4:05 শুনলাম আমাদের কথা আমাদের গান। গানের বিন্যাস আর উপস্থাপকের বাহুল্য বর্ণনা ভালো লাগেনি। আমার প্রশ্ন, আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে কখন কুইজ পর্ব যুক্ত করা হবে?
1: শিকদারি সাকালী, আপনি 17ই মে তারিখে প্রচারিত আমাদের কথা আমাদের গান সম্পর্কে মতামত জানিয়েছেন। এই অনুষ্ঠানটিতে আপাতত কুইজ চালু হওয়ার সম্ভাবনা খুবই কম, ভবিষ্যতে কুইজ পর্ব চালুর পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: এবারে ইমেল থেকে পড়ছি। মেল করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, খালিশপুর, খুলনা থেকে। আপনি লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত ডাকবাক্স অনুষ্ঠানের একজন অতি পুরনো নিয়মিত শ্রোতা। এই সেলের তথ্যবহুল ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান আমাদের সমাজে জনসংখ্যা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা জনসংখ্যা সেলের বিভিন্ন অনুষ্ঠান যেমন কথিকা, স্পট, নাটিকা, গান ইত্যাদির মাধ্যমে সহজ ভাষায় যে পরামর্শ বা তথ্য তুলে ধরেন তা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। তাই এ ধরনের অনুষ্ঠান আরও বেশি প্রচার ও প্রসার লাভ করুক এই প্রত্যাশাই করি। পরিশেষে ডাকবাক্স অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
1: সাইফুল ইসলাম বাবুল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন সে কথা লিখেছেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ডাকবাক্স ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগলো।
0: মোসাম্মদ মনিরা খাতুন, ভাবখালী, নতুন বাজার, ময়মনসিংহ সদর থেকে ইমেল করেছেন। বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি নিবেদিত অনুষ্ঠান শ্রোতাকুলের মনন ও প্রাত্যহিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন সঞ্চার করেছে। দূর দূরান্তের অন্তজ ও প্রান্তিক শ্রোতারা এই সেলের প্রজ্ঞাদীপ্ত সম্প্রচারের মাধ্যমে কেবল পরোক্ষ শ্রোতা থাকছেন না, বরং হয়ে উঠছেন একজন সচেতন জীবন অধিকারী। এই সেলের অনবদ্য প্রয়াস শ্রোতাকুলকে এক নিরোগ, প্রাণোচ্ছল ও সমৃদ্ধ জীবনের অভিমুখে ধাবিত করার এক শাশ্বত ও অমলিন পাথেয় হয়ে উঠেছে।
1: মনিরা খাতুন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে আপনার আশাবাদী মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে। অনেক অনেক ধন্যবাদ।

0: আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল আইডিটিও জানিয়ে দিচ্ছি, betarphmc1207@gmail.com। পপুলেশন সেল বাংলাদেশ বেতার, এটি আমাদের ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই সাথেই আছেন। আবার ইমেল থেকে পড়ছি, ইমেল পাঠিয়েছেন আমাদের আরেক বন্ধু মোহাম্মদ মেহেদী হাসান, বোচাগঞ্জ দিনাজপুর থেকে আপনি লিখেছেন, বেতারের সাথে যুক্ত আছি সেই ছোটবেলা থেকে। আমার বাসা দিনাজপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে। বেতারের অনুষ্ঠান শোনার জন্য বাসা থেকে সাইকেল চালিয়ে সেই দিনাজপুর শহর থেকে রেডিও কিনে আবার বাসায় এসেছি। এমন আরও অনেক স্মৃতি রয়েছে বেতারকে ভালোবেসে। এমন আবেগ ও কাজ শুধু বেতারকে ভালোবেসেই করা যায়।
1: ধন্যবাদ মোহাম্মদ মেহেদী হাসান, বেতারের জন্য আপনার ভালোবাসার কথা আমরা জানলাম, খুবই ভালো লাগলো। আশা করি সবসময় থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
0: বন্ধুরা, এবারে বলবো এই সপ্তাহের সেরা চিঠির কথা। এই সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। চাটমোহর পাবনা থেকে এই চিঠিটি লিখেছেন ডাক্তার এস এম এ হান্নান।
1: চাটমোহর পাবনার শ্রোতা বন্ধু ডাক্তার এস এম এ হান্নান, বেশ অনেকদিন পর আপনার ইমেল পেলাম, তারপরও আপনার ইমেলটি পড়ে ভালো লাগলো এবং এটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা পড়ছি আপনার ইমেল থেকে।
0: আমি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান মালার একজন নিয়মিত অত্যন্ত আগ্রহী শ্রোতা। আপনাদের এই অনুষ্ঠানগুলো কেবল তথ্যমূলকই নয়, বরং আমার কাছে মানব জীবনের এক একটি আলোর বাতিঘর। পেশায় একজন চিকিৎসক হিসেবে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। বেতারের এই অনুষ্ঠানগুলো শোনার পর আমি নতুন এক অনুপ্রেরণা পেয়েছি। অনুষ্ঠান থেকে পাওয়া জন্ম নিয়ন্ত্রণ, পুষ্টিকর খাদ্যাভ্যাস, বাল্যবিবাহের কুফল, মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়ে আমি নিয়মিত আমার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সচেতন করে আসছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার কথা শুনে অনেকেই তাদের ভুল পথ ছেড়ে সঠিক ও সুন্দর জীবন বেছে নিয়েছেন, যা আমার জন্য অত্যন্ত তৃপ্তির বিষয়। সমাজের এমন ইতিবাচক পরিবর্তনে বেতারের অনুষ্ঠানগুলো প্রত্যক্ষভাবে আমাকে সহযোগিতা করছে। আপনাদের অনুষ্ঠানের নিয়মিত প্রচারিত কথিকা ও বিশেষজ্ঞ আলোচনাগুলো বিষয়বস্তুকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে। সমাজের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেতারের এই প্রয়াস অতুলনীয়। আপনাদের এই অসামান্য কর্মকাণ্ড আরও দীর্ঘজীবী ও সমৃদ্ধ হোক, এই কামনাই করি।
1: অনেক অনেক ধন্যবাদ আরো একবার ডাক্তার এস এম এ হান্নান। আপনি নিজে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে থাকেন এবং এই অনুষ্ঠানে পাওয়া বার্তা ও তথ্যগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চেষ্টা করেন। আমাদেরও প্রত্যাশা থাকে যে শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান থেকে যেসব তথ্য পরামর্শ পাবেন সেগুলো নিজেরা যেমন মেনে চলবেন, অন্যদেরকেও মানতে উৎসাহিত করবেন, বোঝাতে চেষ্টা করবেন। তাহলে সবাই মিলে একটি সচেতন সমাজ গঠন করতে পারব যেখানে সবাই ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ হবে। আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।
0: এস এম সবেদ আলী কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠানটি মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা লাভ করে, মাতৃ স্বাস্থ্য শিশুর সঠিক পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পায়, যা সহজে মানুষকে সুখের ঠিকানায় পৌঁছে দেয়। অপুষ্টি প্রতিরোধে সুষম খাদ্যের গুরুত্ব, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য রক্ষার্থে করণীয়, সর্বোপরি সুস্থ সচেতন ও পুষ্টি সম্পূর্ণ সমাজ গঠনে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রশংসনীয় কাজ করে চলেছে এবং সব মানুষের আস্থাভাজন সহ জীবনের সব সমস্যা সমাধানের এক অনন্য বাতিঘর।
1: ধন্যবাদ এস এম সাবেদ আলী। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনি মতামত ব্যক্ত করেছেন, কিভাবে শ্রোতারা সচেতন হতে পারে, কিভাবে উপকার পেতে পারেন। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত লিখবেন।
0: বেড়া পাবনা থেকে ইমেল করেছেন স্বপন কুমার শীল, লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত ডাকবাক্স শ্রোতাদের জন্য এক বিশেষ অনুষ্ঠান। এই সেল থেকে প্রচারিত সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসো করি ছোট পরিবার সহ সব অনুষ্ঠানের একটাই লক্ষ্য, জনসাধারণকে সচেতন করা। এই সচেতনতা হল শুধুই আমাদের উপকারের জন্য। আমরা কিভাবে নিজে মা ও শিশুর যত্নে এবং জন্ম নিয়ন্ত্রণে ছোট পরিবার গঠনের ভূমিকা কতটুকু জরুরি এসব জেনে উপকৃত হচ্ছি।
1: স্বপন কুমার শীল, ডাকবাক্স শ্রোতাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতারা মন খুলে আমাদের কাছে লিখতে পারেন, আমরাও আগ্রহের সাথে ডাকবাক্স অনুষ্ঠানের সব চিঠি এবং ইমেলের উত্তর দিয়ে থাকি। আপনি ঠিকই বলেছেন যে ছোট পরিবার গঠন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শ্রোতাদের সচেতন করার জন্য আমাদের বিভিন্ন আয়োজন। শ্রোতারা সচেতন হলে সুস্থ সুন্দর জীবনের ঠিকানা খুঁজে পেলে আমাদের অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হয়। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য।
0: মোবারক হোসেন ফণী সাগরদিঘি টাঙ্গাইল থেকে ইমেল করেছেন, আপনি লিখেছেন, বাংলাদেশ

0: বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত নাটক, কথিকা, গান থেকে যুব সমাজের শ্রোতারা মাদকাসক্তি প্রতিরোধ সম্পর্কে অবগত হয়ে ফিরে আসছে আলোর পথে। তারুণ্যের কণ্ঠে কিশোর কিশোরীরা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে জানতে পারছে। এই সেল এখন শ্রোতাদের সচেতনতার এক বিদ্যালয়। আপনাদের নাটিকা শুনে বর্তমানে গর্ভবতী মা ও বোনেরা নানা সমস্যার সমাধান ঘরে বসে নিজেরাই করতে পারছে। কুসংস্কারাচ্ছন্ন সমাজ আজ আলোর দিশারি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের কারণে, এমন যুগোপযোগী অনুষ্ঠান উপহার দিয়ে আসছে।
1: মোবারক হোসেন ফোনি, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শের পাশাপাশি সামাজিক কিছু সমস্যা নিয়েও আলোচনা উপস্থাপন করা হয়, যেমন মাদকাসক্তি প্রতিরোধ, বাল্যবিবাহ ইত্যাদি। আমাদের প্রত্যাশা থাকে যে শ্রোতারা এসব তথ্য পরামর্শ জানবেন এবং সচেতন হবেন এবং সুন্দর জীবনযাপন কিভাবে করতে হয় তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য।
0: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন আমাদের কাছে, বলছি তাদের কথা। রবিউল ইসলাম ময়েন, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। মোহাম্মদ আজমাইন হোসেন, জয়পুরহাট থেকে। নিশিতা জাহান ত্রিশা, হাতিয়া নোয়াখালী থেকে। দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। পারভিন আক্তার, ঘিওর মানিকগঞ্জ থেকে। নীলুফা আক্তার, নীলা সাথিয়া পাবনা থেকে। মোহাম্মদ হোসেন নাসির, সাথিয়া পাবনা থেকে। সেতু হালদার, মোংলা বাগেরহাট থেকে। মেহেদী হাসান মামুন, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, খুলনা থেকে। ফজল আহমেদ শিপন, সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আফিয়া খানম জুলি, সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আলী আহমেদ আরিফ, সাপাহার নওগাঁ থেকে। তাসলিমা খানম সুমি, সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। এবং এটিএম আতাউর রহমান রঞ্জু, পীরগাছা রংপুর থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ এখানে শেষ করতে হবে। আগামী সপ্তাহে একই সময় আবারও কথা হবে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেইল নিয়ে। সে পর্যন্ত শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের চিঠি এবং ইমেলের জন্য অনেক কৃতজ্ঞতা জানাই এবং আগামীতেও এমন সুন্দর সুন্দর ইমেল এবং চিঠির প্রত্যাশা রেখে আজ বিদায় বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রতিদিন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো কার্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ। চীনের সহায়তায় দ্রুতই তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে, সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং অপর দুইজনকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্ধত্ব প্রতিরোধ ও অপুষ্টি দূরীকরণে দেশজুড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 14। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব শুরু হচ্ছে আজ রাতে, দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় মাঠে নামবে কানাডা।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। স্পার্সোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে স্পার্সোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আজ সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে একথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারিক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশনে দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। উল্লেখ্য, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটো সেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে তারা। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বা একটি শিশু একটি গাছ কর্মসূচি এবং তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক নির্দেশনায় জানায়, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে 5,000 টাকা করে দেওয়া হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীন লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্প এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এ বিজ্ঞান ও উদ্ভাবন উৎসব পালিত হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরিয়ানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আজ জাতীয় সংসদের বিকেলের বৈঠকে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে।
2: বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন, সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি দু একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।
0: আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে অবহেলার কোন সুযোগ নেই। স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স স্থগিত এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর আগে জাতীয় সংসদের সকালের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম জানান, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি অ্যাক্ট 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। একই সঙ্গে রামপুরা থানার সাবেক উপ পরিদর্শক তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এই মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন তারিখ দেন আদালত। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন এই দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। সারাদেশে আজ একযোগে চলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। আজ রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: প্রায় 14 মাস পর ফের শুরু হল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শেখাওয়াত হোসেন। সারাদেশে 1,20,000 স্থায়ী ও 500 ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রের মাধ্যমে 2,40,00,000 শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে হামের মতো মহামারী থেকে বাঁচতে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসছেন অভিভাবকরা।
4: ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াতে পেরে স্বস্তি বোধ করছে আর কি, যেহেতু ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত। তাই
5: বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে আশা করি।
6: যে হামের প্রাদুর্ভাবটাও কিন্তু দেখা দিছে, এটা যদি 6 মাস পর পর ক্যাম্পিং হয় এটা একটু বেশি ভালো হবে।
7: আমার বাচ্চা সুস্থ জনিত ওষুধটা দেওয়া হয়েছে, তাই আমার কাছে অনেকটা ভালো লাগে।
3: স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত 20 লাখ টিকা মজুত রেখেছে সরকার। কোন শিশু যেন বাদ না যায় সেজন্য বিশেষ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।
8: 2 কোটি 60 লক্ষ পিস ভিটামিন এ ক্যাপসুল আমরা আজকে খাওয়াচ্ছি। এই ক্যাপসুল দেওয়া হচ্ছে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য। 1 লক্ষ আয়ু নীল রঙ ক্যাপসুল, সংখ্যা 20 লক্ষ 4 হাজার। 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 লক্ষ আয়ু লাল রঙের ক্যাপসুল, 2 কোটি 20 লক্ষ 31 হাজার পিস, দুটি মিলে 2 কোটি 55 লক্ষ 34 হাজার পিস আমরা আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি।
3: এছাড়া লক্ষ্যমাত্রার 100% শিশু হামের টিকা পেয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদপরাদের খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।
8: সমস্ত বাচ্চাদেরকে আমরা কাভার করেছি, তারপরেও আমরা খুঁজে খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।
3: এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রথম দিন বাদ পড়লেও টিকা সেন্টারে মিলবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আর দেশের 12টি জেলার 58টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে আরো 4 দিন।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের 6টি সমঝোতার স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণী সম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই রপ্তানি কার্যক্রম বাংলাদেশকে একটি রপ্তানিমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠা পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারী প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় 10,440টি প্যারেন্ট হ্যাচিং এগস রপ্তানি করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে প্রচলিত সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি আজ রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে দেশের সামগ্রিক শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই স্থবিরতা ও সংকট দূর করতে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 47তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন পিএসসি। আজ পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট 1,521 জন। ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এড়িয়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ এর উদ্যোগে আয়োজিত বিএসআরএফ ফল উৎসবে এ আহ্বান জানিয়েছেন। সাংবাদিকতার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকে সাধুবাদ জানিয়ে তথ্য সম্প্রচার সচিব বলেন, প্রকৃত তথ্য সত্যতা জেনে খবর প্রকাশ করতে হবে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 14 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, সৌদি আরামকো তেল কোম্পানির হেলিকপ্টারটি রাস তানুরায় আজ বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের টম্বলিন শহরে আজ একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 11 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলট ও 10 স্কাই ডাইভার প্রাণ হারান। আজ ইউরোপের বিভিন্ন অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস পাওয়া গেছে। রেকর্ড তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে 1,000-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, এ মুহূর্তে 15 কোটি মানুষ তীব্র তাপপ্রবাহের মধ্যে বাস করছে, কয়েকশো মানুষ মারা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হওয়া হরমুজ প্রণালীর যাত্রাপথ এড়িয়ে যাওয়ার যে কোনো প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে এবং এই অঞ্চলে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনের মতো ইরানের কেশব দ্বীপ এবং সিরিক ও বন্দরি লেঙ্গে শহরে হামলা চালায়। ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীর উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বের খেলা আজ রাতে শুরু হচ্ছে। এই পর্বের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত একটায় দক্ষিণ আফ্রিকা কানাডার মুখোমুখি হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সেরা 32টি দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই পর্ব থেকে শুরু হচ্ছে সরাসরি নক আউট বা একক বিদায়ী ম্যাচ। অর্থাৎ এই পর্বের প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই। নির্ধারিত 90 মিনিটের খেলা ড্র থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, এবং তাতেও মীমাংসা না হলে পেনাল্টি শুট আউটের মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হবে। এই ম্যাচে যে দল হারবে তারা সরাসরি বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং জয়ী দল জায়গা করে নেবে রাউন্ড অব 16 বা শেষ 16 মঞ্চে। নকআউট পর্বের প্রথম ম্যাচে আগামীকাল 29 জুন বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের বৈতরণী পার করে আসা এই দুই দলের লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল রোমাঞ্চ। এদিকে গ্রুপ পর্বের খেলায় ফিফা বিশ্বকাপে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। রবিবার বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হওয়া এই ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন লিওনেল মেসি। খেলার 19 মিনিটে জিওভানি লো চেলসোর চমৎকার ফ্রি কিক এবং 31 মিনিটে লাউতারো মার্টিনেজের সফল পেনাল্টিতে প্রথমার্ধেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মোসা আল তামারির গোলে জর্ডান ব্যবধান কমালেও 59 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর 80 মিনিটে 22 গজ থেকে নেওয়া নিজস্ব ট্রেডমার্ক ফ্রি কিকে বিশ্বকাপে নিজের 19তম গোলটি করে আর্জেন্টিনার 3-1 ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন অধিনায়ক। অন্যদিকে গ্রুপ জে এর অন্য ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইটি 3-3 গোলের থ্রিলিং ড্রয়ে শেষ হয়েছে। মায়ামি স্টেডিয়ামে ফুটবল বিশ্বের চোখ ছিল গ্রুপ কে এর অল আউট লড়াইয়ে, যেখানে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কলম্বিয়া। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে শেষ হয়। পানামাকে 2-0 গোলে অনায়াসে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। ঘানার কঠোর প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত 2-1 গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।
0: ক্রিকেট হারারেতে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 109 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 1:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে ইংল্যান্ডে নারী টি-20 বিশ্বকাপে আজ গ্রুপ পর্বের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার কাছে 4 উইকেটে পরাজিত হয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো কার্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ। চীনের সহায়তায় দ্রুতই তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং অপর দুজনকে হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব শুরু হচ্ছে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় মাঠে নামবে কানাডা। খবর শেষ হল।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নাকিবুল ইসলাম চৌধুরী। বিশ্বে 5 বছরের কম বয়সের শিশুদের 1/3 ভিটামিন এ ঘাটতিতে ভুগছে। পরিসংখ্যান মতে প্রতি বছর 5 বছরের কম বয়সের 6,70,000 শিশু মারা যায় ভিটামিন এ এর অভাবজনিত রোগে ভুগে। উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে শিশুদের এক বিরাট অংশ প্রতিবছর অন্ধত্বের শিকার হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভিটামিন এ এর অভাবে শিশুর অন্ধত্ব ও বিভিন্ন রোগে শিশু মৃত্যুর এই হারে শঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটি মনে করে, উন্নত দেশগুলোতে ভিটামিন এ এর অভাবজনিত শিশু মৃত্যু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও উন্নয়নশীল দেশে শিশু মৃত্যু রোধ করা সম্ভব হয়নি। শিশুদের শরীরে ভিটামিন এ এর অভাব মেটাতে বাংলাদেশে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বছরে দুইবার অনূর্ধ্ব পাঁচ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। আজ চলতি বছরের প্রথম ক্যাম্পেইন পরিচালিত হল। এর অধীনে দেশের প্রায় 2 কোটি 40 লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং 500টি ভ্রাম্যমাণ কেন্দ্রে আজ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন এ এর অভাব শিশুদের অন্ধত্বের অন্যতম কারণ। এই ভিটামিনের ঘাটতিতে নবজাতকের মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। গর্ভবতী মহিলাদের রাতকানা রোগ হয়ে থাকে এবং মাতৃমৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায়। সাধারণত গর্ভাবস্থার তৃতীয় মাসে মা ও অনাগত শিশুর পুষ্টির চাহিদা সবচেয়ে বেশি থাকে। এই সময় শরীরে ভিটামিন এ এর অভাব হলে মায়েরা রাতকানা রোগে আক্রান্ত হতে পারে। তাছাড়া ভিটামিন এ এর অভাবে শিশুর শারীরিক বৃদ্ধি কমে যায়। সংক্রমণের বিরুদ্ধে শরীরের লড়াই করার ক্ষমতা হ্রাস পায়, যার কারণে অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। এ রোগে আক্রান্ত শিশুদের ঘন ঘন ডায়রিয়া অথবা শ্বাসযন্ত্রের ইনফেকশন দেখা দেয়, যা শিশুর মৃত্যুর কারণও হতে পারে। এমনকি ভিটামিন এ এর সামান্য অভাবে শিশুর হাড় ও দেহের সামগ্রিক গঠন ব্যাহত হতে পারে। শিশুর অপুষ্টির কারণে হামের মতো রোগ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা ভিটামিন এ এর অভাব মেটাতে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি স্বাভাবিক খাদ্য, বিশেষ করে সবজি ও মাছ খাওয়ানোর উপর গুরুত্ব দেন। শিশু জন্মের 1 ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত, কেননা মায়ের দুধে পর্যাপ্ত প্রোটিন, খনিজ ও ভিটামিন থাকে, যা রোগ প্রতিরোধে সহায়ক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান 1973 সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারি পর্যায়ে নানাবিধ কার্যকরী পদক্ষেপের কারণে দেশে বর্তমানে ভিটামিন এ এর অভাবে অন্ধত্বে ভোগা শিশুদের হার 1% কমে এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, 2025 সালের মার্চ মাসের ক্যাম্পেইনের পর তহবিলের সংকট এবং টেন্ডার জটিলতায় 3 বার দরপত্র বাতিল হওয়ায় দীর্ঘ প্রায় 14 মাস বিরতির পরে এই ক্যাম্পেইনে, যেটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের উদ্যোগে সম্প্রতি এই সংকট কেটে গেছে। কর্মসূচির নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করা হয়েছে, পরবর্তী ক্যাম্পেইন আগামী 4 থেকে 6 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। দেশ স্বাস্থ্য ও পুষ্টি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 6টি রোগ প্রতিরোধ টিকা কর্মসূচির মাধ্যমে শিশুদের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতা। শিশু স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে। আশা করা যায় শিশুদের বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে একটি নিরোগ ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী ইসমত জেরিন ইভা, কথা লিখেছেন ফিরোজ খান নুন।

প্রিয় শ্রোতা, ইসরা ইসমত জরিন ইভার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন FM 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

প্রিয় শ্রোতা, ইসরা ইসমত জরিন ইভার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

শুনলেন। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান। কথা সাজিয়েছেন মোখলেসুর রহমান বাবলু।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে, শুনতে পাবেন সকাল ১০টায়। অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 598 কিলো হার্টজে, FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল ৪টে বেজে ৫ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে, দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে, সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে এবং রাত ৯টা বেজে ২০ মিনিটে। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী সকাল ৮টা বেজে ৩০ মিনিটে, শেখ আব্দুল মান্নানের কণ্ঠে আধুনিক গান দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে, মাহবুবা রওশন রাখির কণ্ঠে বেলা ২টো বেজে ৪০ মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল ৯টা বেজে ৫ মিনিটে, এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল ৩টে বেজে ৫ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত মঞ্জুরা রহমানের কণ্ঠে দুপুর ১২টা বেজে ২০ মিনিটে, প্রদীপ কুমার কর্মকারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত বেলা ২টো বেজে ৩০ মিনিটে। পল্লীগীতি মোহাম্মদ ইসমাইল হোসেনের গাওয়া দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে, বোরহান উদ্দিন খানের কণ্ঠে পল্লীগীতি বেলা ২টো বেজে ৫০ মিনিটে। পাঁচ মিশেলি গান শুনবেন বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে এবং সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গানের গীতিকার ছিলেন মোখলেসুর রহমান বাবলু।

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: সূরা মুলক নিয়মিত পাঠ করলে কবরের আযাব হতে রক্ষা পাওয়া যায়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি। এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।